আকাশবাণী বিলোনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ বৃহস্পতিবার, 6ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ এবং 23শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করে থাকার সময় সকাল 6টা বাজে 3 মিনিট হয়ে 36 সেকেন্ড।

এতক্ষণ নিবেদিত হলো ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠানে। নিবেদন করলেন অনুপ জলোটা এবং সুদীপ্তা বণিক। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুম্নি খরাং।

0: কাহাম আকাশবাণী আগরতলা খানাইতংনাই যতো লোকরুন ফাইচিং ওয়াতি জরানী ফুংকচংনে হামজংমাইয়া ফারি চেঙ্গো তিনিনি হায়ুনি খরং পান্দা তিনি সাংরং সাল তালটুক তালনি সাল পুইলা সাল চিব্রিরা থামচিবা তৈপ্রে বিশি জুলাই তালনি সাল নৈশি থাম সাল নৈশাই নৈশিদক ইংরাজি বিশি মিটার নৈরা থামচিদক ফুটাব্রী একবার সাসাই নীরা দক্ষিচুগো কিলো হাচ তাই সারাশ পয়েন্টক মেগা হাচ ও পান্ডা আওয়াঙ্গি দম পান্ডানি পোলিয়ানো খালায়ন ককাহাম রামকৃষ্ণ সেলেংমানি কগ্র কাইটর বাই ভরক রগনি লংমানি হালক গদাল জাকসে ফিয়া লংমানতি কাইটর আসক বিব্রমিয়া তামনিকে লংমাও চায়া চিত্রা রক অমহাইতম রক টংখে আরও ব টংনা মুসংজাগিয়া ইয়াকবা টংনানি নাইয়া কাহাম কক্রক তৈ কবই বাই গদাল জাক যে জায়গা লংমা দো আর লংমানো ব নাইটুগো তাই আরও নব দংথকজাগো খা কসং বড় রগ্ন অমতৈ বড় রমকে বড় ফাচা দৌই কাতন পৈত চাবো ফিয়া সিয়ান গনাং কক গরং অমহাই বড় রকে কাতনি হাবাই কিসা হাচালি দংনানি নাই তামনিকে বড় খনকে বড়কনি রংমুং তৈ রংরি নতৈ কুংচুকনাই খাবিসিংনি হামিয়া ওয়ানসংমা রগ্ন খিবুই মানিয়াকে কাইটরনি লগি হিমনাচুগিয়া কাইটরন খাবাইকে লবমানি বিসিংতৈন চিনি হামারি ফাইনাই একবা হামারি ইংনাই কাইটর রাংচাক রিচাক বাই টংয়া খানি হামজাকমাও সে ব টংগো তাই খানি হামজাকমানো নাই খা কাহাম হামজাকমা খুলুমুং আবহাইরক ন সে ব নাই তাই আবহাইরক ন সানো আশুক জোড়া খানালাখিয়া ক কাহাম রামকৃষ্ণ শ্রীলংমানি কগ্র
1: আও তাবো খাই খুরাম পান্ডাও চিন খালায় লাইথং বিশির এবার তিনি হাই সাল চামি বাকি মৈদ খাই যাবে তো আবার নাকি ককিসা তিনি জুলাই তালনি সাল নিচি থাম তিনি নি সাল চিনি বারত হা কত রেবাকি চবা খাই লাই বেলাই সিনি যাক মঙ্গনাং বাল গঙ্গাধর তিলক মিনি আজমানি সাল ব সারা চিচার বাচি দক বিশিনি তিনি নাহাই সালানো আচায় বড় কারিব যতীন্দ্রমোহন সেনগুপ্ত বহঙ্গাঙ্কাই ববাহিন খড়কসা ক্যারং করং বারধা কতরি বাগেই চপা খেলাইলাংনাই দেশন এবা হানো হামজাক খুব নাই বড় খড়কসা তমানি বিনিহিঙ্কাই তিনি তিনি নাহাই সালো ব বিশি

0: সারা চিচুকু থামছি থাম বিশে বদিন হাই সালো তিনি লাংমাছ যাও আবার ইপাগাই ব মন মুতো খেলাইলাই তো তিনি নিশালো আবনও কারি ব তিনি নিশাল চি নিজ তানবাগাই বেলাই নাংকুক মানে হিনি ব যেন সায়মানো তাম নিহাই তিনি হাই সালো ন মুম্বাইও পইলা রেডিও তুই আওয়াই মানে সাল হানি ব পালাই জাগাই দো আবংখা বিশি সারা চিচুকু নেচিস নেই বিশিব ও সাল তিনি নেহাই সালানো ও আওয়াই পান্ডা চেংজামানি সাল মুম্বাইও আপনি বাকিব তিনি সাল নেলাই নুই তো খেলাই জাগাই দো গাই চেঙা সুজরা খালাইখা তিনি সালো তামনি বাকি মুই তো খেলাই জাগাই দো আপনার লগে ককিসা
1: আও ফারিকে যেন তাবো খালায় সসা কাইমানার গে ককথাইছে থাইনি সসা নতন চিনব তাই যাবো যাবো সসা নাইমান খানকে ডায়াবেটিস বেমার রোগনি বাকে হিটে কাইসা নাংকুমা সামু হনিমানো সালব্রম সসা নসা খানকে ব্লাড সুগারও কিসা জাগাও ফাইও তাই আবনো কারিবনো মতাইনি সামু রগব ফনাঙ্গ দঙ্গ একাবা বকজাগি দঙ্গ বিনি পদের পদ জাদ্রক দঙ্গ আবন বিশিঙ্গ জাপানিস লং গ্রিন ক্ষীর পাতি কেরিপসো বারপাতা বালার কিরা তাই হাইব্রিড নি বিশিঙ্গ দঙ্গ প্রিয়া পুষা সংযোগ আবহাই কাইনানি রায়দাঙ্কে জংবনো ওয়াই নি ওয়াইথাম আল চলাই হাদুল রক কাহামকে সুবাই হান রফ রফকে রা নাঙ্গন আবন ইয়াগুলো যর কাইসা জাগানি বাকে মূসুক বিখি এবার জাবরা কসক মালখং নৈচি তাই হাবাই আবনো সাপলুই কাহামকে রা নাঙ্গন তাই পাইথাক আল চলাইমানি লগিও যুবনি বিথি রমদি ইউরিয়া নৈচিবা সের এসএসপি থামসি সের তাই পটাস থামসি সেরস রা নাঙ্গান মহাকে রিমাংখে তাইব চাকুং নাই তাই বনো যাইনকে লাইন বাই লাইন দুই মিটার তাই ফাংসার বাই ফাংসারা চালমাখে দক নি সিমি চকু সেন্টিমিটার অমহাইকে গজালকে কাইনে নাঙ্গান হাকর খরচাও যেন বিশে এপানো বসলি কল থাম কল বরিখে বসলি হবই রেনা নাই তাই আসাইমাইয়াগুলো যেন হামতাইয়া বিথি রংনাকে বসারগ্ন ফুইসাওই কাহামকুক ফাংনই বসানারগৈ রেনা নাই মহাকে নারখাঙ্গে বসা কাহামনাই তাই বুফাংব হামসাওই ফাইয়ানো কাইনানি জরারকে তুমলাং মলনি বাকি জানুয়ারি ফেব্রুয়ারি অমহাই তালন কাইমানো তাই ওয়াতৈ মলনি বাকে মে জুন তালো কাইনা নাই কুসুক অমহাই থাইরগ হংকে এপ্রিল তালো ফানক কাইমানো একর কাইসেন বাকি বসলাইনাঙ্গানো বসলাই সেরসা বসলাইনাই তাই বনো বিনি বাড়ি রগো সাফসুত্রা কে তংনা নাই ইংসা কুকসানি বাকে সাফসুত্রা কে তংয়ংকে ইংসা কুকসা বাউই বুথাই রক সিত্রা রেখিব তাই বুথাই গবং মাননা হংকে জলাতাই বরিবু বারনো নাইছে বুথাই বাংনাই বাংগিয়া হাইনি বাকে বুথাই গবং মাননাকে বরিবু বারনো গবং খালাইনে নাই আবন বাকে হাতিরগো মানথক প্রেনু ফিক্স একেবারে এপ্রোনা বুস্ট অমহাই হে মূসাস হরমোন বিথিন সারি রেখাঙ্কে যসানি বরী বুবার গবং খাই বারিমানো তাই বুথাই গবং থাইমানো মহাকে স্প্রে খাইরিনা নাই অমাকে যাহামকে নাইকানি খাইমানি বিশিংতী সসানো খাইমানাখ্যাঙ্কে গবংকে খাইখ্যাঙ্কে হাতিরগব ফালই রং পয়সার আজিবই নকনখুঙ্গ চবাইমানো আশিক জোড়া খালাকে সসা কাইমানার গে কক থাইছে থাইনি।

0: เอาตบุจึงขนาดแล้วนะชักคำกรณีก็ก็ชักคำกรณีรู้กี่เนี่ยก็กี่ชาทีนี้นี่ชักคำกรณีก็ก็จึงขนาดแล้วนะบอกนี่อัลซารุมันี่อย่างแค่บ้าทีนี้บอกก็กูช่างมันี่อับนรู้กี่เนี่ยก็กี่ชาจึงใช้มาแล้วนะเอาจึงใช้มาโน่จดตโน่อันนี้สิมีโน่จึงแก่บอกก็กบังขังไกเอบ้ากบังกุกมาให้บอกรอกยาขังไกที่นี่บอกก็กษัตริย์งี้มันโอ้นี่นะจังอันนี้ชื่อว่ากิสมิชาใช้มันนี่ต้องได้จดตานะให้ฟังโอ้ตามนี้บางทีเอ็มาให้บอกจัลลาเอ็งมันนี่เอ๋บ้าบอกยกมันนี่อาบุบให้กิเอ็งกุกอาบุนจังรู้กิกิสสารเลนี่วินิชินิมุงจังบอกกษัตริย์ข้าหนี้เนี่ยบางทีใช้มันไหนอาบุนข้างใครตามมุงไหนที่นี่บอกกษัตริย์ข้างใครจังนุกซักก็บอกเวลาเนี่ยยกมันนี่তাই বহক সামানি বনুক বহক নি তলাও এবা অমথাইনি শাখা দরক আমাহে বেলেকেই সামানি নুক যাক ফিয়া চামুং চাক হাঙ্কাই কিসা মিসা বহক সামানি কমাও হাইফান খালি বহক নিয়াখে বা বহক খালি দং হাঙ্কাই নিয়াখে বা হরনি চামুরক চাক হাঙ্কাই ও সামু দেব গবাংখে বাঙ্গি থাঙ্গ বাক্সা বাক্সা হাঙ্কাই কবায়ো কবায়ো খাইব অংজাগ বাক্সাকে কবু কপাব মাই চাই মে রকঙ্গ হজম ইংয়া ইংয়া খেবা বেলে খেন ওয়ানামং টেনশন উংমানি রকনুক জাগ বাক্সা বাক্সা হাঙ্কে বখরক গুড়ি কলাইনাই ইংয়া খেবা থৈরক ফাইমানি ফানা নুগ বা বাক্সানি হিঙ্গা হাঙ্কাই থৈ গরৈ উংমানি বনুক জাগ আবু তামনি বাকি ইং হনি চং সাইমানা থাঙ্কা হাঙ্কাই বহগো আলসারং মানি আবা খসাং মানি আবং খাই চিনি চামুং নং নি বিশং কিন চং কবাং কো কই সাইমানো তামনি হিঙ্গাং কাই ইচি বড় রক বেলাই নো ওয়ানা উং তং গো টেনশন তং গো বং নি কবাং কো খেং গো বাক্সা বাক্সা বেলাই মশলা গনাং চামুং চাখা হাঙ্কাই বো অম হাই নি মানো তাই আবনো কারিবো চিনি সালপ্রমনি তামুং চামুং চামুং রুগিন গবাং কোখাই বহগ অমাহাই বেমারি ইমানো আবুনি বাকিনাই রমদি যে বড় রকনি গবাং কোখাই গ্যাস ইংগো বহগ এবার বহক ফুলি টঙ বহক সালপ্রমন সাব অমাহাই রকনি টংখা হাঙ্কে এবার ক্ষীর কসম খে খিমানি আমার হাই নৌখা হাঙ্কে ডাক্তি ডাক্তি খে থাঙিনাই সাকনানি মানে মানসাকিনাই নাইনাই বিথি বেড়াই রকচাখা হাঙ্কে বেলাই নাও গেছেন অবনর কিনাই কিসা মিশা ককলাম খানা লেখা চিনি তিনি সাকাম করে বেচে
1: আও ফারি গেছেন তাবক থাঙলে কক থম বুসকাং অগস্ট তালনি সাল নৈসিনি সিমি সেপ্টেম্বর তালনি সাল বা সাল জরা খোয়াই হাঙ্করনি জুদা জুদা থাইও ফেকমুং কারমান রগই একবা সকল মানান রগই সিসারু মুনি সামুং বুতাং পান্ডা খাইজাকনাই আরো তাইব সাজাকা হাংকরনি জুদা জুদা খুং চিনই রংনগ আর রংনক রংনকনি পড়নাই রংন তৈন ও সিসারু মুং পান্ডানি শিবির খাইজাকনাই অমাই হনে ককথুম তাই হুকুমু নাইকুনি বেখাকতে সাজাক খা ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউশন আগরতলাও বিশানি বাগৈ পোস্ট গ্রেজুয়েট সার্টিফিকেট কোর্স আরও এডমিশন গান বাকি সাজাকা আবো তংমানী সাকলাইজাক তংমানী আবো বুসকাং অগস্ট তালনি সাল নৈজিবা সাল জরা ফলক জাকফিকা হানি সাজাকা আরও সাজাক তঙ্গ বিশানি পিজিটি পিজি সার্টিফিকেট কোর্স স্ক্রিন অ্যাক্টিং ও তঙ্গ কাই নৈজিবা তাই ফিল্ম এন্ড ভিডিও এডিটিং আরও তঙ্গ কাইসিবা খাই বুকজা রংমারি নাঙ্গন গ্রেজুয়েট ডিগ্রি তাই মিডিয়াম হুকে ইংলিশ বাংলা হিন্দি না নাই অমন রকম কাহামকে সাইসক্রবই সিনানি থাকে ওয়েবসাইটে থাকে নাইমানানো www.tfti.ac.in আর থাকে নাইনে নাঙ্গন হাইকাবা https://ica.tripa.gov.in আর থাকিব কাহামকে নাইমানে সাজাক খা

0: ডিরেক্টরেট অফ ইনফরমেশন এন্ড কালচারেল এফেয়ার্স আগরতলানি বখাক্তই কয়াস হাকলাইজাখা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মেমোরিয়াল অ্যাওয়ার্ড নৈসাই নৈশিদকনি বাকি বরক সংনা বাকি একবার সাইনা বাকি কবিলাই সানজাকা মুসুকনাই লোকরক রং হুকুমু তাই সিরি সিটিনি লাইবুমা রোগজাক অমহানি দিখল গদালজাক না নামায় কবিলাই রানী পাইথাক সাল মারিংকে অগস্টালনি সাল সালদক সালজরা রহনা নাঙ্গন অ নিকুমাও টু দ্য ডিরেক্টরেট অফ ইনফরমেশন এন্ড কালচারেল এফেয়ার্স গান্ধীঘাট আগরতলা আইকেবা আর থাঙ্গি নাইমানানো ICA.tripura.gov.in আর থাঙ্গি নাইনা নাঙ্গন
1: এস টি ক্যাটাগরি নি প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি ক্লাস নাইনটি টেন নি বিশিং বড় নি বাকি জরা সাকলাই চাকা অ্যাপ্লিকেশন কয়লাই রেজিস্ট্রেশন খাইনানি তাই কয়লাই জমা রানানি আপনি বাকি আপন রুগিব যে কয়লাই রোগ মূসাসক দেরামুং দো আপনাতে সে রি সাবমিশন খাইফিনানি পাইথাক সাল সাকলাই চাকা বুসকাং অগস্ট দালনি থামচি সা অগস্ট নি বিশিং অব খাই চাকাই আপনার ইনস্টিটিউট লেভেলনি ভেরিফিকেশন তাই রি ভেরিফিকেশন আবো খাইজাগানো সেপ্টেম্বর তালনি দশ নিয়াকেবা সালচি জরানি মিশিং আপনি আগুলো ডিস্ট্রিক্ট লেভেলনি ভেরিফিকেশন খাইজাগানো সেপ্টেম্বর তালনি থামচি সালমারানি মিশিং তাই স্টেট লেভেলনি ভেরিফিকেশন গানতে অ্যাপ্রুভাল খাইজাগানো আবো অক্টোবর তালনি সাল নেইচি ইয়াকা বা বিশ অক্টোবর।

0: Áo Xe bà gô bà rong tà lăng mô ni gô gô Tì nè anh nhờ phô chê tông mô ni ọ bông khá Thì bà hai gốt ni Family course group D A chục thay ni bà gì nè Bà rong tà lăng sạc nè Bà rong bà gì gói lai rinh nè bà gà sạc lai chê gô Mù chung nè bà rong rộng E bà chúc chắc bà rong rộng Ô July tà lì xà lì chì nì xì mì chèng gì ọ bò Bà sàng tà lì Xà lì chì a gos নই শাইনি চিদক বিশিনি শারীরিক নি দাম্বা জরা অনলাইন তৈ কইলাই জমারি মানে আজক থানি বমুংখা গ্রুপ ডি পিয়ন আরতলি গার্ড আপনি বাকিনে আজক থাই দঙ্গ বেকুলি কাইব্রি আপনি বিশিং খাতি জায়গা কাইথাম তে এসি রনবা খাতি যা কাইশা রংমারিং না নাঙ্গানে জেসা গোসিজাক বোর্ড নিয়াকাবা ইনস্টিটিউটনি মাধ্যমিক পাশ নানাই উমরমনা নাঙানে বিশি চি চারনি সিমি বিশি ব্রিচি নি বিশিমনা নাঙাই ফিয়া খাতিজাক রকনি বাকি হিংকাই হাপাংনি রাইদানোর কিন অংনাই রাঙি মানমারি পে ম্যাট্রিক্স লেভেল ওয়ান আবনোর কিনাই 12,000 অংনাই রাং তাই কয়লাই রেনানি ফিংখা রং 300 নিয়াখেবা থামডা মুজুংনাই ক্যান্ডিডেট স্ট্রক পুইলাও কাইসা সিমং আমজক মং মারনাই তাই আমজক মং পাস অংপাই মনি ইয়াগুলো ইন্টারভিউ মারনাই ইন্টারভিউ মানে বিসিংতি বড় বড় সাইজাংনাই আপনো কারি বন কাহামকাই নাই মানে সাইমানা মুচংখা হাংকাই হাইকোর্ট নি অফিশিয়াল ওয়েবসাইট https://dhc.nic.in ও ওয়েবসাইট থাকে নাইমান নাই তাই রিক্রুটমেন্ট ট্যাব ক্লিক খাই নাই কইলাই রিমানো
1: আও ফাটিকে সুনতে কেছে না লেন এন ই জেড সি সি একবা সালচি সালকা আমসানি হুকুমু থাইও গুড়ি শিষ্য পরম্পরা ওয়ানসক তঙ্গ নিশাই নিশিদক নিশি সিনিব হক মনোরগী সুরমান বাকে ফরান বাকে কয়বলাই সানজাকা আরও তঙ্গ রেসাবমুং জাদুনি ওয়া তাই ওয়ারকনি সামং কাত তাই যাত্রা মশামুং অমহাই রগ কমরতুতেই অমহাই হুকমুনো রগৈ গ্রংকুক এখবা সরংজাক অমহাই লুকরংনি বখা কয়বলাই সানরজাকা উমরংনা নাঙ্গানে বিশি ব্রিশি বানিসিমি বিশি সিনি সি জরা অমহাই উমরনি বড়রগ্ন র কয়বলাই রহরি মানাই অর ও ফরংনাইতাই ফরংনাইনি লগি খরকসা তলাংজাকনাই আবন লগিও সরগনাই রকন বহাইন খরক বরি খলাই তলাংজাগান সরগনাই রকনকে বরংনি উমরংনা নাংনাই বিসি চি বানি চিমি বিসি নিসি বানি বিসিংগ অব বিশানি বাগৈ ফরংজাগান তাই ফরংনাই রকনকে তালমানান সিনি সাই বারা খলাই রেজাংনাই তাই বিনি লগিও ফরংনাই রকনকে থামসাই সিনিরা বাচি খলাই রেজাগানে তাই সরংনাই অমহাই বড় রংনকে সা সাই বারা খলাই রাং রেজাগনাইনি সাজাখা কয়বিলানানি পাইথেক সালনকে অগস্ট তালনি সাল থামচিস সালনি বিসিংগ রহনা নাঙ্গানে আবন বাকিতে কাহামকে সাইমানা মুসুখানকে এন ই জেড সি সি নি ওয়েবসাইট নাই নাঙ্গানে ওয়েবসাইট ইংখা www.nezccindia.org.in আর নাই নাঙ্গানে সাজাকা হাইকেবা হাস্তে নি আর্ট এন্ড কালচারেল এফেয়ার্স

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, পরিবেশনায় দেবব্রত বিশ্বাস। 8টায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8:15। 8:30 শুনবেন পদ্মাপুরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, পর্ব একাদশ, বিষয় কাজী কর্তৃক মনসার পূজা ভঙ্গ, পরিবেশনায় মুকুল দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ।

নটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ গানে গানে। হিন্দি ছবির গানে অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। 10টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 10:30। বেলা 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 এবং বেলা 1:40 শুনবেন আকাশবাণী উজ্জয়িনীর ককবরক অনুষ্ঠান। দুপুর 2টে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ শুনবেন 2:15। আবৃত্তি করবেন মুনমুন মুখোপাধ্যায়। আমি নারী দুপুর 2:30। অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন নৃত্যশিল্পী মুনমুন চক্রবর্তী। পরে শুনবেন এই পক্ষের গিন্নি। আজকে গিন্নি হলেন গৃহিণী গোপাদত্ত সাহা। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বিবি দেবরাতুরি রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন 3:05। বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রজনী পুরনো দিনের হিন্দি ছবি গান শুনবেন বিকেল 5:10। শুনবেন একে গীতিকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যা 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বরচিত ছোট গল্প পাঠ করবেন ভুবন জমাতিয়া। গল্প জোয়াঙ্কা। পরে শুনবেন ভাগ্যলক্ষ্মী জমাতিয়ার কণ্ঠে ককবরক গান। কিষাণবাণী সন্ধ্যা 6:30। 7:05 শুনবেন পদ্মপুর অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। বিষয় জালুমালুর প্রতি মনসার সদয় ও মনসার প্রতি স্বপ্নাদেশ। শুনবেন এর দ্বাদশ পর্ব। পরিবেশনায় মুকুল দেবনাথ এবং সহশিল্পীবৃন্দ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। 8:05 শুনবেন পাক্ষিক কুইজ। 9টায় যৌবনী 9:30 শুনবেন সরগম। অনুষ্ঠানে মারবিহাক রাগে সেনাই বাজায় শোনাবেন উস্তাদ বিসমিল্লা খাঁ এবং সহশিল্পী বৃন্দ। 10টা শুনবেন চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন অনুষ্ঠান সূচি।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি সুখ বসে পড়লাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। বন্ধুরা, প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 23শে জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকের দিনের 1700

1894 সাল ফ্রান্সের হাত থেকে প্রুশিয়া মেইন্স পুনরুদ্ধার করে। উইলিয়াম অস্টিন বার্ড টাইপরাইটারের পূর্বসূরি, টাইপোগ্রাফার পোস্ট এর পেমেন্ট করেন আমেরিকাতে 1829 সালের আজকের দিনে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 1881 সালের আজকের দিনে। কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ এর পূর্বতন বেঙ্গল একাডেমি অফ লিটারেচার স্থাপিত হয় 1893 সালের আজকের দিনে। 1900 সালের আজকের দিনে প্রথম প্যান আফ্রিকা সম্মেলন আয়োজন করা হয়। ফোর্ড মোটরগাড়ি কোম্পানি তাদের প্রথম ডেট্রয়েটে গাড়ি বিক্রি করেন 1903 সালের আজকের দিনে। চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন হয় 1921 সালের আজকের দিনে। 1923 সালের আজকের দিনে মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লুজান চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যক্তিগত উদ্যোগে ভারতের মুম্বাইয়ে প্রথম বেতার সম্প্রচার শুরু হয় 1927 সালের আজকের দিনে। ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে 1934 সালের আজকের দিনে। বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকোলা ব্যাবসারকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয় 1942 সালের আজকের দিনে। ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় 1942 সালের আজকের দিনে। সাল 1952, জেনারেল মোহাম্মদ নেগুয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন। জর্জিয়ার কাছ থেকে আবখাইজিয়া স্বাধীনতা ঘোষণা করে 1992 সালের আজকের দিনে। হেল্প বব ধূমকেতু আবিষ্কৃত হয় 1995 সালের আজকের দিনে। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দেখা যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় 2007 সালের আজকের দিনে। এবারে দেখে নেব জন্ম। উনিশ শতকের বাঙালি জর্জ হরচন্দ্র ঘোষ এর জন্ম 1808 সালের আজকের দিনে। রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ জন্মগ্রহণ করেন 1843 সালের আজকের দিনে। তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী। ভারতের জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলক এর জন্ম 1856 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1920 সালে। ইরাকের কাজেমাইং শহরে বিখ্যাত আলেমে দিন আয়াতুল্লাহ এর সদর দপ্তর নির্মাণ করা হয় 1878 সালের আজকের দিনে। অ্যালেন ফ্রান্সিস ব্রুক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন ব্রিটিশ ফিল্ড মাস্টার ছিলেন। তার জন্ম 1883 সালের আজকের দিনে। জার্মান অভিনেতা এমিল জেনিংস এর জন্ম 1884 সালের আজকের দিনে। মৃত্যু 1950 সালে।

জার্মান পদার্থবিজ্ঞানী ওয়াল্টার হারমান শটকি এর জন্ম 1886 সালের আজকের দিনে এবং মৃত্যু 1976 সালে। ব্রিটিশ মার্কিন ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার রেমন্ড চ্যান্ডলার এর জন্ম 1888 সালের আজকের দিনে, মৃত্যু 1959 সালে। ইথিওপীয় সম্রাট হাইল সেলারি, দুঃখিত হাইল সেলেসি এর জন্ম 1892 সালে এবং মৃত্যু 1976 সালে। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র এবং অন্যতম সাংসদ, আইনজ্ঞ এবং বাগ্মী এর জন্ম 1895 সালের আজকের দিনে, মৃত্যু 1953 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতকের বিশিষ্ট কথাসাহিত্যিক এর জন্ম 1898 সালে এবং মৃত্যু 1971 সালে। সুইস লেখক, ইতিহাসবিদ জুলিও ব্রান্ডসান এর জন্ম 1900 সালে। ক্রোয়েশীয় সুইস জৈব রসায়নবিদ ভ্লাদিমির পেলক এর জন্ম 1906 সালের আজকের দিনে এবং মৃত্যু 1998 সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ এর জন্ম 1906 সালে, মৃত্যু 1931 সালে। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা এর জন্ম 1925 সালে, মৃত্যু 1975 সালে।

বাংলা কিবোর্ড অব্র এর প্রোগ্রামার মেহেদি হাসান খান এর জন্ম 1986 সালের এই দিনে। এবারে দেখে নেব মৃত্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি ইউলিসিস এস গ্রান্ট এর মৃত্যু হয় 1885 সালের। স্কটিশ রসায়নবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী স্যার উইলিয়াম র্যামজি এর মৃত্যু হয় 1916 সালে, জন্ম 1852 সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত এর মৃত্যু 1933 সালে, জন্ম 1885 সালে। বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা এবং ফুটবলার অ্যান্ডি ডোকার্ট এর জন্ম 1942 সালে, দুঃখিত মৃত্যু 1942 সালে, জন্ম 1886 সালে। প্রভাবশালী মার্কিন চলচ্চিত্র পরিচালক ডি ডব্লিউ গ্রিফিথ এর মৃত্যু 1948 সালে, জন্ম 1875 সালে। ইতালীয় কথাসাহিত্যিক জুজেপ্পে লাম্পাদুজার এর মৃত্যু হয় 1957 সালে। ভারতীয় চিত্রনাট্যকার, কাহিনীকার, গীতিকার, চিত্র পরিচালক, অভিনেতা এবং লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় 1963 সালে, তিনি জন্মেছিলেন 1905 সালে। মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও বেতার অভিনেতা মন্টগোমারি ক্লিফট এর মৃত্যু হয় 1986 সালে, দুঃখিত 1966 সালে, এবং জন্মেছিলেন 1920 সালে।

ইংরেজ ওষুধ বিজ্ঞানী ও শরীরতত্ত্ববিদ হেনরি বেল এর মৃত্যু হয় 1968 সালে, জন্ম 1875 সালে। বেন হেল্পলিন মার্কিন মঞ্চ, বেতার ও চলচ্চিত্র অভিনেতা, এর মৃত্যু হয় 1971 সালে, তিনি জন্মেছিলেন 1910 সালে। লেখক ও সাংবাদিক এস এম আহমেদ হুমায়ুন এর মৃত্যু হয় 1999 সালে, তিনি জন্মেছিলেন 1936 সালে। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান এর মৃত্যু হয় 1999 সালে। মেহমুদ ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক, এর মৃত্যু হয় 2004 সালে, তিনি জন্মেছিলেন 1932 সালে। আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ এর মৃত্যু হয় 2007 সালে, তিনি জন্মেছিলেন 1941 সালে। আজাদ হিন্দ ফৌজের রানী জার্সি রেজিমেন্টের প্রধান ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল এর মৃত্যু হয় 2012 সালে, তিনি জন্মেছিলেন 1914 সালে। স্যালি রাইট আমেরিকান মহাকাশচারী এবং প্রকৃতি বিজ্ঞানী এর মৃত্যু হয় 2012 সালে, তিনি জন্মেছিলেন 1951 সালে। একুশে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার এর শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা রফিক আলমগীরের মৃত্যু হয় 2021 সালে, তিনি জন্মেছিলেন 1950 সালে। ভারতীয় নাট্যকার ও নাট্য পরিচালক রতন থিয়াম এর মৃত্যু হয় 2025 সালে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখিয়ে নিলাম ইতিহাস পাতায় আজকের দিনটিকে। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শ্রাবণী সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শ্রাবণী সেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এখন দেখে নেব সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে। সরকার দেশের জনগণের জন্য নানা জনমুখী প্রকল্প নিয়ে থাকেন। এই প্রকল্পগুলির সময়ে সময়ে তার রূপ পরিবর্তন করেন, পরিবর্তন করেন, আবার কখনো নতুন প্রকল্প সরকার নিয়ে আসেন, সবগুলি জনগণ এবং দেশের উপকারের জন্য। এর মধ্যে কয়েকটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা। এগুলি দেশের কৃষক, স্বাস্থ্যসেবা এবং আবাসন খাতে সহায়তা করে। স্বাস্থ্য এবং আর্থিক সুরক্ষা, যেমন আয়ুষ্মান ভারত যোজনা, দরিদ্র পরিবারের প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়ার সংস্থান রয়েছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, বছরে খুব কম খরচে 2 লক্ষ টাকার জীবন বিমার সুবিধা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতার জন্য নামমাত্র প্রিমিয়ামে বিমা কভারেজ প্রদান করা। কৃষি ও গ্রামীণ উন্নয়ন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ, যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আবাসন ও কর্মসংস্থান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ ও শহর অঞ্চলের দরিদ্রদের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, ছোট ব্যবসা শুরু করার লক্ষ্যে 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান ইত্যাদি প্রকল্প রয়েছে। দেশে প্রচলিত আরও অনেকগুলি প্রকল্প রয়েছে।

যেমন সমষ্টি উন্নয়ন কর্মসূচি, এর মাধ্যমে গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার করা, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করা, নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি, চাষের উপযোগী দ্রব্য প্রদান করা, জহর রোজগার যোজনা, গ্রামীণ বেকারদের কর্ম প্রদান। জহর রোজগার যোজনা আরেকটি হল শহরের বেকারত্বের সমস্যার সমাধান, মিড ডে মিল স্কিম, মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, সর্বশিক্ষা অভিযান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদান, সুসংগত

শস্য বিমা প্রকল্প, কৃষি শস্যের বিমাকরণ, অপারেশন ব্ল্যাকবোর্ড, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জাতীয় সাক্ষরতা উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি করা, অন্ত্যোদয় অন্ন যোজনা, খাদ্য সুরক্ষা প্রদান করা, বন্দে মাতরম যোজনা, গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষা, জননী সুরক্ষা যোজনা, গর্ভবতী মহিলাদের যত্ন, স্ব আধার প্রকল্প, মহিলাদের ক্ষমতা প্রদান করা, স্বাবলম্বন পেনশন প্রকল্প। সবলা প্রকল্প হল বয়ঃসন্ধির মেয়েদের পুষ্টি এবং স্বাস্থ্যের সচেতনতা, নির্ভয়া ফান্ড মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থার লক্ষ্যে গ্রহণ করা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সারা দেশে একই রেশন কার্ড চালু করা, প্রধানমন্ত্রী জনধন যোজনা মহিলাদের বাধ্যতা ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা, মেক ইন ইন্ডিয়া ভারতে পণ্য উৎপাদনের উৎসাহিত করা, স্বচ্ছ ভারত মিশন ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নমামি গঙ্গে গঙ্গাকে দূষণমুক্ত করা, সুরক্ষা কন্যা সমৃদ্ধি যোজনা কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষার ব্যবস্থা করা। সরকারের আরও অনেকগুলি প্রকল্প রয়েছে, প্রকল্পগুলির আপনারা দেখিয়ে নিয়ে বিভিন্ন মন্ত্রকে যোগাযোগ করে এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করুন। বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি অনুষ্ঠান আজ সকালে। কাল সকালে প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন।
1: What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president that is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence.
0: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরিদ হ্রদ পরিদর্শনও যান। তিন দিন সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকু সোদ্দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
2: লগভগ 150 পেপার লিক কে বারে মে উনহোনে চর্চা কি। ये जांच का विषय है और सरकार एक जिम्मेवार सरकार है, इसलिए निश्चित रूप से हर एक बात का जवाब जांच के साथ साथ जनता के सामने, देश के सामने दूध का दूध और पानी का पानी रखेगी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তন বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের উপায় নিয়ে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তিক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অস্ত্রের বিষয়বস্তু প্রদর্শনের দায়ে গত দুবছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায়ও বহুজন সুখায়ও এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা 12 দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন

যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন, তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিশেষ করে সেদেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরাভ জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলায় এটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কোরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। সিএসআইআর এর নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে। চাংঝাউতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু রাউন্ড অফ 32 লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে 21-14, 9-21, 21-10 ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদের সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হল, পরে খবর স্থানীয় সংবাদের পরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটচি পূজা ও মেলা গতকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাটচি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। রাজ্য সরকার ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। খাটচি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মেলার চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খাটচি মেলা কমিটির উদ্যোগের এবছরের খাটচি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মা কে নাম বলে উল্লেখ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খাটচি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী খাটচি উৎসব ও মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেয়। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্য দেশের ক্রমবর্ধমান ভূমিকা উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ভারতের যোগসূত্র এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়াসগুলি তুলে ধরেন। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য

নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিদ্যালয় নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, জেলার 50টি বিদ্যালয়ে NDRF, আপদা মিত্র, সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে যোগদান করছে। বিপর্যয়ের সময় এবং তার পরে ও আগে করণীয় বিষয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অবহিত করা হচ্ছে। আগামী 27 আগস্ট পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চলবে। ত্রিপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী ভাড়ায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দিতে ICAR এর উদ্যোগে আওতাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র ও মেঘালয় সেন্টারের সহযোগিতায় 2টি নতুন কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং হাতাইকতর হুকুমু এগ্রোফেড এই 2টি কৃষক উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে মাত্র 10% কৃষি যান্ত্রিকীকরণকে 50% উন্নীত করার লক্ষ্যে এই কেন্দ্রগুলি থেকে কৃষকদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে, যা চাষের খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন VBG রামজি প্রকল্প নিয়ে খোয়াই ব্লকের উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপি চেয়ারমা শক্তি কেন্দ্রের উদ্যোগে গ্রামসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সভায় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, 2047-এর মধ্যে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিটি গ্রামকে শক্তিশালী করা জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ হিন্দি বা ইংরেজিতে তাদের মতামত আগামীকাল পর্যন্ত পাঠাতে পারবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল 3-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু ভারতে উত্তর মেসিডোনিয়ানী বিশেঙ্গ রাংথং হালক তৈবক রাখলাইনানী কবক মুং নারখা মিয়া উস্কুরপিওব বানিয়া ফুরাম কক নারকমাবো রাষ্ট্রবক্র শাখা বানিয়ানী লগি লগি রাংবক সিনমুং তাং সেপ তৈ কতাল স্নাম মুং সেপনি বিশিংতৈ জরা কদকমানী হালক সংসাইতি সানানী নাংথাই রাষ্ট্রবক্র তৈব শাখা তাবুক বানিয়া অংথতক তং হালক নাংমানী শেখ কিচা অং ফিয়াবা অ জরানী বিশিঙ্গ আব বাক নৈ অঙ্গিমানো চুবামুংনি দিখিল ডিজিটেল সেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিস নামঘর শাখাম সেপ্তে তংখর গদাল জাক ফাননি শাখা ফান বক্সিনকা রাষ্ট্রবক্রক ভ ভারতনি ডিজিটাল পাবলিক তাং বেক্রেপ্তে ইউপিআই নি হামক্রাইনি কক খুরসাউই রাং বক্সিন মুং তাই চেতন বাংরানি কবক মুং নারেখা ইয়াঙ্গো কাইথাম হাকতর বেড়াইমানি পাই রাষ্ট্রবক্রক তিনি রুমানিয়াও থাঙ্গানো শালচনি রমই লাইবুমা গনাং খারচি মতাইতে বানিক মিয়ানি সিমি কচাম আউলিনি চিব্রই মতাই টংথারনগো চেংজাখা ফুঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনো চেঙ্গে রেখা মন্ত্রীয়করা কক নারকমাও শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কাইসা ভারত কাহামকুক ভারত স্নামতিসানা নাহার মুংনি কাইসা নাংকুকমা দিখিল অঙ্গিবা শাখা অব হাস্তে হাপাং ত্রিপুরানী লাইবুমা হুকুমু তাই বেড়াইখিরি ন হায়ুং বেড়ামো তুনসাই রৈনা নাহারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো পান্ডাও লামসগৈ কক নারেখা খারচি তেরতে বানিক কমিটিনি চেয়ারম্যান এম এল এ রতন চক্রবর্তী গখরাং ত্রিপুরা স্নামতিসানা নাহারৈ তাকলাই খারচি বানিকনি কক বথমা নারকজাখা এক পের মা কি নাম শালচিনী রমই খারচি বানিক মাগনা ফাংসারা বাগজাগানো আবন কিটিংগৈ সুপ্রিম কোর্ট মিয়া হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচেরকনি দরবার ফাংবেদেকনি অফিসাররকনি ল্যাংলা মুংমানমা উমর দক চিনি বাংরুবই উমর দক চিসা খ্লাইনা ককন তুইয়ই ওয়ানসকনানী দাগি মুংরেখা দরবার ফাংবকরক সূর্যকান্ত দরবার ফাং জয়মালো বাক্সি তৈ বি মোহনানী কথাজাক কাইসা বেঞ্চ হাকতর গনাঙ্গৈ হাঙ্কর

0: রহরনানী কবকা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরক ওয়ানসক মূলক রহরই মানবায়ন ত্রিপুরা ও চিকন হুকবার খাইনাই রগ্ন কিচা রংমারি বাই হায়ার নাহারৈ কতাল তাং সেপনি হুকবারনি মানই সামুগপ নানা সেপ রুনানো নাহারৈ আই সি এ আর নি চেতন বাই হুকবার শৈশিলাম কেন্দ্রতাই মেঘালয় সেন্টারনি চুবাচুবাই কাইনৈ কাস্টম হায়ারিং সেন্টার চেঙ্গৈ রেজাখা হাস্তে বলংতাই তংখর মন্ত্রী অনিমেষ দেববর্মানি মানজাক মুম্বাই অ সামুংবতাঙ্গ বাকমা এগ্রি প্রডিউসার কোম্পানিতেই হাতাই কতর হুকমু এগ্রোফেইড অ কনৈ হুকবার মথাবাই ক খালাইমাব মুংসই রেলাইখা গুমতি হাঙ্কর সাকামনগ সি সি ইউ তৈ সানজাও আউটডোর চেংজাক দঙ্গ দাংশাল স্রাংশাল সাংরংশাল তৈ চা শাল ও শালব্রী সানজাও ওপিডি তৈ আউটডোর ফিয়োগজাক দঙ্গানো সাকনাই ক্রংরক আরো সাকনায়ানো মিয়া খারচি মতাইন রগৈ হাপাংনি লেংলামুং দংমাবাই তিনি সানজাও আউটডোর ফিয়োগজাক দঙ্গানো সাকামতৈ নুকুং হামক্রাই নাইখুংনি বখাকতৈ অকক্তমান রোজাখা কেন্দ্রনি বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন তাংবুতাংনতৈ খোয়াই ব্লকনি উত্তর সিঙ্গিসরা কামি পঞ্চায়েত মিয়া বিজেপি চেয়ারমা শক্তি কেন্দ্রনি চেতনবাই পান্ডা সংসাজাখা আরো মানজাখা বিজেপি খোয়াই হাঙ্করনি কাস্কু মন্ডল কাস্কু জেলা পরিষদ আদং তৈ পঞ্চায়েতনি লুকু আদং রক পান্ডা ব্রী রক গবাং মানজাকমানি নুকজাখা কক নারকনাই রক নৈ সাই ব্রী জিসিনি বিশিনি বিশিঙ্গ বাই থাংচুকজাক ভারত সাম তিসানা নাহার মুংনতৈ বেবা কামিনক রাগ খাইনানি সাকা ফানবক্সিনৈ কক নারখা আবনি লগে লগে বড় কতাল গ্রামীণ কর্মসংস্থান তাংবতাংন তৈব কক নারেখা উনকৌটি হাঙ্কর নাইকল ফাংতাই রংনক রংনাইখুংনি চুবাচুবাই আকাবিকা দেরামুং কাতিমা বাবাইন তৈ রংনক নাইমথাং সামুংবতাং চেংজাখা আকাবিকা দেরামুং কাসুমুং বেদেকনি হাঙ্কর প্রোগ্রাম অফিসার অভিজিৎ নাথ ছাকা হাঙ্করনি খুংবাচি রংনগ এন ডি আর এফ আপাত মিত্র সিভিল ডিফেন্সনি সামুং তাংনাইরক আরো মানজাখা আগস্ট তালি নৈচিসনি শালমারি জরা জুদা জুদা রংনগ অ সামুংবতাং চলিবানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়া হরনি থংলাইমাও নবোদয় সংঘ কপ্লাইয়ংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাও কপ্লাই বদল থামসা গোলনি ফেরবাই মোচা ক্লাবনো মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রিয় সিপাহী জলা শালগ্রা তে গুমতি হাঙ্কর ফেরাঙ্ক গৈ গবাং ওয়াতৈবাবই মানো হনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি 32 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো আইচক বখাগো খামানি তুংমারি তংমানি 25.4 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতি 30 জরা ওয়াতৈবাখা 30.10 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রীচিবাব
1: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী দেবব্রত বিশ্বাস

শুনলেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

সমান জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখ সাব্য নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য লেকচারে নাব্য লেকচারে নাব্য ক্ষতি কি না।

হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে প্রেসক্রিপশন মতো, হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে আউটডোরে এমনি ডিউটিটা পড়বে প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজি টাই নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো।

এবারে শুনবেন নবজন্ম ছবির গান, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ।

ছায়াগীতি অনুষ্ঠানে এবারের ছবি বসন্ত বহার, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার জ্ঞানপ্রকাশ ঘোষ, আর শুনছেন একই শিল্পীর কণ্ঠে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, একই শিল্পীর কণ্ঠে শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় কাজী কর্তৃক মনসার পূজা ভঙ্গ। শুনবেন পদ্মাপুরাণের একাদশতম পর্ব, পরিবেশনায় মুকুল দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে।
2: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
3: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
4: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র মানেই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবেন? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচার এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: এতক্ষণ পরিবেশিত হল পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। শুনলেন পদ্মাপুরাণের একাদশতম পর্ব, বিষয় ছিল কাজী কর্তৃক মনসার পূজা ভঙ্গ। পরিবেশন করলেন মুকুল দত্ত এবং সহশিল্পী বৃন্দ। পরবর্তী অনুষ্ঠান শুনবেন আজ রাত 7:05 শুনবেন এর দ্বাদশতম পর্ব, বিষয় জালোমালোর প্রতি মনসার সদয় ও মনসার ও সোনাকার প্রতি

স্বপ্নদর্শ, সোনাকার প্রতি স্বপ্নাদেশ, পরিবেশনায় মুকুল দত্ত এবং সহশিল্পী বৃন্দ, শোনার আমন্ত্রণ জানাই। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম শুনব বেতাব ছবির গান। বেতাব ছবিটি 1983 সালের একটি সুপারহিট ভারতীয় হিন্দি প্রণয়ধর্মীয় চলচ্চিত্র, যার প্রধান আকর্ষণ সানি দেওয়াল ও অমৃতা সিং। শুনব প্রথম গানটি, সাব্বির কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ছবিটি পরিচালনা করেছেন রাহুল রাওয়াইল এবং সঙ্গীত পরিচালনা করেছেন আর ডি বর্মন। ছবিটি মুক্তি পায় 5 আগস্ট 1983 সালে। শুনবার একটি গান লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমারের কণ্ঠে।

বেদাব ছবির কাহিনী এবং সংলাপে জাবেদ আখতার এবং প্রযোজক ছিলেন বিক্রম সিং দেহাল। এবারে গানটি শুনব শাব্বির কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠান শুনছেন বেতাব ছবির গান। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, অমৃতা সেন, শমী কাপুর এবং প্রেম চোপড়া। ছবির মূল কাহিনী হল সানি মানে সানি দেওল এক সাধারণ গ্রামীণ যুবক এবং রুমা অমৃতা সেন এক ধনী পরিবারের মেয়ে। ছোটবেলা বন্ধ হলেও বড় হওয়ার পর তারা প্রেমে জড়িয়ে পড়েন। শুনবো এবারে গানটি সাব্বির কুমারের গানটি।

রুমার বাবা তাদের এই সম্পর্ক মেনে নিতে চান না। পারিবারিক ব্যবধান ও বাধা পেরিয়ে তাদের এই প্রেম এবং লড়াই ছবির মূল বিষয়। এই ছবির মাধ্যমে সানি দেওয়াল এবং অমৃতা সিং বলিউডের অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে প্রথম পা রাখেন এবং ছবিটি সে সময় বক্স অফিসে দারুণ ব্যবসা করে এবং সুপারহিট হয়। কাশ্মীরের পহলগামের কাছে যে সুন্দর উপত্যকাটি আজ বেতাব বেলি নামে পরিচিত, তার নামকরণ এই ছবির নাম থেকেই করা হয়েছে, কারণ এখানে ছবিটির শুটিং হয়েছিল। শুনব অনুষ্ঠানের সবশেষ গানটি, লতা মঙ্গেশকর এবং শাব্বির কুমারের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে শুনলেন বেতাব ছবির গান, এবারে শুনব লভ স্টোরি ছবির গান। লভ স্টোরি ছবিটি বলিউডের একটি বিশেষ পরিচিত ছায়াছবি, যা 1981 সালে মুক্তি লাভ করে। এটি সুপারহিট হিন্দি রোমান্টিক ড্রামা সিনেমা। এর পরিচালনা করেছিলেন রাহুল রওয়াল। শুনব প্রথম গানটি। শুনবেন অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

লাভ স্টোরি ছবির মাধ্যমেই প্রধান অভিনেতা কুমার গৌরব এবং অভিনেত্রী বিজয়া পণ্ডিত চলচ্চিত্রে অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। এবারে গানটিও শুনব অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ছবিটির পরিচালনায় ছিলেন রাহুল রাওয়াল, প্রযোজক রাজেন্দ্র কুমার, আর অভিনয়ে ছিলেন কুমার গৌরব, বিজয়তা পণ্ডিত এবং রাজেন্দ্র কুমার। কথিত যে রাজেন্দ্র কুমারের সুযোগ্য পুত্র হলেন কুমার গৌরব। ছবিটির মুক্তি লাভ করে 27 ফেব্রুয়ারি 1981 সালে, আর সুরকার ছিলেন আর ডি বর্মন। এবারে গানটি শুনব অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ছবির কাহিনী হলো পুরনো বন্ধুর পুরনো দুই বন্ধুর পারিবারিক দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির পটভূমি। পরিবারে অমতে দুই তরুণ তরুণীর বাড়ি থেকে পালিয়ে যাওয়া এবং কঠিন পরিস্থিতির মুখে পড়া, শেষ পর্যন্ত তাদের খাঁটি ভালোবাসা এবং জীবনের ট্র্যাজিক পরিণতি প্রেমের রূপ পায়। এ নিয়ে ছবির মূল বিষয়। এবারে গানটি শুনব অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

লাভ স্টোরি ছবিটি মুক্তি পাওয়ার পর শুধু তরুণ তরুণীদের মনে নয়, অপমর জনগণের মনে একটি আলোড়ন তুলেছিল এবং বিভিন্ন সিনেমা হলে যখন ছবিটি প্রদর্শিত হয় তখন দিনের পর দিন হাউসফুল ছিল। এমনকি কোথাও কোথাও তিন মাস চার মাস ছবিটি চলেছিল, এরকম তথ্য অনেক পাওয়া যায়। এমন একটি তথ্য এবং আমাদের আপনাদের সবার পরিচিত উদয়পুর মহকুমার কিলার যে লাভ স্টোরি বাজার, এই লাভ স্টোরি হিন্দি ছবির নাম অনুকরণ করেই লাভ স্টোরি বাজার হয়েছিল। শোনা যায় ওইখানে লাগাতার তিন মাস নাকি ছবিটি হাউসফুল ছিল। সেই থেকেই ওই এলাকার নাম লাভ স্টোরি বাজার হয়। শুনব অনুষ্ঠানের শেষ গানটি আশা ভোসলের কণ্ঠে।

এই গানটি শুনলেন দার্দ ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। শেষ হলো গানে গানে অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিরোনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

এতক্ষণ পরিবেশিত হলো ভজন। এই গানটি শুনলেন অনুরাধা পড়োয়াল, মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীদের কণ্ঠে। শেষ হল ভজন অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং হিন্দি সংবাদে পরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কক বরক অনুষ্ঠান।

ampe sok bon cho tui ap mo phun.

আও যে বেলাখানা খাত রেসাব খাই মানলাইগা রাম ভক্তি মল সম্বাই রেসাব জাগ রেসাব যক রক যাইমনি হাসুকনি যে রেসাব যক সে বুঝি আঙ্কে রেসাব বাই বুঝি নাই আবাই রকম মান হাইকা সাকবাই থাকি ক গিয়াবা খাইয়া বুঝিয়া আও বুঝি আঙ্কে তো যাম নাই নমানো ফিয়াবা অবনো য কিসা মিসাজ সরংথাই সরিয়া হাঙ্কে আবো জিন সাকনি ন যায় যরনানি নাম ফাদি কিসা মিসা হাইন যোশ্যাল মিডিয়া রগত তাবো গবান মানবাই সরংজাকাই রক দো যান সরংলাইয়ানো কিসা মিসা যে সালব্রম ব্রম যে ককথাই সাজাকাই দো বা মালাই লাইকে সঙ্গাকাই দো বা সাজাকাই দো আবাহাই রক নো যায়ানো ফাদিকে হাইন হাই রেসাব খালাই মানে বুকা থাকলাই নজর খাত রেসাব রেসাব রেসাব না হিকাই আমি আন কাইপেংবাই রেসাব জাক রেসাব ফাদি অজর খাই নালিয়ানো বিব হংকাই তো মডার্ন সং লাইও খালায়ন ফাদি বিসাব আমি আন কাইপেংবাই রেসাব জাক রেসাব

আও চিং বেলা খেয়ে খাতে তো রেসাব মূ খাই মান লাইক সাংমা মডার্ন রেসাব মূ হাইকা তাবুক জরানি রেসাব মূ সাংমা কক বাইখলাই রেসাব নাই দীপ্তি সাংমা বাইকে রেসাব জাগ রেসাব মূ ফাদিকে চিং জর তাইব রেসাব মূ খালাম থাকলাইয়ানো খাতে তো রেসাব মূ খালায়ানো তাবনি গেচিনিয়াগো গবং মানো জরা তংখো হাসুকনি রেসাব মূনি তাবুকনি জরাও চিং খালাইনাই আখের দান মল সাম্বাই রেসাব জাগ রেসাব মূ ওখা ওয়াইং খিলিমানী ফাদি চিং খালায়ানো ওয়াইং খিলিমানী রেসাব মূ তো চিং যত চিনি বড় রকনি জানি জানি রেসাব মূ হাইকে জানি জানি কক বাই ও রেসাব মূ দ কক বরক বাইব দঙ চিং কলয় কক জমাতিয়া কক আবাহের বাই গবং মানো চিনি জানি জানি যে চিনি কক কিসা কিসা ফেরমানি টাইটেল নগী অবা হাইকেন রেসাব মূকে কাইসা হাই বাকসা থানসা হাই কক সিমি জুদা জুদা ওয়াই ইংখিলিমানী রেসাব মূ কক গরক বাইব দঙ তাই কবন কক রক বাইব হাইন দঙ তাই বাংলা হিন্দি গবং মাবাইন দঙ ফাডিও জরাও খালায়ন মল সম কক বাই ওয়াইং খিলিমানী জারাই মথমানী আফ্রু রেসাবমানী ও রেসাব মূ ফাডি খালায়ন বেলাখান খাতত অজরাও ফাডি খাইনালেয়ান ওয়াইং খিলিমানী রেসাব মূ অবংকা আকের দান মল সম্বাই রেসাব জাগ রেসাব মূ

Chớ to cũng mò, chớ to cũng mò, cây trắng về.

Oh, lang tirat mo.

Elinden yedim.

لا لا لا لا لا لا لا لا دموع نوت لا دنيا كنت أجنر نورا

Hey, good noon, Raman, before the kind of toy, oh, yeah, good night.

นูซาลวงโยอ

নরখনাই তো আকাশবাণী আগরতলা এফএম মৌজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি আং তং নরবাই নরনি লগি নরনি বুকুক আর জে মিনা তাহু দেখা পড়ে মারে কিছিং জং চিনি পান্ডা হাসুকনি খরাং পান্ডাও খনালাই তোমনি হাসুকনি রসা পুংরক হাসুকনি রসা পুংরক খা পেলাই কেন চিনি লাংমানি ককথাই কমনি রসা পুং চিনি রংমুং সিমুং চিনি নুকমুং চিনি তাকমুং তৈমুং কামুং চুমুং চামুং নুমুং চিনি হামজাকমুং হামজাকমুং রুমুং ইয়াফারমুং ইয়াচাকমুং বেফাক নুতৈন ও রেসাবমুং রক রেসাবসাকো চিনি লংমানী পুইলানিসমি পাইথাক জরানী চিনি বড় রক জে জে সামুং হুমুং খ্লাই লংমা পুইলানিসমি পাইথাক জরা আসে কমংমা সামুং রকন খ্লাইও ও সামুং হুমুং রকন তৈন ককথাই কমুং কক বুমুল লংমানে গবং মা কথমারক ও রেসাবংনে বিশংতে খনারজাগো সাজাগো পীরজাগো আবনে বগে ও রেসাবংরক বলাই কেন সিনে লংমানে গানাও ও রেসাবংরন সং খনানা নাঙ্গো ও রেসাবংরকন চং পিনানি নাঙ্গো বলাইনানি নাঙ্গো ও রেসাবংরকন তৈনাই চং কুংচুক দানি নাঙ্গো ফাদিকে হানহে খনালাইওন খনাত তো রেসাবং অজরাও খনালাইওনে হানহে খনাত তো রেসাবং

Come on, baby.

等会儿再走。这个，这个人，我们。

অবলেখানে খাতো তো রেজাবং খাই মানলাইকা রেজাবং রেজাবনাই পুতো লক্ষ্মী মল সম্বাই রেজাবজাগ্রা সাবমুং ও রেজাবমুং এংকা ওয়াইং খিলিমানী দাবুক দেহাই হাবানি জরাও চাই রকন মুথুনানি বুমা বুফা রক জেফর হাবাও থাঙ্গো সামুং তাননি বাকি থাঙ্গো আফরকে বরকন চাই রকন মুথুনানি বাকি পদ্রে পদকে রেজাবমুং রেসাবো ওয়াইং খিলেও অবা হেকে চারাই রকম মথু যাকো আবনো বেলাই কেন আগিনি চারাই রক্ত অবা হেকেন মথু জাগি ফাইকা চিনি বড় রক্ত বেবাক ন টাঙাই তৈনাইনি বসা রক দংবাই মানি হাবাও খেত হুগ কে সামুং টাকাই রক দংবাই মানি আবনি বাকি তা আবো হুঙ্গাকে কিসা তো সলাই যাকা তাবুক আমসুক কে চেরাই রকন ওয়াইং খিলিউই রক মথুমানি যেন আশেক নুগলিয়া গবান কখনো চেরাই রকন আহাইন বুথে বই মোবাইল ফুনুগুই আবহাই রকে মথুমানি যেন নগো যেন চেরাই ফুরো রক হকাই অবাহাই রেসাবমু গুবই গুবই ন অবাহাই রেসাবমু রেসাবই ন চেরাই রকন মথু জাগো চেরাই রকব অবাহাই রেসাবমু খানাকা হকে ন দ্রু দ্রু খে রেসাব মরক নম্বনা দুই এনজয় খাই টংথবই বরক দ্রু দ্রু খে মুগ দ্রী থাঙ্গো তাই দ্রু দ্রু খে মুগ দ্রী থাকমানি আবো আজ জেরাই গবান জরা লগই থৌই মুগ দ্রী পাইসুগুই বাজাও অবাই কেন চেরাই রকন আগেও মথু জাগো তাই চেরাই রক বহাইন থা হাঁকে খাশিয়া কেন খা কজমই থৌ আবনি বাকি ন অবহাই রেসাব মুরক বেলাই খেন নাবো নাগো বেলাই খেন অবহাই রেসাব মুরক যেন রেসাব না নিব নাগো তাবু হাই জরা রক চেরাই রক নম্বর খানারে না নিগো দ্রুক দ্রুক সলাই জাকমাবাই বাকসা বাকসা তাবুক নি চেরাই রক অবহাই ওয়াইং খিলিউই চেরাই রক মথুমানি অবহাই রেসাব মুরক খালিয়া মথুরু জাকলিয়া চেরাই কুসুন মথুরুই টংখা অকারা আবন খাও এগে অবহাই খেলে দ্রুক দ্রুক অবো যেন রেকাউই টংমাহাই চিনি খুগো খুগো চিনি তমুক জামুংবাই এঁকে অবর গথাং দঙ্গো আবনি বাকি রেসাব না নিব নাগো অবহাই রকন যেন দৈ না নিগো রেকা না নিগো চিনি লংমা টংসাক হাইকবা হাইঙ্গো চিনি বরক টংসাক অবরকন যেন কেরি খাইনানি নাগো ফারিকে যেন তাইব জরা টংখোবা তৈ কিসা রেসাব মুখ নালাই মানে বখাক নো থাকলাই ফাইদি

আমার খুরাং নারি ইরু শুনা জক টঙা চাং দে জাপা দারেং সলারি ই ডং শুনা জক খাওয়া থাং দে আবল খুরাং নাকো খুনা গপা ডং জেরো আঙা দে জাপা দারেং সলাকো রাচা গপা ডং জারো আঙা দে

0: belakangan panda khanatok jengkhanai man laikha phadi ojrawa haine hai tai bo khanatok panda tai norokni hamjak kumani panda obona jenglayana obongkha muitumanu panda muitumanu panda onka te norok kaham kaham keno shaimano muitumanu panda wo jeng norokni khanatok chakmani kok borok tai hindi risapmu norokno khnara jaknai abobo norok koihor mani bisingtei dakti dakti khlaine norok kok duk bai krungdi tai krungnani bagai ককটুক নি মারিব ককটুক খাই দি সালবম ব্রুমনি হাইকেন জিনিব খানা লাইনাই রেসাব মুং হিন্দি তাই কক বরক বাই রেসাব জাগ রেসাব মুং নরকনি যে খানা মুসং জাক মানে রেসাব মুং নরকনি খানা মুসং জাক মানে রেসাব মুং তুমু ন আনি থানি ও টঙ্গি টংখানকে অজরাব আবন নরকন খানা রাজাক নাই আবনে বাকি ডাকতে ডাকতে খে ককটুক খাইনানি বাকি তিয়ারংসিদি আও খনাতক খনাতক রেসাবং খনালাইনাই নরক সরাই সরাইকে নরকনি খনানামু সুংজাকমানি রেসাবমুংনি পুইলানি ককথাইন সাদি তুমুন হিন্দি রকঙ্গি তংখাঙ্কে রেসাবনাইনি বুমুংব মানখাব সাদি তকেনি বুবুংব মানখাঙ্কে সাদি আবা হেকে কলাইসাঙ্গো রেসাবমুং রকনো রুতকনানি আবন ডাক্তি ডাক্তি খ্লাই ক্রংনানি বাকে চাইতকদি আং তঙ নরকনি রেসাবমুং খনাতক জাকমানি রকনো খনানানি বাকে তিয়ার উংজাক ফাদিকে অজরাও কক দুঃখ সে ফাই দংখ নাই নাইগ্রাইনে কক দুঃখ সাবতং হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম বুকুক কাহাম ন সাগরা দি হাই সি না বেলা কে হামবাই হাইছে না বেলাই খেনে হামবাই বেলাই খেনে হামবাই বেলাই খে খাক চাংখানি নি কক খেনা ওই সাগরা দি খে বুঝলিয়া পুইলানি ওয়ার্ড খেনাই আং ও কিসা কেরে কেরেঙ্গ নরকনি হামজাক মুং জং বসুক মানে দং বসুকে নরকনি হামজাক মুং মানে জং দংথক অর সিমি দংথক গিয়া জং নগ থাঙ্গি বহাইন নরকনি হামজাক মুং রকন মানে নাই জং নরকনি হামজাক মুং নগ বোতলাঙি থাঙো মাহাই জিনি লাংমাও নই তরগ নগ থাঙ্গি বজং বেলাখেন দংথকই দংও আং উঙ্গো বুইরক বং না হানাই আং তাইরক বং না হানাই খা খাইও আং বেলাখে নগ থাঙ্গব দংথকই দংও খাসরাঙি দংও আসে নরকনি হামজাকমা নরকন নুগিয়া ফানো গাছিগো সুরকন নুকজাক ফানো তাইরকন নুগিয়া ভাইপান বরকনি খরাং নরকনি খরাং খা নামা বাইন উ বলা হাইসিং দংখানা মহাইসিংই দংখানা আমাহাইর কাইসা হাইন ইমাং হাইকে ওয়ান সুগুই নাও নরকন আঙ্কাই নরকনি হামজাক মুং নগ থাঙিব পগিয়া অবাইকে মুই দুই দংয়ো বেলা এখানে হামবাই অবাই হামজাক মুং রানি বাকে ফারিকে নাই নাই না হানহাই তাই কাইসা সাবতাই খরকসে হামজাক মুং রানি বাকে কক দুবাই গ্রংনা নাই দংখানায়ানে গ্রংই সেমানলিয়া সাব বংখা ককরে ওয়াতৈনি জরানি বাকে কিসা মিশা দেরা মুং কেবেং মুং ফাইফা নমানো আবনি বাকে খালক দি খাতা বাইদি খাতা থৈদি তাবতা জলি দি গ্রংনানি বাকে চাই তগি দং দি গ্রংই মানানো হাইন হাই নাই কক দুগো সাব দং হ্যালো হ্যালো
2: হ্যালো
0: দীপর কাহাম তাকো সাবংখা সিনেমালি আঙি দংখা সিনেম উরগ্রা দি বেসারাই আং বেলা খেন লামসগ সাগরা দিখাই বড় জাব মুং রকন খানা মুসং রি আং রেজাব মুং আও আং নাই Rutugui, Knarwana do, Tonkan Keba. Do. Belay can a hambai. Modern Riang, modern the Samu Rokana Sugan Bla. Do. Belay can a hambai. Gring money baggy. Can I tongue this in a panda? Ao Obahino, Ching Jotono. Jani, title Niger, Resapmu, Cocktai Comu. Belike a hamsaco, Jung Saksakna hamsak, Mahikan a hamsaco, Avoni Bagay, Kabang Mano, Obahai, the Samu, Baitangi, the Samu, no Kanani, Musum Naino. Padike, Hain Hain Nine and Cock Dugo Shabadon. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Diporka Hambuku.
1: Diporka Hambuku. No number.
0: Ow. Hambai.
1: Some
0: Tajakanan, though. Oh, Shagara de Cabor is up. Hm.
1: Okay.
0: Oh, the Samu Kachin. Julani. Bolong Krankanet is a money. Bolong. Bolong Krang, na? Oh,
1: Nini bagai.
0: Hambai.
1: Tengok nanan yang bai. Okay.
0: Aau.
1: Angko. Dado birizes. Okay. Angko dado. Angko. Kocindro. Okay. Hai. Angko. Dado angko. Uko. Uko. Sukurai. Uko ujungu. Okay.
0: Dado Colanto,
1: okay?
0: The mobile is
1: a
0: kayak, and
1: a lion, eh? Oh, but like in a hambai.
0: Hambai. I call Happy Maya Pumobo, call Happy Malia.
1: Hasina Cockery,
0: the Frumano Afruno Grindy. Like a hambai. Aw, awono, jeng katiawi, kogduk, by kringan, bagay side, we don't hankai, jeng kringi manai. Padigating was our walk, nalayene, jinny, bukuk, bokananam sungzakpani, the sapung, bokananam sungzakpani, the sapmunka, full gulabka, bibi hoto esi, or tokeni, ara toke omushana rokka, reka, tai farok sek, tai, the sapmun no, the sapnai rokka, onurada. Parwal Tai Muhammad Aziz by the Sabzag Resapung Kanalayan of Hadike or Knatato Resapung. Now, Abon Yaglo Kogduk by Norbai Kringanang.

0: আও বেলাখানে খানা তো রেজাবং চাই মান লাইকা ফাদিকে তাই তাংসা রেজাবমু চিনি কয় হরজাক দঙ্গ ফিয়াবা অবনি গেজারও ফাদি চং কক দু হ্যালো
1: দীপর কাহাম মেদাম
0: বেলাখানে দীপর কাহাম তাকু
1: উদয়পুর মহারানী রাজু
0: রাজু বেলাইখানে লামসুগু ন সাগরা দিয়ে তাকুক রাজু বাহাই তং গুয়াটি রগাই দে তং বড় রেজাব মরনা খানা নাই বড় রেজাব মংসা দে।

আহ বেলাইখানা খানাতো রেজাবমং চিং খাই মানলাইখা ফারিকে চুজরওয়া হান হাই তাই কেসা কয় হরজাক রেজাবমং চিনি আফাও টংই টংক ওন খালায় অবন রেজাবনাই জুলাই দেবর মাবাই রেজাবজাক রেজাবমং বলং গখরাং

0: বেলাখানে খানাতো তো রেজা বংশ এখানে মানলাইকা ফাদিকে হাই কক দুগর সাবতং আইনালে হ্যালো
1: হ্যালো ম্যাডাম দীপর কাহাম
0: বেলাখানে দীপর কাহাম তাকুক সাবংকা বড় নিঙ্গা সাগরা দিগিচা
1: শচীন্দ্র দেবরমা পাইলে বাঙানে
0: শচীন্দ্র পাইলে বাঙানে না বেলাখানে লামসুগ তাকুক নন সাগরা দিখাই
1: ম্যাডাম গা কবর বখনা নিবলখনা
0: তকবর বখনাই মানো
1: হিন্দি বখনাই মানো
0: হিন্দি বখনাই মানো বখনানাই
1: মজবুর মজবুর তকেন ফিল্ম গান তাং সারলা ম্যাডাম
0: মজবুর দ বড় হিসাব মুসা দি হ্যালো মজবুর টকেনি যে সারসা ফানে খনার দিহনি সামানি নংখনা ককরি আও খনালাইনাই ফিয়াবা আবনি সাই সিকাং তাই কাইসা কক দু গিয়া সাক নাইলে নফাইদি হ্যালো
2: হ্যালো
0: দীপর কাহাম
2: দীপর কাহাম
0: আও ননব বেলা খেন দীপর কাহাম সাগরা দি
2: ইয়াং গিগরেন দরাসন
0: আও বেলা খেলাম সগো সাদি দ
2: তিনি ইকো ফলেন

0: বেলাখানে খানাতো তো রোজাবং চিং খাই মানলাই ফাড়িকে চিং অজর হাই নাই কক দু সাবত হ্যালো
1: হ্যালো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ করেন কি কথা চিংগো কখন সালে আন মালি আঙ্গে
0: ও সাবুং খার সাগরাদি
1: শশীন্দ্র
0: শশীন্দ্র না আও সাগরাদি খাই
1: মজুপুর গান তাং খানাই নিকলেন
0: আও নং তো আবো সাকাবলে আবনো কারে তাম সানাই সাদে বড় রেজাব মু হ্যালো কক খনেমালিয়া তানজাগি থাকা ব তাসিং সাকা মজবুর ফিল্ম নি তকে নি রেজাব মু খানানি হই অক নক কক দুবাই কেরেন সাকা কক দুবাই কক দুবাই তানজাগি থাকা তামু কাসাই মালিয়া ফারিকে খানালায়নে বিনে অ রেজাব মু ন আবনে সে সিকাং কক দুক ফাই তংখানায়নে হ্যালো হ্যালো
2: হ্যালো তুকু
0: দেবর কাহাম তাকু
2: দেবর কাহাম আমি বিষ্ণুঞ্জ মুসলা কামি ধরনি
0: আও বেলা খেলাম সুগ তাকু না না সাদি দ
2: আং হিনে তো কেন নেসা উতান তা খানাওন চিনি
0: আও বড় সাবন সাদি
2: নুরি নুরি
0: নুরি নি
2: চুরি চুরি চুরি এই হন না বড় সামু
0: চুরি চুরি কই আয়ে আও বেলাখানা হামবাই কেরং মানে বাকে আও ফারিকে চিং খালায়নে খাতো তো রেজাব মু মজবুর তকে নি রেজাব মু দেখ সকতা হো মে কুচবি হতে হুয়ে ফারিকাও রেজাব মু খালায়নে

0: বেলাখানে খাঁত তো রেসা বংচেন খানে মান লাইখা ফাডিকে অজরাব কক দুগো নাই নেই না সাব দং। হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম, বেলাখানে দীপর কাহাম
1: দেবর কাহাম তাগার দন কনি গা সাইদম
0: আও বেলা খেলাম সব সাদি দাও
1: হিন্দি হিন্দি গাছে খানাও না
0: আও
1: 92 নি ফিল্ম গা নব বই নি বুম কে সঙ্গীত
0: সঙ্গীত
1: দেখি চরপ পাই মা দেই দেখিত নেব তসাম নাই অনুরাধা পরওয়াল বাই ছরে সাদে কা
0: আও রেচাপ মুং নুরি তকেনি চুরি চুরি কই আয়ে

0: আ বেলা খেনা খানা তো তো রেচাপুং চেং খানাই মানলাইখ্যা লতা মঙ্গেশকর বাই রেচাপজাক রেচাপুং নুরি টকেনি ফারিকে অজারাও নাই নাইলানি কক দু সাবতং হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: বেলা খেনা দিপর কাহাম তাকো বেলা খেনা লামসবা থাকো সাদি দা মুইতো মানো পান্দা তিনি রেসাপমুং ন কচাম কচাম রেসাপমুং রং ন খানা জাক নাই মুসিও তাকো কচাম ন মুইতো খাই মা খাইতা কতালক ন বাতা ম
1: কচাম ন হই দ আমনা মুইতো মা ন তাবো মাই বা মনে সময়
0: আ
1: গাই গাই রাগ জিরা জিরা সং খাইস মানি সকাম জোয়াল লাঙ্গন আর বাই থেকে জিউ থেকে সব ভালে তাং লেমন লাই থাকে আমনা মুইতো মানতা
0: বেলা হামবাই নামানে কক বাই বেলা খেন আংব অমতে হাই জরা তাবো মাই বরমানি জরা তাই ওয়াতি রক ফাইকে আংকে অমা হাই জরা রক অংক তাইবো জং জালঙ্গ আংবো আমতে হাই রক নুগুই ফাইকে নগ মুইতু মানো ওয়াতি ওয়া খাংকে কাহামপুর উংকে আসে সাল কাহামো কামসে মুইতু উংগিয়া ফিয়াবা সালমক যাক ওয়াতি কলাই যাক টেম টেম বা ওয়াতি ওয়াশা ফাই ওয়াশা থাকো আমি রং হাঙ্কাই মুইতো মানো খেতও তো বা থাকনা জাগা গ্রে সাকলম গ্রে আগে রক অঙ্ক তাইবো সাতি রক দংফানো গ্রি হাই বা আসে তলাং জায়গা আসে সাতি রক হুজা গিয়া মাহাইতা এনকা বাবু সং তো বং ইয়াগ যে নাকুক মানে মানে রকসে তৈ কলমাইয়া বড় সাতি রক ন তৈ দং নাইবা হাইয়া দিবা অবা হাই জ্বর রক ওয়া তৈ মানজাক মা রক অবতি রক গোবাং মানো মুইতো মানো দা মাইচু রক রইনা থাকা হাঙ্কাই
1: আজিনে মাইরব আজিনে মাইরব থক কালা হাজিয়া র জলি র ফুল বাদাম র কিছু বাদাম র মাইব থকতে বিটেমে তাও না মাইব থক গেলে ম্যাডাম
0: নং সামানি আবো বেলাই খে নাং মানি কক আনি বহাই নাঙ্গই দঙ আংকে তাবক নি মাইক তালং হে চাইছি মাইয়া বিশাল লাই খাংকে চাই মানু আমো হাইং দঙ খাংকে মাইক তালক ন থক জা গিয়া চাই মানিয়া সিন্দলি দঙ কেপা খাইংই দঙ ক্রাক খাপানো বটি কমকা সংপানো সিন্দলি বেলাই খেন বিনি যে ফেনা গবাং অংখর গমাইকে আংকে চাইছি মাই আঙি দং খাওয়াই বিশাক নি কচাম আবহে চাই মানো উমতি সিং দং সু আংকা বিশাং এফন তাবু তাল দক তাল সিনি অম হাইং যাক কচাম মাইরক নকে সিমি সে চাই মানি দং সু ই আমি কিসা মাইক কচাম আংকে থক যাক দং সু কুতুং কুতুং মাইরক নকে আং চাই মিয়া মাইক কতালক চালাইকে আংকাই আয়ো গিয়া কুগে মা চা মা হাই আমি হেই রক সিং দং সু আং নামানে কক বেলাই নাং জাকা তাবুক মাইরক ন চাই মেয়ে ন আগিনে হাতিয়া মাইরক বেলাই খে মতম সম বাইছি মিছে বসে থক মসদেং রক বাইছি মিছে বসে থক আগেও মাই কিসা চাকসি চাকসি হাতিয়ানি মাই বেলাই খে মতম তাবুক বড় রক চারাই রক মাসে মাসালিয়া
1: বড়
0: এ সাগবো ফানফায় যেন কিসি চা চাকে ন ফানবঙ্গ অগব পুঙ্গ খা পুঙ্গ অবহাই তা সাগরা দেখে রেসা মং রক বব খানা না মুসো
1: আং খানাই ম্যাডাম দ উং গমন আন্দা কান্নানে আং সাগনা মানে উং গমন আন্দা কান্নান
0: আন্দা কানুন
1: ও রুটি রুটি নি রেসা মানে হামতে বাসা নাই চারে বেরে রেসা মানে কান সে কাম করে বা
0: আন্দা কানুন রুতে রুতে
1: খানালাই
0: সংগীত টকেনি ও রাব্বা হানাই নাই রেজাবমু ফাদি অজরাও খানালায়েনে

শুনছেন এফ এম উজ্জয়ন্তীর ককবরুক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। এরপর আবারও শুনবেন আগরতলা কেন্দ্র থেকে রিলে করা এফ এম উজ্জয়ন্তীর ককবরুক অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর নিমপুরা আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ের তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক

0: গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত, এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লির সাথে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোনো রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলি এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হল একমাত্র জায়গা যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়।
1: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट, और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो।
0: শ্রী নাড্ডা লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্বে অন্য কোনো বিষয় সদস্যদের বলতে দেওয়া হবে না, কারণ এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
2: সদন হর মুদ্দে পর চর্চা করনে কো তৈয়ার হ্যায়, আপ প্রশ্নকাল কে বাদ আইয়ে, জিস নিয়মো কে তহত ভি আপ চর্চা করনা চাহতে হ্যায়, সব দলো কে সাথ বেঠ কর হম চর্চা করনে কে লিয়ে সরকার সে ভি বাত করেঙ্গে, সরকার ভি চর্চা করনে কো তৈয়ার হ্যায়।
0: অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি।
3: Today, I appealed on behalf of the entire NDA for a discussion on NEET.
0: পরে সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে কোনো আলোচনা চলতে দেওয়া হবে না। হৈহট্টগোলের মধ্যে সভা দুপুর ২টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এনডিএ এবং বিরোধী সাংসদরা আজ সংসদ ভবনের ভেতর মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এনডিএ সাংসদরা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান, অন্যদিকে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন জানিয়েছেন, যুব সম্প্রদায় ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সরকার সর্বস্তরে সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের কাছে শ্রী নবীন বলেন, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ সমগ্র বিরোধী দল সভার আলোচনা এড়িয়ে যাচ্ছেন। যুবাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব।
4: এনডিএ কি সরকার পুরি তরহ সে ছাত্র ও যুবাওঁ কে ভবিষ্য কে লিয়ে হর স্তর পর চর্চা কো তৈয়ার হ্যায়, পর রাহুল গান্ধী ও কংগ্রেস ও সম্পূর্ণ বিপক্ষ চর্চা সে ভাগ রহে হ্যায়, ইয়ে কেবল স্টোন পেটার্স কে রূপ মে যুবাওঁ কো দেখতে হ্যায়, মগর ভারত ও এনডিএ কি সরকার ও নরেন্দ্র মোদী কা ভিজন হ্যায় কি হম পুরি তরহ সে যুবাওঁ কো উনকে সুনহরে ভবিষ্য কে বানানে কে লিয়ে সংকল্পিত হ্যায়।
0: এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, সরকারের উচিত পড়ুয়াদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এ ব্যাপারে দোষীদের আচরণই বিক্ষোভে শক্তি যোগাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁস করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে এক মাইলফলক হয়ে থাকবে। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তারা জানিয়েছে এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ বলেছে বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কে তেমন কোনো মন্তব্য করেননি। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুস ওরদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোরোজান, সেনেটের সভাপতি মির্জা আব্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সেরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শুনতে পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতি হিসেবে ব্যবহার করছে তখন ভারতের কাছ থেকে এই চুক্তি বজায় রাখা আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানে নিহারিস নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থানের কথা জানিয়েছেন।
5: Our position on the Indus Water Treaty remains clear and consistent. Cooperation on the basis of mutual trust and goodwill cannot be expected when cross-border terrorism is regularly deployed as an instrument of state policy. As for the Union Territory of Jammu and Kashmir, it has always been, is, and will remain an integral and inalienable part of India. This is the constitutional and legal reality that Pakistan deliberately chooses to ignore.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ব্রুনাই আর বিদেশমন্ত্রী যুবরাজ আব্দুল মাতিনের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুরে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ে তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। মন্ত্রক জানিয়েছে অতিরিক্ত ব্যস্ত এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে 14.52 কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক 30 লক্ষ টনের বেশি অতিরিক্ত পণ্য পরিবহন সহজ হবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষাক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এ উপলক্ষে গতকাল কলকাতায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
6: রেসাব মূ খালাই মানে বখাক থাকলাই তাবুক আগিওন কৈহরজাক যিনি তাকু খরকসা খালাইন ফাইদি ছুটিসি পিয়ারিসি নানহিসি অব অংখা আনারি টকেনি আলকায়াকনিক তাই বেঙ্কটেশ তাই করিশ্মা কাপুর বরক আর তকেও মশানায় রক রেসাব মূ রেসাব না হিঙ্কে আলকায়াকনিক হরিকে চিং খালায়ন অ রেসাব মূল

0: আও বেলা খেয়ে খারাপ তো রেজাম খাই মানলাইকা ফারিক অজারও হাইনে হাই কগদুগো থাংলাই কগদু গাজা গেনে কগদুগো সব দমই টংকা হ্যালো বেলা খেয়ে দীপর কাহাম তাকু সাবংখা বরণী সাই টং সাকরা দি বেলা খেলাম সুগো তাকুক না সাদি দিন মুইতু কক রগতাম কিসা সুখ সানা দা মুচুং হাইকে বা রেজা বুং খেলা না মুচুং
1: ক্রান্তি
0: তকে নি
1: জিন্দগি না তুতি হরি
0: কেন হামবাই কৃ মানে বাকি খাই তোমার চিনি পান্দা আিনি তাকু ক্রান্তি তকে নি রেসাব মূল খানা মুসংজাগ জিন্দগি কি এলারি ফারিকে যেন পুলাও না কয়হর যাক অরজাব খালায় রামতেরি গঙ্গা মেলি তকে নি রেসাব মূল সুন সাইবা সুন পিয়ার কি ধুন অরজাব খালায় রেসাবনাই লতা মঙ্গেশকর তাই অরজাব মসানাই মন্দাকিনি রাম তেরি গঙ্গা মেলি তকে নি ফারিকে খালায় ওরসাব মূল

0: Oh, bella kena kena tu tor zamung jeng kena iman laika sun saiba sun piar ke dhun. Lata Mangeshkar bera sab zag resap mung bella kena kena tu tok resap mung tai bella ke super duper hit Ram Tiri Ganga Meli toke ni or resap mung. Padi ke nai nere no jrawo kok dugo shabotong. Hello. Hello. Korang kena malaya sabar jani ini dong kah jini aku jora asik bang kiri kah tay tang sa tang ni sih rok no ceng kena malaya nu nai nai nai hein hein kok tu ko sabar dong hello hello hello
1: hello
0: adi por kaham buku
1: adi por kaham
0: bay aw nono
1: bodi por
0: aw belai kelam sih ko buku rakhi nono shadi dong
1: Angkanya gan kenana ni, mana?
0: Shadi boros apa?
1: Angko gan kenana ni, ok minggu pokoknya tak.
0: Rasa mungkin kau tak pokoknya tak. Rasa
1: mungkin kau tak jere, angko jere mihir bani ya.
0: Jere mihir bani ya, tak ni?
1: তকেনি
0: অর সামুন খনা নাই আও তেরে মেহরে বানিয়া তকেনি অ টাইটেল সঙ্গ ন রসাপ খনা নাই না হাইছে
1: আও
0: আও আও বলাই খনা হাম ভাই ফাড়ি কে চিন খনা লাইনা আবনি সে শিকাং কই হর জাগ রসাপ মুং

ওখানে রিসাব মূ তো বেলাই খেন গবং মাতে কলক কলক রিসাব মূ আবনে বগে খালায় ফাইডি ক্রান্তি টকে রিসাব মূ জিন্দেগি কিনা টোটে লি ও রিসাব মূ খালায় ফাইডি

বেলা খানা খানা তো তক রসা মংচিং খাই মানাই টংলাই খা জিন্দগি কি না টোটেলারি অমংখা ক্রান্তি তকেনি রসাবনাই রকংখা লতা মঙ্গেশকর বাই নিতিন মুকেশ তাই তকেও মশানের রক ও রসাব মঙ্গ মনোজ কুমার তাই হেমা মালিনী বরকনি ও রসাব মঙ্গ বরক খরকনি তঙ্গ ফাটিকে হাই নহাই তেব কৈহরজাক যিনি জরা তক গবাং গ্রী খেবা চিং খানালায়নে তেরি মেহির বানিয়া তকে নেরজাবংগ চিং অজরাও খানালায়নে চিনি মৈতমান উপান্দানি জরা আশে গবাং গ্রী থাকা

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে রিলে করা এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ ইংরেজি সংবাদ।

ঈশ্বরীর জন্মচিহ্ন বুকে নিয়ে হেঁটে যায় দূরে, কখনো কান্নার দাগে, কখনো আগুনে যায় পুড়ে। এই দেহ তুমি চেনো, যতুগৃহ করেছো তুমি, তুমি যত বিষ মাখো আমি সেই বিষ তুলে নিই। মেয়ের মানচিত্র জুড়ে উড়ে চলে ঘাতকের শ্বাস, অথচ তোমারই হাতে রাখা ছিল আমার বিশ্বাস। বিশ্বাস ভেঙেছে দেহ, দেহ আজ অন্ধকার বই। এ সময় জেনেছে যা, লিখে যাবে সমস্ত সত্যই। সুস্পষ্ট চিনেছি নখ হিংস্র থাবা লুকোনো তোমার, জেনে গেছি যুদ্ধ মাঠে হাতে নাও ধনুক ঘৃণার। কত আর করবে তা অস্ত্রহীন আমার শরীর, এ দেহ পুরুষেরও জন্ম আর মৃত্যুর শিবির।

মন্ত্রগত আপেল, একটি আপেল পারে প্ররোচিত করতে, একটি নিরীহ ফল পারে তোমার শরীর জুড়ে বেঁধে দিতে উন্মাদ ঝড়, আগুন চিৎকার, তোমার দুচোখ জুড়ে যতটা না বেজে ওঠে আহির ভৈরব, তার চেয়ে ঢের বেশি শব্দ নিয়ে আছড়ে পড়ে পার ভাঙা নদীর আক্রোশ। এ তুমি নিজেও জানো, জানো খুব সুস্পষ্ট ভাবে তুমি হেরে যাচ্ছ প্রতিদিন নিজস্ব ইচ্ছের কাছে। যুদ্ধের মাঠে আমাকে প্রতিপক্ষ ভেবে নিজেকে বর্মে শিরস্ত্রাণে নিরাপদ করেছ, রচনা করেছ বুহ, আর বুহের অন্তরাল থেকে যোজনা করেছ তোমার সর্বনাশা স্বর। অথচ আমি তো কোনোদিন প্রতিপক্ষ ভাবিনি তোমাকে। ইডেন উদ্যান থেকে ছিঁড়ে নেওয়া ফল তোমাকে দিয়েছি অকাতর বন্ধু ভেবে। মনে করে দেখো সেই ধূসর গ্রহ, গ্রহের শরীর জুড়ে এক নয় দুই নয় হাজার হাজার সেই অবিশ্রাম বৃষ্টিতে ভিজে যাওয়া দিন, সেদিন সেই ঘুমে স্বপ্নে স্পর্শে সঙ্গমে কখনো ছিল না শাসক আর শাসিতের সম্পর্ক, ছিল না যুদ্ধ তার প্রতিরক্ষার কৌশল, ছিল না তোমার ক্রোধ আর আমার কান্না সুরঙ্গে নিভে যাওয়া ঋতুদের আবির ওড়ানো আলো। তুমি অস্ত্র বানিয়েছ, আমি তাকে সুতীক্ষ্ণ করেছি আরো, তুমি মাঠে ছড়িয়েছ বীজ, আমি ফসল এনেছি সুদীর্ঘ উঠোনে, আমাদের শিকার কাহিনী কৃষির কবিতা আমরা লিখে গেছি জন্ম থেকে জন্মান্তর যৌথ শ্রমের অক্ষরে। অথচ কি আশ্চর্যভাবে একদিন তুমি লুকোতে চাইলে তোমার সহজ মুখ, তোমার সবল দুহাত কি অদ্ভুত অন্ধকার মেখে হানা দিল আমার শিবিরে। আমি সিন্ধু দেশের মেয়ে, আমি মেসোপটেমিয়ার মেয়ে, আমি মিশরের কন্যা, তাকিয়ে তাকিয়ে দেখলাম তুমি বন্ধ করে দিলে সিংহ দরজা, আমি বিস্ময়ে দেখলাম আমার সমস্ত জানালায় তুমি আটকে রাখলে তোমার নজরদারি চোখ, যেন তুমি চাইলেই আমার সমস্ত বাকল ঝরে যাবে, যেন তুমি চাইলেই আমি নদী হয়ে বিছিয়ে রাখবো আমার শরীর। কি আশ্চর্য দখলের মোহ, কখন থেকে যেন জন্ম নিয়েছে তোমার ভিতর, তোমার এখন আর কিছুই মনে পড়ছে না, তুমি ভুলে গেছো গুহার গভীর মন্ত্র, শিকারের প্রকৃত শ্লোক, কৃষির কাহিনী, তুমি ভুলে গেছো আগুন বীজ চাকার আখ্যান। আমি তো চেয়েছিলাম প্রকৃত পুরুষ হয়ে ডাকো, দেখো প্রেমিকের বাঁশি হাতে তোমার দুহাত এত যুদ্ধ জখম নিয়ে ছুটে আসে কেন, দেখো আমার কণ্ঠস্বর ক্রমশ পাথর হয়ে ওঠে প্রখর অবিশ্বাস।

0: বাঁশি কেন ডাকে, কেন ডাকে? রাত্রির দেহে বেঁধে থাকা ওই অন্ধকার, সুর নাকি শরীর, কার টানে পড়তে থাকে আমার মধ্যরাত, প্রখর মধ্যাহ্ন।
1: চুপ, ঠোঁটের ওপর পাথর রেখেছে কেউ, চুপ। শরীরের কথা বলতে নেই, বলতে নেই অনিচ্ছের কথা,
0: জানাতে নেই প্রতিটি মুহূর্তে মৃত্যুর মজবরে মুখে পেতে যেতে আত্মস্বরের কথা, শোনাতে নেই মেরুদণ্ড দিয়ে প্রতি রাতে যে চাষ উঠে এসে ছিঁড়ে নেয় আমার বেঁচে থাকবার স্পন্দন, বলতে নেই পৌরুষের দেহের কিনারে নিরুপায় সমর্পণের কথা,
1: নেই নেই নেই আর নেই, নেই কি ঘুরে তোলে দুঃসাহসের ভূমি, নেই কি মানুষের হাতে তুলে দেয় যুদ্ধের প্রবণতা,
0: জয় করবার তুমি,
1: নাহলে কেন আজ খুলে রাখছে পায়ের মন,

0: বাঁশি বাজে, জল বাতাসের গায়ে ছড়িয়ে পড়া সুর আমার রুদ্ধ থাকা দশ দরজা খুলে দিচ্ছে অসম্ভব জেদে।
1: আমি যাব, আমি যাচ্ছি। কে না খোঁজ করে চির আশ্রয়ে, কে না চায় তার সমস্ত সুন্দর খুঁজে পাক নিজস্ব আকাশ নদী মাঠ।
0: যে কিশোর আমার রুক্ষ প্রান্তরে স্নিগ্ধ শাল গাছ হয়ে ছড়িয়ে দিচ্ছে শিকড়, সেও কি পারবে আমার মুছে দিতে সমস্ত বিষাদ? পারবে এই উজার চুম্বন চিহ্নে ঢেকে দিতে বদ্ধভূমির দিকে আমার অনিচ্ছুক সেই কুশকাঠ বহন করবার দিন? মন খারাপের সেই সব ক্ষত আর মুহূর্তদল
1: জানি, সমস্তই অনিশ্চিত এবং শূন্যতা।
0: আমি তো দেখেছি জলক দুহিতার উজ্জ্বল মুখ থেকে নিভে যেতে আস্থার আলো, দেখেছি যে পুরুষের হাত একদিন সে মুঠোবন্দি করেছিল হৃদয়ের শান্ত শ্লোকে,
1: সেই হাত ক্রমশ শিথিল হয়েছে।
0: আমার কিশোরের চোখে ছিন্ন করবার রং, ওই আমার কিশোর প্রেমিকের চোখে আজ খেলা করে পুরুষের বিনাশী কৌশল। কিন্তু সে আজ আমার থেকে দূরে মিশে যাচ্ছে মার দিগন্ত পার হয়ে, শাসকের মোহনদণ্ড তাকে ডেকে নিচ্ছে দূরে, আর চার ঘোড়ায় টানা রথ ধুলো দিয়ে মুছে দিচ্ছে পিছনের পথ যাপিত সময়ে সেই সব গভীর আশ্লেষ স্পর্শকাল। কিন্তু আমার সমস্ত নিবেদন আর বিশ্বাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে

0: না, স্বেচ্ছায় নয়। একজনে আমার দুচোখে কাপড় বেঁধেছিল সময়। সময় ঠিক নয়, পুরুষের আশ্চর্য দখল প্রবৃত্তি, করায়ত্তের ইচ্ছে। যার স্বামী অন্ধ সে কি করে খোলা চোখ নিয়ে দেখবে রাত্রির শরীর বেয়ে উঠে আসা ভোরবেলার মুখ? যার স্বামীর দুচোখ আলোহীন সে কোন সাহসে চোখ রাখবে হস্তিনাপুরের মার চুরে নেমে আসা নীল জ্যোৎস্নার চোখে? আমি কোনোদিন দেখতে পাইনি রমণ ক্লান্ত পুরুষের শরীর চুরে জেগে ওঠা শ্বেত বিন্দু। দেখতে পাইনি কোনোদিন উন্মাদ পুরুষ যখন আমাকে তছ নছ করে খুঁজে চলে গোপন কস্তুরীর সুবাস। তখন আমি কিভাবে সর্বং সংখ্যা পৃথিবীর মানচিত্র হয়ে ছড়িয়ে যেতে থাকি দূর শূন্যের দিকে। বন্ধ চোখের অতল অন্ধকার আমাকে শ্বাস রোধ করে ঢেকে রাখত কুঠুরির ভিতর। আমার মাথায় একটা মুকুট ছিল, মুকুটে ছিল রত্নের কাজ। রত্ন পাথর থেকে যে আলো ছড়িয়ে পড়ত আম জনতার দিকে, সে আলো আসলে প্রগাঢ় হমিথ্যে বানানো। সে আলোর ভিতর শুদ্ধতা ছিল না কিছু। সম্রাজ্ঞীর মুকুট থেকে ছিটকে যাওয়া আলো আসলে অন্দরমহলের চাবুক চিহ্নগুলোকে আড়াল করবার কৌশল। ওই তো বিকেল পাক সাট দিচ্ছে, তার দীর্ঘ দুই ডানা থেকে ঝরে পড়ছে গুঁড়ো গুঁড়ো মন কেমন আলো। আমি সেই মন কেমন আলোয় ভিজে দাঁড়িয়ে রয়েছি প্রাসাদের অলিন্দে। আমারই চুপ করে দাঁড়িয়ে থাকাই কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলো আর রঙের ঝরে পড়া শুধু শরীর দিয়ে স্পর্শ করে বুঝে নিয়ে একের পর এক মেয়েবেলার দৃশ্যদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখে যাওয়াই কাজ। এই তো দুর্যোধন বলে গেল যাচ্ছি। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করা যাবে না, সন্তান হলেও সেও তো পুরুষ, আর পুরুষ কখনো কৈফিয়ত দিতে পছন্দ করে না। পছন্দসই প্রশ্ন না হলে নিরুত্তর থাকাই পৌরুষ। আমাকে ছড়া ফুল হয়ে শরীর বিছিয়ে রাখতে হবে শুধুই শয্যায়, পাপড়ি জুড়ে রাখতে হবে শুধুই নিবেদন। আমার সমস্ত সুগন্ধ শুধু তাকিয়ে থাকবে তাদের আহ্লাদিত মুদ্রার দিকে। আমার নিজস্ব ইচ্ছে থাকতে নেই, স্বপ্ন থাকতে নেই, থাকতে নেই নিজস্ব সম্ভোগের ইচ্ছে। কেন? আমার ধমনী নেই? আমার ধমনী জুড়ে রক্তদল অশ্বারোহী হয়ে চায় না ছুটে যেতে মাঠ দিগন্ত পেরিয়ে সীমান্ত পেরিয়ে উধাও হয়ে যেতে অচিন দেশের দিকে? আমার হার নেই? পরিচ্ছন্ন হারের ভিতর থেকে বেজে ওঠে না দেহাতি গানের সুর? আমার পাঁজর নেই? পাঁজরের গোপন ঘর থেকে ডেকে ওঠে না সাত রঙের পাখি? নাকি আমার নিজস্ব কোনো ঋতুকাল থাকতে নেই? অথচ আমারই গর্ভের শান্ত জল একুশ পক্ষকাল পাহারায় রাখে পুরুষের ভ্রম। একুশটি পক্ষকাল জুড়ে আমরা কথা বলে গান গেয়ে গড়ে তুলি শাসকের দেহ। একদিন আমারই মতো আরো কেউ কেউ শোষিত হবে বলে। দুঃশাসন কর্ণপাত করেনি আমার কথায়। প্রকাশ্য সভায় পাঞ্চালির পোশাক খুলতে খুলতে কি আনন্দ পেয়েছিল সে! সে আমার সন্তান নয়, সে তখন শুধুই পুরুষ। আর পুরুষ মেয়েদের মন নয়, ভালোবাসে শরীরের মানচিত্র। শরীরের মানচিত্রে ছেড়ে দেয় অশ্বমেধের ঘোড়া, আর অশ্বমেধের ঘোড়া অবরোধ পছন্দ করে না।
1: কবিতার আকাশ অনুষ্ঠান এখানেই শেষ হলো। শিল্পী ছিলেন মুনমুন মুখোপাধ্যায়। এখন শুরু হচ্ছে আমি নারী। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আর প্রথমেই রয়েছে আমার কথা। আমার কথাই শুনবেন, নৃত্যশিল্পী মুনমুন চক্রবর্তীর কথা, যিনি উদয়পুর মধ্যপাড়ার বাসিন্দা।
2: নমস্কার, আমি মুনমুন চক্রবর্তী, উদয়পুর মধ্যপাড়া নিবাসী। আমি একজন নৃত্যশিল্পী। নৃত্যগুরু মানসী দাস ম্যামের হাত ধরেই আমার জীবনে নৃত্যের সূচনা হয়। 3 বছর বয়স থেকে আমার নৃত্য শিক্ষার ব্যাপারে উনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাকে নৃত্যশিল্পী হিসেবে গড়ে তুলেছে। তার পাশাপাশি আরেক নৃত্যগুরু শাশ্বতী কর্মকার ম্যামও আমার নৃত্য শিক্ষা ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নৃত্যের সাথে সাথে আমি আর্ট, নাটক, পড়াশোনা সব কিছুই করেছি এবং জীবনবিজ্ঞানে স্নাতক, বিএড ডিগ্রি প্রাপ্তি এবং বর্তমানে সোসিওলজিতে এমএ করছি। সব কিছুর পাশাপাশি নৃত্যকে আজও ধরে রেখেছি, অনেক অনেক স্টেজ প্রোগ্রাম করেছি, তার সাথে সাথে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি নৃত্য সম্পর্কিত। নৃত্য হচ্ছে একটা ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং এই ঐতিহ্যকে ধরে রাখতে গেলে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক জগতে যুক্ত হতে হবে। সাংস্কৃতিক জগতে যুক্ত হতে গেলে এবং একজন শিল্পী হতে গেলে আমাদের প্রয়োজন নিয়মিত অভ্যাস, একাগ্রতা আর ভক্তি। তাই আমি সবাইকে বলবো ভবিষ্যতে এই ঐতিহ্যকে সুন্দরভাবে ধরে রাখার জন্য এবং প্রয়োজনীয় শিক্ষা অর্জন করার জন্য। আজ এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবশেষে বিলোনিয়া রেডিও সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কথা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।
1: আমার কথায় আজ শুনলেন মুনমুন চক্রবর্তী, নৃত্যশিল্পী। তাঁর কথা উদয়পুর মধ্যপাড়া থেকে। এখন রয়েছে এপক্ষের গিন্নি। অংশগ্রহণে গোপা দত্ত সাহা, গৃহিণী মধ্যপাড়া বিলোনিয়া থেকে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন জয়িতা দত্ত।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান এ পক্ষের গিন্নি। আজকে আমি চলে এলাম বিলোনিয়া মধ্যমপাড়ার এক গিন্নির বাড়িতে। গিন্নির নাম গোপা দত্ত সাহা। তো আপনাদের সাথেও গিন্নির পরিচয় করিয়ে দিচ্ছি। তো আপনার নামটা আবার বলুন শ্রোতা বন্ধুদের।
4: গোপা দত্ত সাহা,
3: মধ্যমপাড়া। আচ্ছা, তো আপনার বিয়ে হয়েছে কবে, মানে এই গিন্নিপনা কবে শুরু হয়েছিল?
4: বিয়ে হয়েছে 1996 এর 18ই মে।
3: আচ্ছা, তো পরিবারে কে কে আছেন?
4: পরিবারে এখন আমরা হাজবেন্ড, ওয়াইফ আর মেয়ে। ওর বিয়ে হয়ে গেছে।
3: আচ্ছা, মেয়ে বিয়েও দিয়ে দিয়েছেন, আমরা আপনি শাশুড়ি হয়ে গেছেন। আচ্ছা, তো মেয়ে এখন কোথায় আছে, কি পড়াশুনো করেছে, কত দূর?
4: মেয়ে এখন কলকাতায় আছে।
3: আচ্ছা,
4: মেয়ে কলকাতারই শান্তিনিকেতন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক ডিগ্রি কমপ্লিট করেছে।
3: আচ্ছা, তারপর বিয়ে হয়ে গেছে,
4: তারপরে চাকরি করে।
3: আচ্ছা,
4: এখন প্রথমে সে ব্যাঙ্গালোর চাকরি করতো, তারপরে ওইখান থেকে বাড়িতে এলো, তারপর আমরা ওকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দিই।
3: আচ্ছা আচ্ছা, তো এখন বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী ওরা কলকাতাতেই আছে। তাহলে আপনারা একা, স্বামী স্ত্রী এখন বাড়িতে একা?
4: একাই থাকি এখন আমরা।
3: আচ্ছা আচ্ছা, তো আপনার বাপের বাড়িটা, আমি যেখানে বসে আছি আপনার সাথে কথা বলছি, এটা আপনার বাপের বাড়ি?
4: এটাই আমার বাপের বাড়ি।
3: আচ্ছা, তো বিয়ে হয়েছিল কোথায়, শ্বশুর বাড়ি কোথায়?
4: বিয়ে হয়েছিল শ্বশুর, আমার বাপের বাড়িতেই বিয়ে হয়েছে।
3: আচ্ছা,
4: ওই সানাই।
3: হুম হুম হুম হুম
4: সানাইতে না, ভুল বলছি।
3: হ্যাঁ,
4: বাপের বাড়িতে বিয়ে হয়েছে, এখানেই বিয়ে হয়েছে।
3: মানে বাপের বাড়িতে বিয়ে হয়েছে?
4: হ্যাঁ হ্যাঁ। তো সানাইতে বিয়ে হয়েছে আমার মেয়ের।
3: আচ্ছা আচ্ছা। তো শ্বশুর বাড়ি?
4: শ্বশুর বাড়ি এখানে শিশুদানের কাছে।
3: শিশুদানের কাছে শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে কে কে আছেন?
4: শ্বশুর বাড়িতে শাশুড়ি, দেওর, দেওরের দুটো মেয়ে, দেওরের বউ, ওরা আছে। এখন দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে।
3: আচ্ছা। তো স্বামী কি করেন? আপনার স্বামী কি করছেন?
4: স্বামী এখন বিজনেস করছেন। প্রথম থেকেই বিজনেস করেন।
3: তো আমি দেখতে পাচ্ছি অত বড় বাড়িতে আপনি একাই আছেন। হ্যাঁ। তো কিভাবে আপনার এই সময়টা কাটে? শুরুটা কিভাবে হয় দিনের?
4: এই তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে প্রাত্যহিক যে ক্রিয়াকর্ম আছে সেগুলি করলাম। তারপরে শুরু হয় রান্নাঘর, রান্না বান্না।
3: নিজের হাতে রান্না করেন?
4: রান্না নিজের হাতে করি, তবে সবটা করি না, আমার কাজের লোক আছে, কাজের মহিলা আমাকে হেল্প করে। যেগুলো ভালো টালো হোক রান্না, সেটা আমি নিজের হাতে করি, আর ওকে অন্যান্য কিছু করে।
3: আচ্ছা। তাহলে মানে একজন হেল্পার আপনার আছে?
4: হ্যাঁ।
3: আচ্ছা। নাহলে সত্যি মানে খুবই মানে কষ্টকর হয়ে ওঠে সারাদিন একা হাতে কাজ করা। যেহেতু মেয়েও এখানে নেই, মেয়ে তো স্বাভাবিক বিয়ে তো হবেই, একদিন একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে, আর এখানে আপনারা স্বামী স্ত্রী দুজনেই আছেন, আর মানুষের অসুখ বিসুখের কথা তো বলে লাভ নেই। তো এই সময়টা সত্যি বাড়ির সব কাজ, পুজো আর্চা করা অসম্ভব হয়ে ওঠে, একজন সহায়িকা থাকলে ভালোই। তো এই যে এত বছর 1996 আপনার বিয়ে হয়, তো তখন থেকে আজকের দিন পর্যন্ত মানে এই বৈবাহিক জীবনটা, সংসার জীবন, অভিজ্ঞতাটা কি?
4: আচ্ছা ঠিক আছে। 31 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতায় আমি যা বুঝতে পেরেছি, সংসার মানেই হচ্ছে সেক্রিফাইস, কম্প্রোমাইজ এবং নিগোসিয়েশন। সঙ্গে থাকতে হবে দুজনের পারস্পরিক অটুট বিশ্বাস, ভালোবাসা আর সম্মান। এগুলির উপর ভর করেই আমাদের বৈবাহিক জীবনের 31টা বছর পূর্ণ হয়ে গেছে। আমরা দুজনেই লক্ষ্য করে দেখেছি সুখ দুঃখ, আনন্দ বেদনা, ঘাত প্রতিঘাত সব মিলে মিশে কোথাও যেন এক শান্তি লুকিয়ে আছে এই সংসার নামক গোলক ধাঁধার ভেতরে।
3: সত্যি মানে এক সংসার করতে গেলে মান অভিমান,
4: সেটা
3: দুঃখ কষ্ট সবই থাকে,
4: সবই থাকে,
3: তার মধ্যেই আমাদের সুখটা খুঁজে নিতে হয়,
4: খুঁজে নিতে হয়। জীবনে অম্ল মধুর তিক্ত কষাই সব মিলিয়ে ভালোই আছি, এবং এইভাবে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারলে খুশিই থাকব।
3: সত্যি। আর অনেকটাই কিন্তু এই যে সুখ, আমরা যেটা বলছি সুখ, হ্যাঁ, এটা মানে একটা সংসারের গিন্নিদের উপরে বোধহয় বেশি নির্ভর করে।
4: সেটাই।
3: আপনার কি মতামত?
4: সেটাই, আমিও সেটাই আপনার সাথে একমত। কারণ মহিলারাই ঘরে থাকছে, যেমন আমরা হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফ, আমি সবটা মেনটেন করেছি, হাজবেন্ড তো বিজনেস করে, বিজনেসের খাতিরে ও সকালবেলা চলে যাচ্ছে, রাত্রিরে ঘরে ফিরছে। এই সন্তান মানুষ করা, সংসার গুছিয়ে রাখা, সংসার মেনটেন করা, সবটা তো আমার উপরে নির্ভর করছে। তাই আমি এটাই বলতে চাইছি যে সংসারের সুখ শান্তি মহিলাদের উপরে নির্ভর করে, মহিলাদেরকে ধৈর্য ধরতে হবে, সব কিছুতে মানিয়ে নিতে হবে, বেশি রাগ করলে হবে না, অনেকটা কিছু চেপে রেখে নিজেকে এগিয়ে যেতে হবে সংসারের সৌন্দর্যের খাতিরে, আমি এটাই মনে করি।
3: এই যে আপনি সত্যি ঠিকই বলেছেন যে সব কিছুতেই মহিলারা যদি মানে কি বলবো, স্বামী হয়তো রাগ করে এলেন বাড়িতে, তখন যদি কিছু একটা, সারাদিনের পরিশ্রম করে বাড়িতে এসছেন তো, কিছু একটা বলে দিলে সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়ে দেব,
4: রিয়েক্ট করাটা উচিত,
3: হ্যাঁ উচিত নয়। হ্যাঁ
4: হ্যাঁ,
3: সেটা আপনার মতামত।
4: ধীরে সুস্থে বসে,
3: হ্যাঁ,
4: যুক্তি দিয়ে বোঝাতে হবে, যুক্তি দিয়ে বসে
3: হয়তো আছে এখানে স্বামীর দোষও থাকতে পারে,
4: হ্যাঁ হ্যাঁ,
3: কিন্তু সেটা ওই সময়ে না বলে,
4: না বলে
3: সঠিক সময়ে ঠিকভাবে বুঝিয়ে বললে বুঝবে,
4: বুঝবে
3: অবশ্যই।
4: সেটাই সেটাই।
3: তো সন্তান মানুষ করতে গিয়ে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে যেহেতু একা হাতে?
4: সন্তান মানুষ করতে গিয়ে আমাদের দুজনকে খুব পরিশ্রম করতে হয়েছে, আমাদের সন্তান একটাই, কন্যা সন্তান। বর্তমান এই সামাজিক পরিবেশ থেকে উপলব্ধি করেছি যে অভিভাবক হিসাবে কন্যা সন্তানের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা উচিত এবং এই ভাবনাকে সামনে রেখে আমাদের দুজনের পারস্পরিক সহযোগিতায় এবং আমার মা বাবার সক্রিয় সহযোগিতায়, আমার বাবাও কিন্তু এখানে আমাকে অনেক সহযোগিতা করেছে।
3: মানে আপনি এখন আপনার মা মা বাবা বেঁচে আছেন তো?
4: আমার বাবা বেঁচে আছেন, এখন আমার মা নেই, মা মারা গেছেন আজকে 7 বছর
3: পূর্ণ হয়ে গেছে। যখন আপনার কন্যা সন্তান হয় তখন মায়ের সান্নিধ্য আপনি পেয়েছেন?
4: হ্যাঁ হ্যাঁ, মায়ের সান্নিধ্য আমি পেয়েছি, বাবার সহযোগিতা সান্নিধ্য আমি যথেষ্ট পেয়েছি। আচ্ছা। এবং ভগবানের অশেষ কৃপায় স্বল্প আয়ের মধ্য থেকে মেয়েকে বিটেক ডিগ্রি কমপ্লিট করালাম, সে এখন চাকরিরত অবস্থায় আছে। 2023-এর 23 নভেম্বর ওকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দিই।
3: মানে মা বাবার যা দায়িত্ব সেটা সম্পন্ন করা হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল মানে চিন্তামুক্ত হওয়া। হ্যাঁ, তো আপনার এই যে ছোটবেলার একটু যদি গল্প বলেন, ছোটবেলার কোনো অভিজ্ঞতা বা একটা হ্যাঁ সুন্দর ঘটনা।
4: ছোটবেলার স্মৃতি আমার আছে অনেক কিছুই। আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর ছিল, সেখানে আমাদের পাড়ার ভাই ভাই বোন দাদা দিদি মিলে সাঁতার কাটি আমরা।
3: এখন তো পুকুর দেখাই যায় না,
4: দেখা যায় না, ওই যে পুকুরে আমরা সাঁতার কাটতাম ওটাও কিন্তু ভরাট হয়ে গেছে,
3: ভরাট হয়ে গেছে। এখন বেশিরভাগ মানে দেখা যায় যে পুকুর ভরাট হয়ে গেছে, এখন ছেলে মেয়েরা ওই বাথরুমে শাওয়ারের নিচে বা সাপ্লাই জলে স্নান করে। হ্যাঁ, কিন্তু ওরা পুকুর কি সাঁতার কি জিনিস
4: সেটা জানেই না, জানি যেমন আমার মেয়েও জানে না।
3: হ্যাঁ, সত্যি
4: কিছুই জানে।
3: আমরা কিন্তু পুকুরে সাঁতার কেটেছি, আমারও বাপের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, ওখানে সাঁতার কাটতাম।
4: আমার বাবার কাছ থেকে কিন্তু ছোটবেলায়, একদম ছোটবেলায় আমার সেই সাঁতার শেখা।
3: আচ্ছা,
4: আমরা আবার সাঁতার কম্পিটিশনও করতাম। আরেকটা স্মৃতি মনে এখনো আমার জল জল করে আছে, সেটা হলো আমার বাবা সবজির গাছ লাগাতে খুব ভালোবাসতেন। আমিও বাবার সাথে আমাদের বাড়ির ভেতরেই মাটি দিয়ে নিয়ে নাড়াচাড়া করতাম। আমার বাবা আমাকে কুমড়োর বীজ, লাউয়ের বীজ, ঢেঁড়সের বীজ আরো অন্যান্য গাছের বীজ লাগাতে দিত। যখন গাছগুলি বাবার যত্নে ফুলে ফলে ভরে উঠত তখন আমার সে কি আনন্দ হতো। আর একটা স্মৃতি আছে, সেটা হলো, সেটা হচ্ছে মানে আমার একটা ব্যাড স্মৃতি, মানে মানে দুঃসময়ও না, মানে এটা বলছি আমি, শুনুন। আমি যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হলাম, তখন ইউনিভার্সিটির তরফ থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনে গিয়েছিলাম। সেখানে উত্তাল সমুদ্রে ঢেউয়ের সাথে লাফালাফি ঝাপাঝাপি করছিলাম আমরা সব বন্ধু বান্ধবী মিলে। হঠাৎ করে বড় একটা ঢেউ দেখে আমি দিলাম লাফ, আর অনেক দূর সমুদ্রে তলিয়ে যেতে লাগলাম। উঠতেই যেন পাচ্ছি না, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। অনেক চেষ্টার পর উপরের দিকে উঠে এলাম, আর সবাই চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এই ভয়ঙ্কর স্মৃতি এখনো যেন আমার মনে দাগ কেটে আছে।
3: তো আপনি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিলেন,
4: তলিয়ে যাচ্ছি,
3: তখন কে আপনাকে টেনে তুললো?
4: কেউ টেনে তুলেনি, কারণ সমুদ্রের গহ্বরে চলে গেছি, আমি একদম নিচে চলে গেছি। আমার এখন মনে পড়লে আমার ভীষণ ভয় করে, এখন আর আমি জল দেখলে ভয় পাই।
3: তারপর কিভাবে তীরে উঠলেন?
4: তারপর
3: বলতে পারবেন
4: না? সেটা বলতে পারবো, আমি ঠাকুরকে শুধু ডাকছি, ঠাকুরকে শুধু স্মরণ করছি, আমি বাবামণি দীক্ষিত, বাবামণি বাবামণি করে ভিতরে চিৎকার করছি নিজে নিজে। তারপরে কখন যে আমি উপরের দিকে উঠেছি আমি বলতে পারবো না। উঠে শুনছি যে সবাই চিৎকার চেঁচামেচি করছে, ম্যাডাম স্যার সবাই চিৎকার চেঁচামেচি করছে, আমার বন্ধু বান্ধব।
3: মানে সেটা কলেজে পড়ার সময় না,
4: কলেজে ইউনিভার্সিটিতে যখন এমএ কমপ্লিট, এমএ মানে ক্লাসে ভর্তি হয়েই আমাদের ট্যুর করতে নিয়ে গেছিল কলেজ থেকে। এই তখনের স্মৃতিটা আমার এখনো গায়ে লোম কাটা দেয়, বিশাল একটা
3: দুর্ভাবনা, মানে এটা একটা দুঃখের স্মৃতি। আবার একদিকে মানে ঠাকুরের প্রতি অসীম শ্রদ্ধা ভক্তি থাকায় ঠাকুরই বাঁচিয়ে দিয়েছেন, জগন্নাথ ধাম তো আসে সত্যি,
5: আয়ুটাও
3: ছিল। হ্যাঁ সেটাই, আয়ু থাকলে মারে কে, রাখি ওরি মারে তো কে, সেটাই। এটা তো অবশ্যই, এটা ভোলার স্মৃতি নয়, জিনিসটা ভোলার নয়। তো আপনি হ্যাঁ বলছিলেন যে আপনার বাবা খুব গাছ লাগাতে, ফুল গাছ ফল গাছ এগুলো
5: লাগাতেন,
3: খুব ভালোবাসতেন। তো সেটা কি এখনো চলছে?
5: সে এখনো চলছে না, সেটা কারণ হচ্ছে সময় হচ্ছে না, ফুল গাছগুলো লাগাই কিন্তু সবজি গাছগুলো এখন করছি না আমি, হাজবেন্ডের সময় নেই, এত খাটনি করা আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
3: আর এই যে মানে কৃষিকাজ করার মধ্যে যে পরিশ্রম, চোখে না দেখলে বোঝা যায় না।
5: আমাদের বাড়িতে যেভাবে সবজি হতো, মানে পাড়ার সবাইকে বিলিয়ে নিজে খেয়ে শেষ হতো না, বাবা আবার বিক্রি করার পক্ষপাতে ছিলেন না, মানে নিজের খাওয়ার জন্য এবং পাড়ার সবাইকে দেওয়ার জন্য,
3: শখ
5: বাবার হবি। এখনো বাবা ওইখানে, এই যে 95 বছর বয়স,
3: আচ্ছা
5: এখনো বাবা এখানে কুটকুট কুটকুট করে মাটি কাটে, একটু সবজি করে, একটু কুমুরের বিচি।
3: বয়সটা সত্যি আসলে ইচ্ছে থাকলে, হ্যাঁ বয়সটা কোনো সত্যি বিষয় মানে কোনো বড় ব্যাপার না, যা বোঝা যাচ্ছে সত্যি। এটা করলে এই 95 বছর বয়স আপনি বললেন যে এখনো, উনি তো আগরতলা থাকেন,
5: সেখানে ছিলেন বাবা।
3: আচ্ছা।

0: স্টুডেন্ট অনেকেই আছে, ওইখানেও অনেকেই আছে, বাবাকে সবাই খুব ভালোবাসেন।
1: আচ্ছা, উনি ইংলিশের টিচার ছিলেন?
0: ইংলিশের টিচার।
1: হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ সত্যি বিদ্যাপীঠ স্কুলে
0: বাবা ছোট গল্প লিখতেন, লেখেন, এখনো লেখেন, নিজে স্বরচিত কবিতা লেখেন, নিজে পাঠ করেন রবীন্দ্র পরিষদ। এখানে রবীন্দ্র পরিষদের সাথে বাবা যুক্ত ছিলেন, এখানে রবীন্দ্র পরিষদের লোক বাবাকে ফোন করে যখন যখন এই যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ওইখান থেকে হ্যাঁ লেখা, বাবা ওইখান থেকে কবিতা আবৃত্তি করে, ছোট গল্প পড়ে, নিজে স্বরচিত কবিতাগুলো ওদেরকে পড়ে শোনায়, এখনো করেন বাবা।
1: এই যে সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত থাকা
0: থেকে আমার এই সংস্কৃতি, আমারও আবৃত্তি করতে খুব ভালোবাসি।
1: এটাকে মানে বিয়ের আগে থেকে?
0: হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে থেকেই আমি বাবার থেকে এইগুলি শিখেছি, এবং আমার অনেক হ্যাঁ অনেক প্রাইজ আছে, অনেক সার্টিফিকেট আছে, আমি আবৃত্তি করতে খুবই ভালোবাসি।
1: আজকে আপনার একটা আবৃত্তি অবশ্যই শুনবো।
0: ঠিক আছে।
1: হ্যাঁ, তো এবারে আমি জিজ্ঞেস করছি যে সারাটা দিন আপনি এইভাবে একা একা মানে কাটাচ্ছেন, হ্যাঁ যদি অভ্যেস হয়ে গেছে, তো কি কি কাজ করেন এই যে আপনার সাংসারিক কাজকর্মের বাইরে যেটুকু অবসর পান? হ্যাঁ, কি করে?
0: আমি পার্লারের কাজটা করতাম আগে,
1: শিখেছিলেন?
0: হ্যাঁ হ্যাঁ, আগে খুবই করতাম। এই যে আমার মেয়ে যখন ক্লাস নার্সারিতে মানে বিতে ছিল, নার্সারি বিতে ছিল, তখনই আমি পার্লার শিখেছি আগরতলা।
1: আচ্ছা,
0: সরকারি ভাবে আমি ট্রেনিং করেছি,
1: তাহলে সেটা পরবর্তীতে কাজে লাগাননি কেন?
0: হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছি তো আমি। আমার তো ড্রিমগার্লের বিউটি পার্লার আমার সেই আমলের প্রচন্ড নাম করা ছিল,
1: মানে আমার এখনো কোথায় ছিল,
0: ঘরেতেই বা ঘরেতেই ছিল। হ্যাঁ, আমি ওইদিকের ঘরে ছিলাম যখন, এখন তো নতুন ঘরে এসেছি, ওইদিকের ঘরেই একটা ঘরে আমি পার্লার করতাম, এবং আমার অনেক ভালো ভালো কাস্টমার ছিল, ফেসিয়াল, চুল কাটা, ভুরু করা, থ্রেডিং, এ সমস্ত সব কিছুতেই আমি করতাম। এখনো ফাঁকে ফাঁকে করি না, করলে বললে ভুল হবে, টুকটাক করি, এখন অতটা করি না।
1: যাই হোক, মানে পড়াশোনার পাশাপাশি আপনি পার্লারের কাজটা শিখেছিলেন, আবৃত্তি করতেন, তো আবৃত্তিটা এখনো করেন?
0: এখনো যখন ঘরে একা একা থাকি তখন বসে আবৃত্তিটা আমি করি।
1: আর আসলে কি, আমরা তো মহিলারা সাংসারিক কাজে এতটাই ব্যস্ত হয়ে থাকি, মানে প্রাইম টাইম যেটাকে বলে, সংসার মানে সন্তান মানুষ করা, হ্যাঁ ওরা যখন পড়াশোনা শেষ করে একটু বাইরে হয়তো কাজের জগতে ফিরলো, তখন কিন্তু আমাদের অবসর সময়, আর এই সময়টা কিন্তু যদি আপনার মানে নিজেদের দিকে একটু মনোযোগ দিতে পারি, আমাদের সেই হারানো দিনগুলো যেন আবার মানে ফিরে পেতে চাই আমরা। এটা আপনি বললেন পার্লারের কাজ শিখেছেন, সেটা যদি এখনো চালে মানে চালু রাখেন, বা আবৃত্তি শিখেছেন, আবৃত্তি করতে ভালোবাসতেন, সেটা যদি এখনো আপনি চালু রাখেন, সত্যি আমাদের সময়টা কিন্তু এমনিতেই কেটে যাবে,
0: কেটে যাবে। এটা আপনি ঠিকই বলেছেন, তো আবৃত্তি আমি এখনো ঘরে ঘরে করি, আমার কাছে ভালোই লাগে, মনে
1: একটা স্যাটিসফ্যাকশন যে আমি একটা সময়
0: মনে খুব আনন্দ হয়।
1: হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব
0: সময়, নিজস্ব সময়
1: নিজের জন্য।
0: হ্যাঁ, পার্লারটাও আমার, আমার পার্লারের কাজ করতাম যখন, আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েও আমি বিয়ের কনে সাজিয়েছি, রাত্রিও গেছি, বিয়েতেও গেছি, বোবাতেও গেছি, মানে ওই সময়টার কথাটা আমার এখন খুবই মনে পড়ছে। মাঝখানে মেয়েকে বিয়ে দেওয়ার পরে একটু অসুস্থতার খাতিরে আমার পার্লারটা বসেছিল, এখন আবার টুকটাক করছি।
1: ঠিক আছে, এটাই ভালো, মানে চালিয়ে যান আপনি আপনার এই কাজটা।
0: সেটাই,
1: আর মেয়েদের কিন্তু সত্যি ইচ্ছে করলে মেয়েরা কি না পারে, এখনকার দিনে মেয়েরা ইচ্ছে করলে সবই পারে, বয়সটা কোনো বাধা নয়। তো শারীরিকভাবে একটু অসুস্থ আছেন, রান্নাবান্না বলছেন আপনি হয়তো কিছুটা নিজে করেন, করতে ভালোবাসেন, যেটা পছন্দের?
0: কিছুটা না, মোটামুটি ভালো ভালো জিনিস আমি নিজেই করি।
1: আর তো কি রান্না করতে বেশি ভালোবাসেন?
0: আমি মাংসটা করতে ভালোবাসি, যে কাতলা কালিয়া আছে আমার মেয়ে, দুই কাতলাটা খেতে খুব ভালোবাসে, এটা করি। তারপরে যেমন আমি কলকাতা যাই মেয়ের ওইখানে গেলে, মেয়ে তো মিষ্টি খেতে খুব একটা ভালোবাসতো না, তার জন্য এগ রোল, তা চাউমিন, তারপরে ডিমের চপ, ভেজিটেবল চপ, এগুলি সবই আমি আর শেখা, আলু পরোটা, ছোটবেলা থেকে ওর কিন্তু একটা ইয়ে ছিল, ন্যাক ছিল, ভালো টিফিন না হলে আমি পড়বো না, এই কথাটা।

0: আমাকে সবসময় বলতো, যার জন্য ওকে ভালো টিফিন দিতেই হতো, কিন্তু পড়াশোনা করাতে হবে, এটা কিন্তু ওর একটা অস্ত্র ছিল। আমাকে ভালো টিফিন না দিলে কিন্তু আমি পড়াশোনা করবই না, এই আর কি।
1: তো মেয়েরা যাক, আজকে প্রতিষ্ঠিত হলো, মেয়ে চাকরি করছে, বিয়ে হয়ে গেছে, একদিক থেকে আপনি নিশ্চিন্ত আছেন। এবার আমি একটু দাদার কথা জিজ্ঞেস করবো, দাদা মানুষ হিসেবে কেমন, একটু রাগি না?
0: রাগি মানুষ হিসাবে ভালোই, খারাপ না, তবে রাগটা তো পুরুষের সহজাত, এটা তো পুরুষ মানুষের থাকবে, যেহেতু বাইরে থেকে কাজ করে আসছে, ঘরে আসছে, একটু তো মানে রাগ করবে। আর পুরুষরা যদি ঠিকঠাক মানে একটু রাগি না হয়, সন্তানরাও কিন্তু ভয় পাবে না। কারণ হচ্ছে কি, মা তো সারাদিন মাকে দেখছে, মার তো আল্লাদি, তো বাবার তো আল্লাদি, বাবাও আল্লাদি, মেয়ের কাছে তো বাবা আমার থেকেও যেন প্রিয়
1: আদর্শ,
0: সেটা কিন্তু বাস্তব সত্য কথা। মেয়েদের কিন্তু বাবাই টান বেশি, আমার প্রতি আছে, আমার প্রতি তো 100%, বাবার প্রতিও 100%, কোনোটাই মানে ফেলার মতো না। কিন্তু মেইন ব্যাপার, বাবারা যদি একটু রাগি না হয়, সন্তান সঠিকভাবে মানুষ হবে না। সাংসারিক কাজে হেল্প করার সময় হয়ে ওঠে না, কিন্তু মাঝে মধ্যে করে, করে না বললে ভুল হবে। যে আমার কাজের মহিলা আসে, অনেক সময় লেটে আসে, মাছ কাটে, তারপরে ওই হয়তো ভাতটা বসিয়ে দিল, স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেয়, এইগুলো হেল্প করে আমাকে অনেকটাই।
1: তো এবারে একটা আবৃত্তি শুনতে চাইছি, আজকে কোনটা করবেন?
0: আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আংশিক আবৃত্তি করব। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণেরও পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
1: খুব সুন্দর। তো আবৃত্তি শুনলাম। তো এই সাংসারিক জীবনের কিছুটা সময় নিয়ে কোথাও কি ঘুরতে যাওয়া হয়েছে?
0: হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক জায়গাতেই ঘুরেছি, ঘোরাঘুরিটা আমাদের হয়েইছে, ভালোই ঘোরাঘুরি করেছি।
1: আচ্ছা, তো কোথায় কোথায় গেলেন?
0: ঘুরেছি মোটামুটি অনেক জায়গায়। যেমন মেয়ের বিয়ের আগে আমরা স্বামী স্ত্রী মেয়েসহ চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলচর, মেঘালয় এবং বাংলাদেশেও আমরা ঘুরেছি।
1: আচ্ছা, বাংলাদেশেও গেছেন?
0: বাংলাদেশেও।
1: কতদিন ছিলেন ওইখানে?
0: ওইখানে আমরা প্রায় 10-15 দিনের মতো ছিলাম।
1: বাংলাদেশ মানে মোটামুটি দেখা হয়ে গেছে?
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখা হয়ে গেছে। এছাড়া ছোটখাটো অনেক টুর টুরও করেছি।
1: আচ্ছা আচ্ছা, তো সামনে যদি আবার সুযোগ আসে অবশ্যই বেরোবেন।
0: অবশ্যই, মেয়ে বিয়ের পরও আমরা অনেকখানি ঘুরেছি।
1: আচ্ছা আচ্ছা,
0: জামাই সহ আবার কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং, নবদ্বীপ, বেঙ্গালোর এইসব জায়গায় ঘুরেছি।
1: আচ্ছা,
0: তাছাড়া এক বছর আগে মেয়ে জামাই সহ আদি উদি গিয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের শো হয়, তার মধ্যে লাইটিং শোটা দেখে আমার শরীরে শিহরণ জাগে।
1: আচ্ছা আচ্ছা,
0: খুব সুন্দর জায়গা, মানে মনে রাখার মতো।
1: সেটা কোন জায়গা বললেন?
0: সেটা বেঙ্গালোরেই।
1: বেঙ্গালোরে?
0: বেঙ্গালোরে।
1: আচ্ছা, তো তাহলে অনেক জায়গা দেখা হয়ে গেছে। তো আমি আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের পথে, তো এই পর্যায়ে এসে আমি একটা জিনিস জানতে চাইছি, যে যে কোনো একটা পরিবারে সুখের চাবিকাঠি। হ্যাঁ, তো গৃহিণীরা তো অবশ্যই চেষ্টা করেন যতদূর সাধ্য একটা পরিবারকে সুখী করতে। হ্যাঁ, তো আপনার কি মত, গৃহিণীর ভূমিকাটা কেমন হওয়া উচিত?
0: হ্যাঁ, গৃহিণীর ভূমিকাটা হওয়া সব থেকে জরুরি। কারণ হচ্ছে কি, সংসারে আমরাই কিন্তু বাড়িতে থাকি, হাজবেন্ডরা কিন্তু আমাদের সাথে বসে থাকলে চলবে না। সন্তান মানুষের ক্ষেত্রেই হোক, ঘর দোর গুছিয়ে রাখাই হোক, অতিথি অভ্যাগত আপ্যায়নের ক্ষেত্রেই হোক, সেটা আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। তো নারীরা মানে মহিলারা হতে হবে ধৈর্যশীল, শান্ত স্বভাবের, রাগ বেশি করলে চলবে না, কারণ তাহলে কিন্তু আমার সন্তানটা মাকে দেখেই কিন্তু অনুকরণ করবে। হ্যাঁ, সেটা কিন্তু আমাকে মেনটেন করতেই হবে, এবং আমাকে তো করতেই হবে, সমস্ত মহিলাদেরকে আমি বলছি, সেটা মেনে চললেই সংসারে সুখ শান্তি আনন্দ সবটাই থাকবে।
1: তো আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো আজকে আমি এই পক্ষের গৃহিণী অনুষ্ঠানে কথা বললাম এতক্ষণ মিলনিয়া মধ্যমপাড়ার গৃহিণী গোপা দত্ত সাহার সঙ্গে। তো আপনি খুব ভালো থাকবেন, আপনাদের এই যে সাংসারিক জীবন খুব আনন্দের হোক, সমৃদ্ধময় হোক, সুস্থ থাকুন, এই কামনা করছি। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই পক্ষের গৃহিণী অনুষ্ঠানটি এখানে শেষ করলাম, আবার কথা হবে অন্য অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান এ পক্ষের গৃহিণী, আর এরই সঙ্গে শেষ হলো আমি নারী অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

0: चलने से पहले आपको ये बता दें कि इसका
1: আকাশবাণী বিলোনিয়া এতক্ষণ শুনছিলেন রাষ্ট্রীয় সেবাক্রম অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বই কেন্দ্র থেকে। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে 43 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান অবকাশ রঞ্জনে। আজ শুনবেন একই গীতিকার মজরু রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। অনুষ্ঠানের প্রথম ছবি ক্ষুদ্রত। ছবির গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আশা ভোসলে, সুরেশ ওয়াদেকর এবং সহশিল্পীবৃন্দ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আপনারা শুনছিলেন শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে বোম্বাই কা বাবু ছবি থেকে একটি গান। এবারের ছবি দোস্তি। শিল্পী মোহাম্মদ রফি।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে মেরে সনম ছবি থেকে একটি গান। এবারের ছবি ইমতেহান, শিল্পী কিশোর কুমার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরোনো দিনের হিন্দি ছায়াছবির গান। সবশেষ গানটি শুনলেন শিল্পী মোহাম্মদ রফি এবং অনুরাধার কণ্ঠে লোহ কে দো রং ছবি থেকে একটা গান। আজ শুনলেন একই গীতিকার মজরু রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে লোকসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী মধুমন্তী মুখার্জী।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে বাংলা লোকগান। শিল্পী ছিলেন মধুমন্তী মুখার্জি। আকাশবাণী মিলনিয়া শুরু হয়েছে কক্সবাজারের অনুষ্ঠান। এতে প্রথমে শুনবেন স্বরচিত গল্প পাঠ, পাঠ করছেন ভুবন জমাতিয়া। এর অব্যবহিত পরে শুনতে পাবেন শিল্পী ভাগ্যলক্ষ্মী জমাতিয়ার কাছ থেকে কক্সবাজার আধুনিক গান।
1: রাসাই রাসাই বিশিনী সিকাঙ্গ পুংসা কামিগ বখুক স্নি শিকলির টংমানি বরক ইয়াগে খেলইন অবাহাইকে বদল বদলকে হৌকা বা খাইগী ফাইলাইমানি অবাহাইকেন বরক সালসা ইয়াগে খেলানি বাকি হুগ থাংলাইকা বরক মাইচ মৈচ তিলাঙই থাঙই সাপং তাংলাইমানি ইয়াগল ন কিফিলাইমানি বরক কিফিলমানি লামাঙ্গ ফাংসা বুড়ি ফাংকতর মান টং আর বরক লেনলা লেনলাগৈ তকুগলাই আকই থাংলাই আগেনি সাল লগাবো অবাহাইখান বরক ফাইলাইমানি সাল বখালা লাং খাবা বরক সারাই বুখাগ কিফিলই অর স্রাপসা লেংলা লাইগৈ অর তকুক থাংলাইনানি জানি যা রিগনাই রিসা খেঙ্গই বুফাঙ্গ বেদেক বুফাং বেদেক বেরুই বরক তিয়ারি ও তকুকলাইকা টংথকজাক লাইমানি হারি থাইগৈ অ মারে অ মাই জান হারি থাইগানো হই কিরিরি কিরিরি মনেলাই তকুকলাই জাখা তকুকলাইমানি আবন নৌখলাইগৈ বরী ফাইম বসুক গ আশকজাক মখরা রাজা হাইয়া খেবা জওয়াং খাং বরকন নাইখলাইগৈ দংখা তৈ স্রাপসা নিয়াগুল বরকনি রিগনাই রিসান দ্রপসা খেবসাগৈ তিলাঙ্গই বুফাং বসুক গ থাঙ্গই বরনে রিগনাই রিসা দুলই আশকগৈ দংখা আবন শিকলির কিসাফানো নুকসালাইলিয়া আকন আশুক বরক সিয়ান করি লাইখা বরক দংথগৈন বরক পাইলাইয়া বরক তুকুকমানে ইয়াগুল বরকনি রিগনাই রিসা রুতগুই নাইলাইবা বরক বেড়ি কলাংমা বেদেগ রিগনাই রিসা কৃখা ইয়াগুল রুতগুই ব্যাং থাঙ্কা হই রুতগলাই নাইসালাইমা উফাং বুসু গ মখরা রাজা কতর মা বরকনি রিগনাই রিসা দুলুই আচকলাই দংখা তে মখরা রাজান জওয়াং খাং হই বু যতন সিনি বাই অবহাইকে ব পালমান জাগলাইলিয়া ইয়াগুল হমকে মখরা জারানো বরক হয় হয় দূর দূর লে লে সৈ চুবগলাইখা হাইফানো মুখরা জারা কিসাফানো বুফাংনি লরেলিয়া আসকমানি ইয়াগুল বরক পাল মানজাগলাইলিয়া কেবো কাবলাইখা কেবো বা লাথা হাদুরক বাই ককসালাইখা ইয়াগুল মুখরা জারা মুখরা রাজা সাখা নরক আন অবহাইকে সৈ চুবগুই লে লে দু দূর হুনৈ আং নরকনি রিগনাই রিসা রগলাক নিরক নিরকনি রিগনাই রিসা মানানি হুকে আন অবহাইকে নিরক মা হনসালাইনাই সুসু সুসু জওয়াং খাং আনরি গনাই রিসা রজাদি হাই হনৈ হাইখে নিরক বুফাং সাকাও কাসাওই ফাইগৈ নিরকনি রিগনাই রিসা নালাইদি হাই হনৈ আয়াং শিকলা শিকলি সংলাচি জাগলাই মানে রিগনাই রিসা রিসা করি যাবা খুচরু লাইগৈ যতন বুফাং তলাও পাল মানজাগলিয়াং লাই দংখা বরংনি বদলনি অক্রাকুক বুকুক নং নুবাই রিংসাগ্রাদি নংনো রিংসাগ্রাদি হনৈ দুংখাগলাই দংখা পাইথাগ বুকুক অক্রান যতনি বরনি বদলনি অক্রা বনু রিংনানি মাচিং সাখা হাই হনৈ আসো আসো জওয়াং খাং আনরি গনাই রিসা কাংসা যা হাই হনৈ আফ্রংকে মখরাসা সাউ ফাঁতক আলিসা খাগনা থাংফ্রো আন সৈ চুবং মানি হগে শিকলিবু মাসা জাখা চুবক জালিয়া সি আসো চুবক জালিয়া হাই হমনি অবহাইকে খুব থাম খুব রুই হমানে ইয়াগুল হংকে বৈসা শিকলি কাসাওই থাঙই বনে রেগেনাই রিসা মখরা বাই হিলাং দে বৈতালি হাই হনৈ ইয়াফারাই রহর জাখা অবহাইকেন খরকসা তে খরকসা সানলাইমাং সানলাইমাং খরক দক রেগেনাই রিসা ইয়াফারাই রহর জাখা ইয়াগুল যত নিসলাই কুসু ব সাননানি চেংখা বব হাইনে বরক হাইকে সানমানি সানৈ খুব থাম সানমানি ইয়াগুল ব কাসাই থাঙই আনে রেগেনাই রিসা রহরসিদি হনৈ হইফর হংখে ব অবুকুক যতনি কুসুন দরব সারমই নারক পাইখা তৈ ব সাখা আং নন রহরলিয়া আং নন আনে বিহেকসি সুনামসিনাই হাই হনৈ আয়াং তলাও টংজাক বুকুক দক বরক বহাইন বরকনি রেগেনাই রিসা মাঙই বরকনি কুসুন বরক সাইকলাংখা নং মখরা সানে বিহেকঙই টংসিদ্দ চং থাং পাইসিনাই হাই হনৈ দদর নগ কেফিলাইখা আবন নগৈ বৈসা বুসুখে ওয়ানা জাখা কা কা সরৈগৈ অবায়ৈ অবায়ৈ আনবো নাইসিংলাইগ্রাদি আনবো তিলাং জাগ্রাদি হনৈ কাবৈ মাতং রক্ষা থাংমানি ইয়াগুল মুখ্রাসা বন অবহাইকে বান দেখা নাকাবসিদি আং নন বিহিক সোনাবসিনাই নসাবু চামুং নমুং বিয়াল অংলাগ আং মুখ্রা সাফানো জেস মানসাং আং নন চারই কানরগুই টংরনাই হাই হই বন বান দেখা তৈ মেথেবখা অবনী আগল ব পালমানজাংলিয়া কক সালিয়া সিরিং সিরিং খাইগুই অবহাইকে বুফংসাকা মাতংখা স্রাবসানী আগল জওয়ংখাং বিনি বিহিক সিগলি নতিলাঙ্গই বলঙ্গ লামরেখা বনি ইয়াগুল ব অবহাইকেন থাংমানি ইয়াগুল নাও কাইসা হামু হামিয়া তাঙই রজাখা মুখ্রাসা তাংমানি ইয়াগুল অবহাইকেন বলং বুথাই ওয়াথাই রুতগুই চারগুই বন রুতগুই বুথাই ওয়াথাই চারগুই তনরেখা সালসা জওয়ংখাংনি বিহিক সাকদেরিয়া আংখা আফর ব বুসাইনা অমহাই হই সাকা নাগ্রা দি আং জব খোগ্রক আইসি থাকা নিসা বলংনি থাইসওয়া খাগুই আন চার ফাইগ্রা দি হাই হই অংখে কবৈন হামজাগুই নারকজামা বা ব বিহিক সামানি লগে লগে বলং থাইসওয়া খাগনানি লামরখা কবৈন থাইসওয়া থাঙই খাগুই দিংগ্রা সা হরই ফাইকা হিম হইয়া হই ফিয়া মুখ্রা জায়াদে বা চাকরাক যাবা ব ফাইতেই থাইসওয়া চামাং চামাং খগু চাউ দাউ বুকুর নখে দাউ খগু চাউ বুকুর নখে দাউ অবাহাইকে ব লামা বতক চাউই ফাইমানি বাকই দিংগ্রা সাগো বেবাগৈ কলনৈ কলথামসি বুঝলৈ টংজাসিউ কে বহৈ ন সক ফাইকা নগানাও সক ফাইকা কেন ইয়ংখং বসক দি ইয়ংখং বসকগ্রা দি হই হকে বহিবু ইয়ংখং বসক রজাখা রমানে ইয়াগুলো সল খেলো খাই নাইবা রুতগুই নাইমানি কলসা কলনৈসি টংসিউ বেবাক চাজাক মাং খুগুই চাজাক মাং বুকুর মাং আবনন বহিক চাজাগুই বুসাইন জলে জাগুই সাকা নাইদি মুখ্রা সাহিবা ব বাহান চাগুই বুকুর ন সিমিসি টকবুই ফাইন আনি বান্তা হাই হই ব জলে জাগুই টংখা ইয়াগুল বিশা বিশিনী ইয়াগুল বরংনি অগ বুসা চলা মাসা আচাই জাখা আবন মং ফারনা পাল মানজাগলিয়া ইয়ামরকসা বসা মায়ানি মানজামানি খাতুঙই পাল মানজাগলিয়া তামুখে ফার্সিন মং নই বক্রক পুকসি পুকসি নই টংজামানি বরনি নগ নগব্রাও অজরাও ইংলা মাস ততে ততে নই পুঙই রখা আবন মৈত মানজাগুই অ গবৈন আনি আফুন ততে সা হইসি ফারমান চাসিনাই হাই হই গবৈন ততে সা হই ফাললাইখা অবহাইখেন তাঙই তৈগৈ চালাইগৈ বলং অরণ্যও কেবু গরি খাই মাতং জাখা অসিগলি বিশা বিশনুই অবহাইকে থাঙই বিশিবা বিশিদং ইয়াগুল তে খরকসা চাই আচাই জাফিখা আবনকে মুং ফালাইখা ততে সানে বুফায়ং বাতে সা হই পিয়া বুমা নকাকমানি দগমা বাই ব বেলাইখে বুমা বুফা ন খাতাং জাখা তাকো বুকু ন খাতাং জাখা আয়াং তৈ ব আলে মুনি সংতই মুখ্রা সাবাইসি মা কাইজাকসিউ হই বনি বুখাও আসে দুঃখ নাংজাগৈ তংমানি আবন বটেক বকজাকলিয়া হাইনি বাকই ব বাহাইখেবো বসাইন খগুই জওয়ং খাংন খগুই আং নগ কিফিলি মানসিনাই আবন নব চাইতগুই তংখা বিহিক অবাহাইকে নব ইয়া বন ইয়াকার থাঙানি চাইতগুই তংমাবা সালসা হাইনে হাই বসাইন থাইসওয়া খাগুই নাইদে হই থলৈ রহর ফিখা আয়ং মুখ্রা সাবু বিহিকনি কগনলে থাইসা লাইসা ফানো কার জায়াবা বহাইনে হাই দিংগ্রা হরই থাইসওয়া খাগনানি বাকই বলঙ্গ লামরক জাখা অজরাগ বিহিক দদর অবহাইকে ওয়ান সখা বিহিক বসাই ফাইফর হংকে পালমাইয়া খাইগৈ কলাঙ্গানি আয়ং নকসুকনাও চাকৈ তলৈ রৈখা তৈ উয়ারকে ইয়ংখুং বদল বক্সাউই রখা তৈ মাইতকবু বক্সাউই রখা তৈ বথাংনা সগাং আমিং নবু সাইকলাংখা অ আমিং আমিং জওয়ংখাং ফাইখাংখে নং বনে ইয়াকুং কবুল সকদি হাই হই সাগুই ততে সান তলৈ বাতে সান বাগুই ব বুমা বুফাসনি নগ বুসাইন খগুই লামরলাংখা গবৈন ততে সা থাইসওয়া দিংগ্রা হরৈ ফাইমানি নগান্দা সক ফাইখেন অ ততে সানি বুমা ইয়ংখুং বসক দে অ ততে সানি বুমা ইয়ংখুং বসক দে হই ফাইখাংখেন গবৈ নাই নাই ফাইবা নগ কেব গরিখা আমিং সিনি মিয়ং মিয়ং খাই বনে ইয়াকং কবুল সগৈ তংখা আয়ং হাবখা মাত্র হাবমানি লগে লগে উয়ানে ইয়ংখুং দুম সা খাইগৈ বনে দিংগ্রা খরগ তক জাগুই দিংগ্রা রেবা উরিগুই থাংবাইখা আয়ং নক সুকনাগ চাকৈ তৈ গিফিলৈ নক লম্ফলাগুই তংখা তৈ মাইটুক বুকে এ সাপুংজাক তৈ বনে ইয়াকং আমিং বু কবুলৈ মিয়ং মিয়ং খাই ওয়ারতৈ ওয়ারতৈ ঐ কবুল সাগুই তংখা কেবা বজলে জাগুই আচমসা থপ সা খাইগুই কারাইবাই বিনে আমিং বুথারই পাইখা ব বুথারই পাইমাইয়াগুলো আমিং বেকরেং দাং দোসনাম না হই ওয়ানসখা গে বদ্র দাং দোসনামই বনে বিহিক বুসান রতুক না বাকই ব লাম্র লঙ্কা অবহাইকে কামি পাইতে কাইসা কামি অবহাইকে করং করং আমচাই ও রতুকতে রতুকতে থাঙই পাইথাক কামি ও সগৈ ব অবহাইকে সংখা বড় খরকসান নিরগ অমতৈ আনে বিহিগ্ন লাইমা দেনুরু খরকসানখে তলৈ তে খরকসানখে বাজা খলাইগৈ হাই হই সঙ্গজামানে কেবুবা নগিয়া হন কেবুবা নগো পাইথাগ খরকসা বরকসাখা উম তাকো ইয়ংতৈনু নিনি বিহিক সংলাইগৈ থাংমানে যং নৌরগো হাই হই নিনি বিহিক নি কামি অরনু ও পাইথাক নি নগ থাঙ্গৈ নাইদি আর নু নিনি বিহিক বিশা সঙ্গ মালাইগান হাই হই গবৈন আর থাঙ্গৈ নাই বলে সিজাইয়াবা পারা পাইথাক থাঙ্গৈ হাইনে হাই দাংদো তানা চেং জাফিখা দাংদো খামই জওয়ানখানে বুসারক নাইখলাই নাইবা বিনি বুফা জাগলাইখা আপ্রখে বরক দদর থাঙ্গৈ বিনি বুমান সাইলাইখা আমা আমা বাবাসি নখলাগ দাংদো তাঙৈ তংফাইখা নবন কিসা থাং নাইগ্রা দি হই আয়ংখেবা দরা আবো বা মখরা জারা সিবলে জওয়ান খাংসি বরনি ফাংনানি দগার ডাক্তি খোলা বৈর দি হাই হই দগার চান সা খোলা বৈর লাইখা হাই ফানো বসারগলে বুফা যাইয়া দেবা মখরা জারা ফানো বসারক বুমান জালা রমং জালা রমং ব ফিয়গিয়া হাফাইদিয়া কন হই জওয়ান খাং নকসিং তিসনৈ তিলাংখা আয়ংখেবা মখরা যাবা লাচি যামানে খুচরগৈ নকশকনা ও থাঙ্গৈ আচগৈ টংখা মূসা কক সারাগ্লিয়া খাইগৈ আয়ং বুফা ফাইজাগৈ ততে সাবাই বাতে সাকে বেলাই টংথক জাগলাইখা বুফানে গান্ধারত থাঙ্গৈ আপা চং তিনি নং বাই থুলাইনাই নিনি গান্ধারত থুনাই নং বাই মাইসানাই হই বরক পালমান জাগৈ আংলাইগৈ টংখা গবৈনো সারিকনি মাই চালাইগানি যতনো চেংলাইখা বিহিক মখরা সানো মাই কিছি সা খুরুই যতনি অংকলগ্ন নকশকোনা ও খুরুই রৈখা গবৈন মখরা কিরি জাগমা বাই লাচি জাগমা বাই আর নো বন কিসা সক চাগুই আর নো খুচরগুই টংজাখা গবৈন অবহাইখান চাবাই লাইমানি ইয়াগুল যতন বুত্রা খালাইগুই থাইনানি চেংখা আয়ং জওয়ান খানে বিহিক আগেনি সিমিনি ওয়ান সগুই টংমানে বসাইন বাইকে জানে বুথার পাইমান হাই হই ব সাল টংসানি ন অ চার থকমান রাফলাগৈ আর সপলাগৈ বিসিঙ্গ কলঙ্গা কংনৈ কংথাম চাগৈ রৈখা কে চাগৈ থুলাইফুর অংকে কপলা গান্ধার বন মখলখা বিহিং অবহাইকে বুসাইন হনখা তে কিসা থাইসিংগ্রাদি থাইসিং ততেনি বুফা তে কিসা থাইসিংগ্রাদি থাইসিং ততেনি বুফা হাই হই বুসাই দ দ হই থাইসিং রেখা থাইসিং ঐর মানে লগে লগে ব সপলাজাক এন সাই কপলাগ কলাই সনৈ কলঙ্গা কাইজাক আর নুব বুবুক সাসল খলাই পাগৈ থৈথাং জাখা।

শুনলেন, ককবরকে আধুনিক গান শিল্পী ছিলেন ভাগ্যলক্ষ্মী জমাতিয়া। এরই সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কিষাণ বাণী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আবহাওয়ার পূর্বাভাস এবং এই সময়ের কৃষি পরামর্শ। এছাড়া শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানে আলোচনার বিষয়, দক্ষিণ ত্রিপুরায় লাভজনকভাবে আম চাষ করতে গেলে কী করবেন। অনুষ্ঠানের আলোচনার বিষয়, দক্ষিণ ত্রিপুরায় লাভজনকভাবে আম চাষ করতে গেলে কী করবেন, এ নিয়ে বলবেন কৃষি আধিকারিক সমর দেব। জানিয়ে দিচ্ছি প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 26 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 থেকে 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 65% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এবার জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। আমন চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, মূল জমিতে আমন ধানের চারা লাগানোর কাজ প্রায় শেষ। জুন মাসের মাঝামাঝি সময়ে লাগানো আমন ধানে পার্শ্বকাটি বেরোনো শুরু হয়ে গেছে। এই সময়ে কিছুটা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যদিও স্বাভাবিক অবস্থায় কানে প্রতি 10 কেজি সার প্রয়োগ করতে হয়, কিন্তু জমির চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করাই ভালো। এতে যেমন মাটির স্বাস্থ্য ঠিক থাকে, তেমনি সারের অপচয় কম হয়। এজন্য অবশ্যই নিয়মিত মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এ সময়ে মাজরা পোকার আক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিয়মিত জমি পরিদর্শন করুন এবং যথাসম্ভব রাসায়নিক নিয়ন্ত্রণ এড়িয়ে চলুন। আদা চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, বিগত দিনের বৃষ্টিপাতের ফলে জমিতে আগাছার পরিমাণ বাড়বে, যা মূল শস্যের স্বাভাবিক বৃদ্ধির প্রতিকূল। তাই শস্যের স্বাভাবিক বৃদ্ধি ধরে রাখতে আগাছা দমনের ব্যবস্থা করতে হবে। আদা লাগানোর 20 থেকে 40 দিনের মাথায় একবার গোড়ার মাটি তুলে দিতে হবে। প্রাণীপালক ভাইরা, বর্ষাকালে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজের আক্রান্ত হওয়া

0: হওয়ার প্রবণতা বেশি থাকে। এটি গবাদি পশু ও মহিষের একটি ভাইরাসজনিত রোগ, যার প্রধান লক্ষণ হলো জ্বর এবং চামড়ার উপর স্পষ্ট ও শক্ত গুটি বা পিণ্ড দেখা দেওয়া। রোগটি ছড়িয়ে পড়া রোধ করতে সুস্থ পশুর টিকাকরণ একান্ত প্রয়োজন। আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। তাছাড়া গোয়ালঘরের চারপাশ মশা মাছি ও এঁটেল পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। গোয়ালঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারের যন্ত্রপাতি ও যানবাহন নিয়মিত জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে এবং আক্রান্ত পশুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা থেকে বিরত থাকতে হবে। শুনলেন, প্রথমে আবহাওয়ার পূর্ব আভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। এখন শুনুন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানের আলোচনার বিষয়, দক্ষিণ ত্রিপুরায় আম চাষ কতটা লাভজনক হবে, এ নিয়ে বলবেন কৃষি আধিকারিক সমর দেব। নমস্কার স্যার।
1: নমস্কার।
0: আপনি আমাদের বিষয় সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন, আলোচনার বিষয় সম্পর্কে। এখন তো স্যার বর্ষাকাল, তো মূল আলোচনার শুরু করার পূর্বে আমরা সংক্ষেপে আপনার কাছে জেনে নেব এই সময়ে কৃষকভাইদের কী করণীয় কাজ। এখন চাষিভাইরা কী করবেন আমন ধানের ক্ষেত্রে বলুন?
1: এখন আমাদের চাষি ভাইদের আমন ধানের জন্য বীজতলা প্রস্তুত আছে। তো এখন আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার দুটো স্কিম রয়েছে, একটা হচ্ছে আমন ধান নিয়ে MICMP স্কিম, আর একটা রয়েছে হাইব্রিড SRI। তো আমরা কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে এখন বীজতলা থেকে যে বীজতলা প্রস্তুত রয়েছে এবং দ্রুত 20 দিনের নিচে জ্বালা, যেটা আমাদের MICMP স্কিমের একটা প্রভিশনই রয়েছে, যেখানে আমাদের 20 দিনের নিচের জ্বালা আমরা মাঠে ট্রান্সপ্ল্যান্টিং করব। এবং SRI এর ক্ষেত্রে আমরা 8 থেকে 10 দিনের জ্বালা আমরা SRI প্রিন্সিপল মেনে আমরা দ্রুত মাঠে জমিতে ট্রান্সপ্ল্যান্টিং করে দেব। এবং এই সময়ে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা বার্তা রয়েছে যে মাটি পরীক্ষা করে তারপরেই যে যতটুকু আমাদের সার বা রাসায়নিক সার বা কম্পোস্টিং গোবর সার দরকার, এটা যাতে কৃষক ভাইরা মাঠে দেয়। যদি এই ক্ষেত্রে যদি কোনো মাটি পরীক্ষা আগের থেকে না থাকে, তাহলে আমাদের যে নিকটবর্তী BLW অফিস রয়েছে, অফিসে যোগাযোগ করলে আমাদের কৃষি সহায়ক যে স্টাফ রয়েছে তারা ওনাদের যে সঠিক ডোজ রয়েছে ওটা দিয়ে দেবে। কারণ আমাদের কিন্তু অনেক দেখা যাচ্ছে যে অত্যধিক রাসায়নিক সারের ফলে যেখানে দরকার নেই রাসায়নিক সার, সেখানেও আমরা অত্যধিক পরিমাণে রাসায়নিক সার দিচ্ছি, জমির উর্বরতা কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কৃষক ভাইদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমরা সঠিক পরিমাণে রাসায়নিক সারটা কৃষি জমিতে প্রয়োগ করে থাকি। এছাড়া আমাদের গোবর সার রয়েছে, কম্পোস্টিং রয়েছে, এইগুলো যাতে কৃষকরা আরও বেশি করে দেয়, এর জন্য আমাদের কৃষকদের কিন্তু এই বিষয়ে সতর্কতা থাকতে হবে।
0: শুনলেন, এই সময়ে আপনাদের কী করণীয় কাজ কৃষক ভাইরা, তা এ নিয়ে বললেন কৃষি আধিকারিক সমর দেব। স্যার, আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়, দক্ষিণ ত্রিপুরায় আম চাষ কতটা লাভজনক। আম তো স্যার মানে সিজন প্রায় শেষের দিকে, তো আমরা যদি বাণিজ্যিকভাবে আম চাষ শুরু করি দক্ষিণ ত্রিপুরায়, তাহলে এক্ষেত্রে আপনি প্রথমে কতটা সম্ভাবনাময় আছে আপনি মনে করেন?
1: আম চাষের ক্ষেত্রে আমাদের এই দক্ষিণ ত্রিপুরায় অনেক সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইরা আম চাষ করে অনেক বেশি আয় করতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে অমরাপল্লী মানে আমাদের যে ত্রিপুরাতে চাষবাস হচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেনিফিট কস্ট রেশিও রয়েছে, সেটা কিন্তু অনেক অন্যান্য ভ্যারাইটি থেকে অমরাপল্লী চাষের ক্ষেত্রে বেনিফিট কস্ট রেশিও প্রায় 3.0 এরও উপরে থাকে। তো কৃষক ভাইরা কিন্তু

0: এই যেরকম অমরাপল্লী, তো মল্লিকা, তারপরে আরও এখন কিছু এক্সোটিক ভ্যারাইটি রয়েছে যেমন ব্যানানা, ম্যাঙ্গো, কাটিমন, রেড পালমার, এগুলো কিন্তু চাষ করতে পারে। কিন্তু অমরাপল্লীর যে টেস্ট এবং যে উৎপাদন, এক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছে অমরাপল্লী ভ্যারাইটিটাকে। তো কৃষক বন্ধুরা কিন্তু এই এই প্রজাতির আমটা লাগিয়ে কিন্তু অনেক আয় করতে পারে এবং যে ইনকাম রয়েছে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে।
1: স্যার, বাণিজ্যিকভাবে আম চাষ করতে গেলে কৃষক ভাইরা শুরুতে কি করবেন?
0: শুরুতেই আমাদের কৃষক ভাইদের প্রজাতি, যেটা আমের প্রজাতি রয়েছে, সেটা সিলেকশন করতে হবে।
1: নতুন প্রজাতি নির্বাচন করতে হবে?
0: হ্যাঁ, নতুন প্রজাতির,
1: মানে আম্রপালির,
0: আমি অমরাপল্লীকে সামনে রেখে বলছি, যেহেতু এই ভ্যারাইটিটা আমাদের ত্রিপুরাতে একটা বিশাল গুরুত্ব অবদান রেখেছে। এই ক্ষেত্রে আমাদের প্রথমে, আমরা সবাই জানি যে মে থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্ল্যান্টিং করতে পারি এই আমের চারা। তো সেক্ষেত্রে আমরা মার্চ এপ্রিলের দিকে আমরা জমি কিন্তু চাষ দিয়ে দেব, যাতে আগের যে আপনার রোগ বা জীবাণু বা পোকার যে পিউপি বা অন্যান্যগুলো থাকে, সেইগুলো কিন্তু, যেটা আমরা বলি সয়েল সোলারাইজেশন, ওইটার মাধ্যমে কিন্তু অনেকটাই স্যানিটাইজেশন হবে। তো তারপরে আমাদের এই চাষের পরেই আমরা কিন্তু গর্ত করে নেব, যেটা বলা হয় আমরা পিট ডিগিং। সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা 1:1:1 মিটার কিউ গর্ত করবে এবং সেই গর্তটাকে অনেকদিন, কিছুদিন রেখে দেবে। তারপরে আমাদের যে ভ্যারাইটিটা আমরা সিলেকশন করব, যদি আমরা অমরাপল্লী সিলেকশন করি, তাহলে সেটাকে আমরা এই মাটিসহ আমরা গাছটাকে লাগিয়ে দেব এবং টপ সয়েল, আমরা বাকি যে গর্তটা থাকবে ওইটাকে ফিল আপ করার জন্য আমরা টপ সয়েল ব্যবহার করব। টপ সয়েলের সাথে আমরা প্রতি গর্তে 10-20 কেজি গোবর আমরা বা কম্পোস্টিং সার আমরা ব্যবহার করব। এছাড়া আমাদের আরেকটা মাথায় রাখতে হবে যে আমরা যে লেআউট, মাঠের লেআউট, সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক ভাইরা ট্রায়াঙ্গুলার সিস্টেম রয়েছে, এটাতে যদি আমাদের কৃষক ভাইরা লেআউট করে, তাহলে কিন্তু আমাদের 15% আরও বেশি গাছ আমরা ওইখানে লাগাতে পারবো। এছাড়া আমাদের কৃষক ভাইদের আরেকটা মাথা রাখতে হবে, যাতে জমি সিলেকশনের জন্য জমিটা যাতে মিডল স্লোপই হয়, বেশি স্লোপ হলে কিন্তু হবে না। তাছাড়া মাটিটা পোরাস এবং যাতে জল না জমে, ড্রেনেজের মানে ড্রেনেজ যাতে থাকে এবং জল যাতে না জমে। তাছাড়া আমাদের মাটিটা যদি লুমি থেকে স্যান্ডি লুম হয়, তাহলে কিন্তু ভালো আমাদের আম চাষের জন্য।
1: মানে উর্বর এবং দোআঁশ এবং বেলে মাটি সবচেয়ে উপযোগী। আর স্যার, এরপরে তো আমরা মাটি তো নির্বাচন করে নিলাম, এরপরে চারার গর্ত,
0: তাছাড়া
1: গর্ত তৈরি করতে হলে আমরা তো 15-20 দিন আগে,
0: হ্যাঁ 15-20 দিন আগে, সেটা তো আমি বলেছি 1:1:1 মিটার কিউ, মানে উচ্চতা 1 মিটার, গভীর 1 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, গর্ত করে আমরা রেখে দেবো কয়েকদিন, যাতে সূর্যের আলোকে সেটা কিছুটা, যে রোগ জীবাণু বা আমাদের যে পোকামাকড় থাকবে সেটা যাতে নষ্ট হয়ে যায়। তারপরে আমরা গাছ লাগিয়ে দেব। গাছ লাগানোর ফলে সেক্ষেত্রে আমাদের আবার যে ফার্টিলাইজেশন শিডিউলটা, যেটাতে আমরা রাসায়নিক সার ব্যবহার করব, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি গাছের কম্পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব 10 কেজি প্রতি গর্তে। তারপর ইউরিয়া ব্যবহার করব প্রথম বছর 80 গ্রাম, রক ফসফেট ব্যবহার করব।

0: 35 গ্রাম, পটাশ ব্যবহার করব মিউরেট অফ পটাশ 80 গ্রাম। সেক্ষেত্রে আমাদের কিন্তু যে আমরা রাসায়নিক সার ব্যবহার করব সেটা কিন্তু আমাদের বছরে দুইবার ব্যবহার করতে হবে, একটা একবার হলো মে জুন, আরেকবার হলো সেপ্টেম্বর অক্টোবর।
1: অক্টোবর, হ্যাঁ।
0: তো প্রথম বছর আমরা আবার সেপ্টেম্বর অক্টোবরে কম্পোস্টিং সার দেব না, কিন্তু বাকিগুলো ইউরিয়া, রক ফসফেট এবং মিউরেট অফ পটাশটা আমরা 80 গ্রাম, 35 গ্রাম আর 80 গ্রাম এই অনুপাতে আমরা দেব।
1: আচ্ছা,
0: তারপরে কিন্তু সেকেন্ড বছর মানে দ্বিতীয় বছরে কিন্তু আমাদের যে কম্পোস্টিংয়ের সার আছে বা অন্যান্য রাসায়নিক সার একটু বাড়িয়ে দিতে হবে, যেমন কম্পোস্টিং 15 কেজি, তারপর ইউরিয়া 140, রক ফসফেট 70, মিউরেট অফ পটাশ 140। তেমনিভাবে আমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসেও আমরা কিন্তু এই সেম ডোজের ইউরিয়া, রক ফসফেট এবং পটাশ দেব।
1: আচ্ছা,
0: তেমনি তৃতীয় বছরের ক্ষেত্রে আবার কম্পোস্টিংয়ের সার হবে প্রতি গাছ পিছু প্রতি গর্তে 25 কেজি, ইউরিয়া 220 কেজি এবং রক ফসফেট 140 কেজি এবং মিউরেট অফ পটাশ 180 কেজি। তেমনি আবার আমরা 5 থেকে 10 বছরের গাছে আমরা কম্পোস্টিং দেব, সার দেব আপনার 30 কেজি প্রতি গাছে প্রতি গর্তে, তারপর ইউরিয়া দেব 400 গ্রাম, রক ফসফেট 400 গ্রাম আর হচ্ছে পটাশ 400 গ্রাম। তেমনি আবার 10 বছরের পর থেকে গাছের তখন আমাদের কিন্তু সার দিতে হবে 35 কেজি প্রতি গর্তে প্রতি গাছে কম্পোস্টিং সার, এবং ইউরিয়া দেব 500, রক ফসফেট 500 আর মিউরেট অফ পটাশ 600 গ্রাম। এই অনুপাতে কিন্তু আমাদের রাসায়নিক সারটা আমরা গাছে দিয়ে যাব। তাছাড়া তারপর আমাদের যেমন ইরিগেশন শিডিউল, যেমন জল জলসেচ ব্যবস্থা, জলসেচের ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায় আমাদের যে শুষ্ক মাসগুলো রয়েছে, শুষ্ক শুষ্ক মাসে কিন্তু আমাদের জল দিতে হবে গাছে। এছাড়া আমাদের যখন
1: নিয়মিত হালকা সেচ দিলে স্যার, মানে যেটা মনে হয় আমের ফলন এবং আকার ভালো থাকে,
0: আকার ভালো থাকবে, এবং যখন ফ্রুট সেট হবে, যখন ফল ধরা হবে তখন কিন্তু আমরা জল দেব না।
1: আচ্ছা,
0: তখন যখন ফ্রুট সেট কমপ্লিট হয়ে যাবে, ফল ধরা কমপ্লিট হয়ে যাবে এবং গাছ থেকে ঝুলবে, তখন আমরা কিন্তু এই জল দেব, জল দিতে হবে। কারণ এই সময় যদি জল মানে আপনি যদি জলের অভাব হয় তাহলে কিন্তু আম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে।
1: আচ্ছা,
0: তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের কৃষক ভাইয়েরা অনেক সময় মাঠে গেলে আমাদের জিজ্ঞেস করে যে আমাদের গাছের ফল পড়ে যায়, ফুল পড়ে যায় বা ফলের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক সময় হয় না, ভালো হয় না। তো এই ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের কী করতে হবে, এই ক্ষেত্রে একটা বড় জিজ্ঞাসা থাকে। এই ক্ষেত্রে কৃষক ভাইদের আমি বলবো আপনারা যে NAA ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা হরমোন, অক্সিজেন জাতীয় হরমোন, এটা আমরা যদি মার্চের এন্ড এই সময় মার্চের শেষের দিকে আমরা যদি ব্যবহার করি 10 থেকে 20 PPM, যেটা হবে, যেটা বাজারে আমরা পেয়ে যাব ফ্লেনোভিক্স নামে বাজারে বিক্রি হয়,
1: ফ্লেনোভিক্স
0: এটা আমরা 4.5 ml 10 লিটার জলে মিশিয়ে আমরা গাছে যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের যে ফুল এবং ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আর হবে না। তাছাড়া আমরা ইউরিয়াও স্প্রে করতে পারি, 0.5% ইউরিয়া, 5 গ্রাম
1: ইউরিয়া,
0: হ্যাঁ 0.5%,
1: 0.05%,
0: হ্যাঁ 5%, যেটাতে 5 গ্রাম প্রতি লিটার
1: জলে
0: মিশিয়ে যদি আমরা স্প্রে করি, হ্যাঁ
1: এটা কি স্প্রে কি মানে গাছের গোড়া না উপরে,
0: গাছের উপরে?
1: আচ্ছা,
0: গাছের উপরে করতে হবে। এছাড়া আমাদের রয়েছে পটাশিয়াম নাইট্রেট KNO3, ওটাও যদি আমরা 1% করি 10 গ্রাম প্রতি লিটার জলে, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে কোয়ালিটি এবং ফুল ফল পরে জরার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা কৃষক ভাইয়েরা কিন্তু অনেকটাই অব্যাহতি পাই।
1: মানে যে অনেক সময় আমের মুকুল পরে যায়, হ্যাঁ সেটা থেকে পটাশিয়াম দেওয়াটা ভালো,
0: হ্যাঁ
1: পটাশিয়াম নাইট্রেট
0: 1%,
1: সেটা কি পরিমাণে দিতে হবে?
0: 1% 10 গ্রাম প্রতি লিটার জলে,
1: প্রতি লিটার জলে 10 গ্রাম
0: 10 গ্রাম
1: 10 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট।

0: যখন আমরা জুলাই মাসে এই বছরের জুলাই মাসে যদি আমরা আম লাগিয়ে দিই মাঠে, এরপরের বছর মানে 2027-এর ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমাদের ফার্স্ট পিঞ্চিং করতে হবে, যেটা সেকেন্ড গ্রোথ হবে, ওই সেকেন্ড গ্রোথের ওখানে আপনার পিঞ্চিং করে দিতে হবে। তারপর আমাদের সেম আবার যখন থার্ড গ্রোথ হবে আবার আপনার জুন জুলাই আগস্টের দিকে, তাহলে সেই সময় কিন্তু আরেকটা পিঞ্চিং করতে হবে।
1: স্যার আরেকটা জিনিস জানতে চাই, অনেক সময় কৃষি বিশেষজ্ঞরা বলেন যখন আমের মুকুল আসার সময় হয়ে গেছে তখন আমের মানে গাছের নিচের অংশটা চুনকাম করে দেওয়ার জন্য, সেটা কেন স্যার?
0: চুনকাম করে দেওয়ার জন্য বলা হয়, চুনকাম করে দিলে একটা হচ্ছে চুনের মধ্যে ফাঙ্গিস মানে ছত্রাকনাশক জাতীয় একটা ক্ষমতা রয়েছে, সেই জন্য আমরা অনেক সময় চুন লাগিয়ে দিই। বা আমাদের যে অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া জাতীয় কোনো জিনিসও যদি মানে গাছে অ্যাটাক করে, তখন আমরা এই কপার জাতীয় যে চুন, এই চুনের মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে যে ওটাকেও সাপ্রেস করতে পারবে, দমন করতে পারবে। এই দুটা কারণে আমরা চুন লাগাই গাছের গোড়ার মধ্যে। তাছাড়া কিছু পোকামাকড়ও রয়েছে যেগুলো অনেক সময় বেয়ে বেয়ে উপরে ওঠে, তো ওইগুলো যাতে মানে না উঠতে পারে, একটু গ্লাসি যাতে মুভমেন্ট না করতে পারে পোকাগুলো, ওই জন্য আমরা অনেক সময় চুন লাগিয়ে দিই। এই ক্ষেত্রে গাছের কৃষকরা কিছুটা উপকার হয়ে থাকে।
1: সেটা আচ্ছা, আর একটা জিনিস যে মানে সেচ ব্যবস্থার কথা বলছিলেন, সেচ ব্যবস্থা যদি আমরা শুরু করি, এটা কি মানে গাছের গোড়া বেড়ি বেঁধে দিতে হবে?
0: সেচ ব্যবস্থা বা আমাদের যে রাসায়নিক সার, এই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গাছের গোড়া থেকে 2 মিটার দূরত্বে আমরা কিন্তু সার প্রয়োগ করব, এবং 30 সেন্টিমিটার ডেপথে, এবং
1: থার্টি
0: সেন্টিমিটার গভীরতা হবে। এবং সেচ ব্যবস্থার ক্ষেত্রে আমরা 2 মিটার দূরত্বে গাছ থেকে 2 মিটার দূরত্বে,
1: মানে গাছ থেকে 2 মিটার মানে 7 ফুট,
0: হ্যাঁ 7 ফুট, তো গাছের যে যে সবগুলো শিকড় ওইটা আপনার ভালো করে নিতে পারবে।
1: আচ্ছা, আরেকটা জিনিস স্যার, মানে চারা রোপণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় কোন সময়?
0: চারা উপযুক্ত আমাদের যদি মূল জমিতে আমরা চারা লাগাই, তাহলে এটা হবে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
1: আচ্ছা,
0: এই যে মনসুনের সময়টি হচ্ছে আমাদের চারা লাগানোর সঠিক উপযুক্ত সময়।
1: এখন কোনো কৃষক ভাই বাণিজ্যিকভাবে আম্রপালি চাষ করবেন কোনো একটা পতিত জমিতে, সেক্ষেত্রে চারা কোন জায়গা থেকে উনি সংগ্রহ করবেন?
0: এই ক্ষেত্রে ওনার যে যদি কোন ভ্যারাইটি সিলেকশন বা আম্রপল্লি যদি আমরা নেই, তাহলে আমাদের যে কৃষি দপ্তর রয়েছে, কৃষি দপ্তরের যে সহায়ক অফিসগুলো রয়েছে, ওই অফিসে যোগাযোগ করলে তিনি যে তথ্য পেয়ে যাবেন যে কোথা থেকে উনি চারা পাবেন। এবং আমাদের যদি আমাদের ডিপার্টমেন্ট থেকেও যদি কোনো স্কিম থাকে, আমরা সেভাবে ওই কৃষককে আমরা দিতে পারব। তো এই ক্ষেত্রে
1: আপনি কি কোনো কৃষি দপ্তর থেকে বিনামূল্যে চারা মানে দেয়?
0: হ্যাঁ, বিনামূল্যে বিভিন্ন স্কিম রয়েছে, স্কিমের মাধ্যমে আমরা চারা দিই।
1: সেক্ষেত্রে কৃষক ভাইরা কি করতে হবে সেই স্কিমের সুযোগ সুবিধা পেতে গেলে বা সুবিধা নিতে গেলে কি কি করতে হবে কৃষক ভাইরা?
0: সেই স্কিমের সুবিধার জন্য ওই কৃষককে আমাদের যে কৃষি দপ্তরের বিভিন্ন অফিস রয়েছে, সেক্টর অফিস রয়েছে বা সুপারিনটেন্ডেন্ট অফিস রয়েছে বা BLW স্টোর রয়েছে, ওখানে গিয়ে যদি উনি যোগাযোগ করেন, তাহলে ওনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে তারপরে আমরা ওনার সাথে আমাদের যে দপ্তরের লোক
1: আধিকারিকজন
0: রয়েছে ওনার সাথে কথা বলবেন।
1: স্যার একটা প্রশ্ন, আম্রপালি যারা আপনি বলছেন কত বছরের মধ্যে ফলন দেবে?
0: আমাদের 3 থেকে 4 বছরের মধ্যেই আমরা আম্রপল্লি থেকে ফলন পেয়ে যাব।
1: এই 3 থেকে 4 বছর কৃষক ভাইরা গাছকে সঠিকভাবে
0: পরিচর্যা করতে হবে। এবং এই সময় আমাদের কৃষক ভাইরা এই যে আমাদের কৃষক ভাইয়েরা ইন্টারক্রপ মানে আন্তঃক্রপ শস্য যদি আমরা ফলাই, এতে কিন্তু আমরা বেনিফিট পাবো। এই ক্ষেত্রে বিভিন্ন ভেজিটেবলস বা আমরা যে হলুদ বা আদা

0: এগুলো কিন্তু আমরা করতে পারি। এগুলো থেকে কৃষকরা কিন্তু একটা এক্সট্রা আমরা
1: সুযোগ,
0: ইনকাম আমরা জেনারেট করতে পারি। তো
1: সেটা বলছে স্যার, মানে আম গাছে লাগানো, যে বাণিজ্যিকভাবে যারা আম চাষ করবেন, সেই গাছে দূরত্বে, একটা গাছ থেকে একটা গাছে দূরত্ব থাকবে, সেই গাছের ফাঁকে ফাঁকে আমরা যদি আদা চাষ করে দিই, তাহলে এক্সট্রা ইনকাম কৃষক ভাই পেতে পারেন, সেটাই তো?
0: হ্যাঁ।
1: তাহলে স্যার আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, যে এখানে পোকামাকড়ের কথা আপনি বলছেন, হ্যাঁ, আর যদি বিশেষভাবে যদি কোনো প্রকার আক্রমণ হয় আম গাছে, তাহলে কী কী লক্ষণ দেখা দেবে, কী কী লক্ষণ
0: আমাদের
1: দেখা দিতে হবে আম গাছে
0: আমাদের
1: আক্রান্ত?
0: আম আম গাছে ত্রিপুরাতে যেটা প্রধান সমস্যা হচ্ছে পোকার ক্ষেত্রে, সে হচ্ছে ফ্রুট ফ্লাই এবং মেঙ্গু হোপার। সেক্ষেত্রে যেটা ফ্রুট ফ্লাই, ফ্রুট ফ্লাইটা যেটা আমাদের আমের মধ্যে ঢুকে যায় এবং আমের মধ্যে আপনার সফট একটা আমের মধ্যে ইয়ে করে, যেটা ভিতরে পোকা অনেক সময় কাটলে পোকাও পাওয়া যায়, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রুট ফ্লাই করে, ফল মাছি। এই ফল মাছি কিন্তু যে পিউপা, পিউপাটা থাকে, এটা কিন্তু মাটিতে ও সুপ্ত অবস্থায় থাকে। তো আমাদের কৃষক ভাইদের কিন্তু যে ইন্টারকালচার অপারেশন, যেটাতে আমরা বলি যে প্রত্যেক বছর একবার আপনার মার্চ এপ্রিল মাসে যে আম গাছে, দুটো আম গাছের মধ্যবর্তী যে জায়গা রয়েছে সেটাতে কিন্তু ওনাকে মাটিটা উলট পালট করে দিতে হবে, কারণ তাহলে কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে এই ফল মাছের পিউপাটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই ক্ষেত্রে আমরা ফেরোমন ট্র্যাপ, যেমন ইউজিনল এই বলে একটা কেমিক্যাল রয়েছে, মিথাইল ইউজিনল, এটা যদি আমরা 1 ml 1 liter জলে মিশিয়ে এবং এর সাথে আমরা কুইনল প্লাস 1 ml মিশিয়ে দেই, তাহলে কিন্তু অনেক পোকা ওটার মধ্যে আটকে মারা যাবে।
1: আমাদের স্যার সময় প্রায় শেষের দিকে, আমি আপনার কাছে সব শেষে একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, আমাদের দক্ষিণ ত্রিপুরায় যদি কোনো চাষি বাণিজ্যিকভাবে আম্রপালি চাষ করতে চান, তাহলে আপনি কতটুক সাফল্য দেখেন?
0: আমি আম্রপল্লি চাষে কৃষকদের ভাই বন্ধুদের বলবো যে এক হেক্টর জমিতে যদি উনি আম্রপল্লি চাষ করে, এক্ষেত্রে 1600 গাছ আমরা লাগাতে পারবো। এর ফলে আমাদের যে প্রত্যেকটা গাছ থেকে প্রায় 300 ফল ধরে, যার ওজন আমরা অ্যাভারেজ ধরছি যে 35 কেজি, এবং এই এক হেক্টর জমিতে প্রায় আপনার 1600 কেজি আমরা
1: আম উৎপাদন করতে,
0: 16,000 কেজি আমরা আম উৎপাদন পেয়ে থাকি। এবং আমাদের যদি আমরা টোটাল কস্ট অফ কাল্টিভেশন মোট খরচ ধরি 1,20,000 টাকা, সেক্ষেত্রে আমরা যে 16 মেট্রিক টন আমরা আম পাবো, সেক্ষেত্রে কিন্তু ওটার বাজার দর আসছে প্রায় 3 লাখ টাকার, 3,60,000 টাকা যদি 30 টাকা ধরে আমি আমটা ধরি। তো সেক্ষেত্রে বেনিফিট কস্ট রেশিও দেখা যাবে আপনার 3, সেক্ষেত্রে কিন্তু অনেকটা লাভবান, অন্যান্য ফসল থেকে আপনার আম চাষে অনেকটাই লাভবান হবে।
1: কৃষক বন্ধুরা, তাহলে শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল দক্ষিণ ত্রিপুরায় লাভজনকভাবে আম চাষ করতে গেলে কী করবেন, এ নিয়ে বললেন কৃষি আধিকারিক সমর দেব। স্যার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে কথা হবে আগামী শনিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

শুনলেন অনুষ্ঠান কিষাণবাণী। অনুষ্ঠানে এখন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন পদ্মা পুরাণ। আজ শুনবেন ঝালুমালুর প্রতি মনসার সদয় এবং সনুকার প্রতি স্বপ্নাদেশ। পর্ব 12। পরিবেশনায় মুকুল দেবনাথ এবং তাঁর দল। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের প্রথমেই ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ। 8:05 লাইভ ফোন ইন রেডিও কুইজ। 9:00 অনুষ্ঠান যুববাণী। 9:30 সরগম অনুষ্ঠানে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, শিল্পী উস্তাদ বিসমিল্লা খাঁ এবং তাঁর দল। দশটায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন পদ্মা পুরাণ। আজ শুনুন ঝালুমালুর প্রতি মনসার সদয় এবং সনকার প্রতি স্বপ্নাদেশ। পর্ব 12। পরিবেশনায় মুকুল দেবনাথ এবং তাঁর দল।

0: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডি হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানিয়ে তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। আজ শুনলেন ঝালুমালুর প্রতি মনসার সদয় ও সরকার প্রতি স্বপ্নাদেশ। পরিবেশনায় ছিলেন মুকুল দেবনাথ এবং তাঁর দল।

আকাশবাণী মিলনিয়া। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পড়ে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ শেষ হয়েছে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘন্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well, with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সীতারামন বলেন, সময় মতো গ্রেপ্তার, দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন এবং ফলাফল ঘোষণার ফলে শিক্ষার্থীরা দীর্ঘ কোনো ব্যাঘাত ছাড়াই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পেরেছে।
2: If the government is not sensitive or not reacting, I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track row courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers.
0: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের

0: কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোই লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12টায় সভা বসলে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তি দানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোনোরকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
1: वो बहाना जुड़ रहा आज तो फिर कांग्रेस दोनों सदनों में शुरू में जो बोलता है अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
0: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন এনএসএ এর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতি 3 মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মু সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমের নামচি জেলার সামারডুঙ্গে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর উপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত ও অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরের সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ বিশেষ

খবর আরেকবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক বোর্ড গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়িও কল্পনা দেবর্মা তিনি ককতমা বুবাগ্র উংখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি বিনে কাইথাম হাকতর বেড়াইমা পাইথাক বুখাগ রোমানিয়া রাজাখর বুখারেস্ট থাং সৌগিয়া মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী নিটনি সুমু বলাই আউট উমা পাতি মুম্বাই গদাল জাগ্রকন দাতি তাই গ্রাক মাজার রনাও ফাস্ট ট্র্যাক দরবার সুনামনা সাকলাইখ্যা মন্ত্রীর প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা পুর নাইখাইনি বাকি জুদা জুদা লোক হামগ্রাই তাংবতাং তাই ব্যাখ্যাপন চেঙ্গি রেখা তিনি বসং আওয়াই মূসার ১৯২৭ বিসি ও সালন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বিসিং মুম্বাই স্টেশন সিমে হাকতনে পুইলা আওয়াই মু খাই যাগো রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি বিনে কাইথাম হাকতর বেড়াইমা পাইথাক বুখাগ রোমানিয়া রাজাখর বুখা রেস্ট থাং সৈকিয়া কুত্রু সেনে প্রসাদ রাষ্ট্রবক্র গার্ড অব অনার ইয়াফার জাখা আবন ইয়াগুলব রোমানিয়ানি রাষ্ট্রবক্র নিকুসুর দানে বাইরলুকু আদং বেরামনে কগলাম সালাইমা ও মানজাগান কগলাম সালাইমা পায়ে কিসাসে কক খালাইমা ও মুং সৈরুলাইনাব কক দঙ্গ খনা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরাম কগনা রেগান তাই আরও ভারতনি টংনাই রকবাই কগলাম সালাইয়ান মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী নিটনি সুমুংবলাই আউট উমা পাতি মুংবাই গদাল জাগ্রগ্ন দাতি তাই কড়াক মাজরা রনাও ফাস্ট ট্র্যাক দরবার সুনামনা সাকলাইখ্যা হদালামনি পোস্ট কাইসব মন্ত্রীবক্র সাকা হা কতনি শিকলা দফানি হামগ্রাইতে থিনাং খাতি নারকনা হাপাংনি যতনি কতর সামো মন্ত্রীবক্রক করংজা আদং রগ্ন নাংমা বেবাগ ইয়াপ্রি নাহারনা দাগিমুং রেখা তাই গদাল জাগরগ্ন ফিয়ক জাগলাগ হনিব সাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কক চমুংন লামসগী সাকা শিকলা দফানি হামগ্রাইও অব কাইসা নাংকুকমা ইয়াপ্রি তিনি বসং আওয়াই মূসার চি চুকুরা নিচিসনি বিসিনি ও সালন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বিসিং মুম্বাই স্টেশন সিমে আগরতলানি পৈলা আওয়াই মু খাইজাগো চি চুকুরা থামচি দক বিসিনি জুন তালনি চার সালমারিও ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস অল ইন্ডিয়া রেডিও মুঙ্গুই সিনিমুং মানো চি চুকুরা বাচি দক বিসি ও বসং আওয়াই মু সেবনি বাকে আকাশবাণী মু নারেকজাগো তিনি বসং আওয়াই মূসার চি চুকুরা থামচি দক বিসিনি জুন সালচার ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসনি বুমুসলাই অল ইন্ডিয়া রেডিওটাই চি চুকুরা বাচি দক বিশিও বসং আওয়াই মুনি বিসিংতে বুমং আকাশবাণী নারকজাখা অবনতি ককথুম কাইসা
1: ইয়কমা মানমা জবানি জরা রেডিও উংখা ককথুম আওয়াইমা তৈ বসং থানচা সংসাইতি সামুংনি কাইসা কাহামলাম ইয়কমা মানমানি ইয়াগুল রং সাখাম হজাকমুং হুকবার হামক্রাইতে কামিনী লুকুরকি থানি হাপাংনি কক সগৈ রনাও আকাশবাণী নাংমানি বার্জা ইয়াজাখা ১৯৫৭ বিশি বিবিধ ভারতী চ্যাংমানি বিশিংতৈ তকেনি খনা থথক রোজাকমুং রক রেডিওনি সেব বাই রোজাক রোজাক লুকুরকনি থানি সগৈনানি চেঙ্গো তৈ তাবুক কবাংমা কেবেং মুংনি বিশিংতৈব ও হামজাকমুং মানৈ দঙ্গো আকাশবাণী বিনি বহুজন হিতায় বহুজন সুখায়নি নাহার মুঙতই ন ককথুম রং তাই খা তং থগ্রে মুংনি সেবরুবই তঙ্গ লুকুরক ন ডিজিটেল জরাবব বসং আওয়াই মুং সাল চ মৈতু খাইরে রুব রেডিও কাইসা সেব সিমিয়া আবো উংখা হাকতর নি থানচা হুকুমু তৈ লুকুরক নি বাকই সামুং তাংমানি কাইসা কাহামলাম ককতমা খতল নি সিমিয়াং

প্রফেসর ডাক্তার মানিক সাহা তিন আগরতলা পুর নাইখাইনি বাকি জুদা জুদা লোক হামক্রাই তাংবুতাং তাই ব্যাখ্যাপ সেঙ্গি রেখা অবনরেগে আগরতলানি স্বামী বিবেকানন্দ থংখলা ও সংসারজাক পান্ডাও ব সাকা কখরাং তাই সাবসুতরা ত্রিপুরা সুনাম তিসাথানি হাফাং কগ্রজাক মন্ত্রী অখর সাকা হাস্তে হাফাং মন্ত্রী বখর নরেন্দ্র মোদী নাহার মৌন রুগীন লোকরংনি হামক্রাইনি বাকি সামুং তাঙি দঙ্গ পান্ডব কগনা রেখা আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকর্ষণ পান্ডব মন্ত্রী অখরা মানি হামিয়া থুমনাই রগ্ন গখরাং সেঙ্গ্রাখানি বুমু রেখা আবুন কারিব মানি হামিয়া থুমনা বাকে খুং বাচিসা চিকন মালখুং আমার আগরতলা এপ তাই থামপুই করে আগরতলা সামুক বুতাং চেঙ্গি রেখা পান্ডব মন্ত্রী অখরা ভার্চুয়াল তুই চান্দিনা মোড়া মানি হামিয়া তনিমা সেন্টার নব চেঙ্গি রেখা হুকবার মন্ত্রী রতনলাল না ধলাই হাংকনি লোকরংনি থানি হাফাংনি তাংবুতাং সগৈর নানি সাকা ফান বক্সিনকা ধলাই হাংকনি নকনি অক্রানি বারজা ইয়াসাক নাই অঙ্গি তিনি আম্বাস পুইলা কগলাম সালাইমানো তৈদুলখা কগলাম সালাইমা পাই ককতমা থুমনাই রগ্ন সাকা হাফাংনি নাহার মুখা হামক্রাই গনাং সামুং রগ ইয়াগ নাহারমা রগ্ন দাঁতি পাইরেনা ও নাহার মুনো তৈ বেবাক হাংকর অক্রা মন্ত্রী চংজাখা বসাকা কগলাম সালাইমা ও জল জীবন মিশন লাহার মানজুম বিজি রামজি তাংবুতাং জুদা জুদা নাংকুকমা বাবাইন তুই কগলাম সালাইজাখা কোয়াই হাংকর তিনি নিশিমি ছয় রং মারি বাই হোকবার খাইনাই রকনি থানি মাই বাইনা চেঙ্গজাখা চামুং তাই হোকবার নাইখংনি চেতন বাই অফিস তিলা চামুং মায়াম নকনি নখলাও মাই পাইমা সামুং বুতাঙ্গ মানজাখা জিলা পরিষদনি কাজগুজো অপর্ণা সিংহরায় বর্ষাকা তাকলাই বিশি খোয়াই হোকবার বখাস্তেও মাই পাইনানি নাহারমুং নাহারজাখা চিনিরা মেট্রিক টন মন্ত্রী অখরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সুমুং বলাই নখরমানি দরবার ডাক্তি কক চরনা বাকে ফার্স্ট ট্র্যাক দরবার আসরনানি কেন্দ্র হাপানি কক চাপমানো রামসকা তিনি হদানি লামনি বিশিংতি বখুরজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী অয়াপ্রি রমাবাই হাকতনি শিকলা হদানি বিশিং কতারকে খাতুং খাজা সিরাই সিরাই তাই ছয় বুস মানথানি পুইতুথাই রাগ্রিওয়ানো হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী টিঙ্কুরাই তিনি কয়লার শহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবন প্রগানদ্বীপ টপার্স মিটন চেঙ্গি রেখা হদা মথাবাই সংসারজা ও পান্ডব মাই ভারতনি হাস্তে দাগিফাং মেহবুব আলম লস্কর ব্যাংনি লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যাম প্রকাশ কুমার জেলা পরিষদনি আদম বিমলকর পান্ডব মানজাখা পান্ডব অনুকুতি হাংকরনি মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক আমজুকমুনি অংখারি কাহাম মানাই রগ্ন বরম ইয়াফারজাখা এমপি বিপ্লব কুমার দেব তিনি দিল্লি কতালো কেন্দ্রনি লাহার রেখা মুংতাই লাহার কতর মন্ত্রী নীতিন গডকরি বাই মালাইখ্যা মালাইপুর মোজাং দেব হাস্তেব বসং লাহার রগ্ন ডাক্তি স্নাম ফিরনা বাকে কৈখ্যা কেন্দ্রনি মন্ত্রী সাকা বসং লাহার স্নাম ফিরনা বাকে এনএচ আইডিসিএল নি ম্যানেজিং ডিরেক্টর দাগিখা হই এমপি মোজাং দেব সাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী অটালনি নৈশিদক সালমারি ককটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডব হাকতর তাই বুই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ান অবঙ্গানে মন কি বাত নি ফিলসারা থামচি দক বেরেমনি পান্ডা মন্ত্রী বখর লোকরক ন বরনি ওয়ানসুমা খাকামা কক মন কি বাত সাহরনি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নম এপস লোকরংনি ওয়ান সুমু রগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খালাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমু রগ্ন রেকর্ড খালাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবুতিব এস এম এস খালাই মানবায়ানো ফোন লাইন খানা জরা ফিয়কজাক টঙ্গানো উইন্ডিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরানি চেতন বাই তিনি উইন্ডিসি আগরতলা ত্রিপুরা এসেট থৈরিমা শিবির সংসার জাখা আর মানজাখা বিধানসভানি স্পিকার রামপদ জমাতিয়া আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি কাসকো অভিষেক দেবরায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইমা ও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব তাই ত্রিপুরা পুলিশনি বিশিং থংলাইমা দ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসদক থংলাইমা ও সা সা গুল মানে বদল কাইনি ন পয়েন্ট বাকে নাহার লাখ্যা ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুরনি কিসাসক থাই ও তারনি
নিচিচুকু শালমারি জরা কবাং ওয়াতি ওয়াই মানু হনে হজাকমু রেখা নবরতিবার নাইখং ইয়াঙ্গ আগরতলা নবরতিবার নাইখংনি বেখাক্তি সাজাগা বুসকাং দাম নিচি ব্রিয় সালথাং গুমতি সিপাহী জলা তাই সালগ্রা হাঙ্কুরা কবাং ওয়াতি ওয়াই মানু খনা সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি তাই

खामानी नीचीबा डिग्री सेल्सियस ने गाने की तंगी मानो ককটমা পায়না সগান ককটমা বুবর তাই বৈশা রাষ্ট্র বক্র দ্রৌপদী মুর্মু তিনি বিনি কাইথাম হাকত বেড়াইমা ও রুমানিয়া রাজাখর বোখা রেস্ট থাঙ্গি সৌগিয়া মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী নিত নি সুমু বলাই আউট উমা পাতি মুম্বাই গদাল জাগ্রগ্ন দাতি তাই কড়াক মাজা রনাও ফাস্ট ট্রেক দরবার সুনামনা সাকলাই খ্যা ককটমা তিনি বাকে অরণ্য পাইখ্যা উল্নি ককটমা আওয়াইঙ্গান খনা ফুং দামসিনী সতী বৃষিও

0: অট্টালিকা কুড়ে ঘর ছোট বড় সাধারণ বা খাস বাদ না যায় কিছু খেয়ে আলাদ খাবে আমাদের জনগণনা আমাদের বিকাশ আমাদের জনগণনা আমাদের বিকাশ
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হয় আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ
2: জানো আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায় রোজ ওয়াশিং মেশিন চালায় বাড়িতে দুটো ফ্রিজ তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো জিরো আমি প্রশ্ন করতে ভাইপো বলল
3: কাকা সবই উপরওয়ালার দয়া মানে সোলার প্যানেলের
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। আজ সামাজিক মাধ্যমে তিনি কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শ্রী মোদী বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সরকার সংসদে আলোচনার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ দেশের যুব সমাজের কঠোর পরিশ্রম, মেধা এবং ভবিষ্যৎ রক্ষায় সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন। এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিশ্রমী শিক্ষার্থীর মধ্যে নতুন আশা, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা পুর নিগমের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধন করেন। এই উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ, পরিবেশ বান্ধব ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগম শহরাঞ্চলে নাগরিক পরিষেবার মান উন্নয়ন, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্জ্য সংগ্রহকারীদের সবুজ সেনা নামকরণ করেন। তাছাড়া তিনি বর্জ্য সংগ্রহের জন্য 51টি ছোট গাড়ি, আমার আগরতলা অ্যাপ ও মশা মুক্ত আগরতলা অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি চান্দিনামুড়া বর্জ্য কেন্দ্রের উদ্বোধন করেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ।

0: করেন। সাক্ষাৎকালে শ্রী দেব রাজ্যে জাতীয় সড়কগুলি অবিলম্বে সংস্কারের জন্য অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গডকরি অবিলম্বে জাতীয় সড়ক সংস্কারের জন্য NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বলে সাংসদ শ্রী দেব জানান। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে বোম্বে স্টেশন থেকে ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। এরপর 1936 সালের 8 জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। আর 1956 সালে জাতীয় সম্প্রচার মাধ্যমের নাম হয় আকাশবাণী। একটি প্রতিবেদন।
1: স্বাধীনতা সংগ্রামের সময় রেডিও বা বেতার ছিল তথ্য প্রচার ও জাতীয় ঐক্য গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। স্বাধীনতার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, কৃষি উন্নয়ন এবং গ্রামীণ মানুষের কাছে সরকারি বার্তা পৌঁছে দিতে আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1957 সালে বিবিধ ভারতী পরিষেবা চালুর মাধ্যমে জনপ্রিয় চলচ্চিত্র সঙ্গীত শক্তিশালী বেতার তরঙ্গে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করলো এবং আজকের দিনেও হাজার উত্থান পতন সেই জনপ্রিয়তাকে অব্যাহত রেখেছে। প্রায় 1 শতাব্দী ধরে আকাশবাণী তার মূল মন্ত্র বহুজন হিতায়, বহুজন সুখায়কে সামনে রেখে তথ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যমে মানুষের সেবা করে চলেছে। ডিজিটাল যুগেও জাতীয় সম্প্রচার দিবস আমাদের মনে করিয়ে দেয় রেডিও শুধু একটি মাধ্যম নয়, তা হলো দেশের ঐক্য, সংস্কৃতি ও জনসেবার এক অবিচ্ছেদ্য অংশ। বলা যায় দেশবাসীর প্রাণে প্রাণে, কানে কানে শব্দের জালে জাদু জাগানো অনবদ্য ইন্ধন এই রেডিও। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুকে প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকার জনগণের কাছে সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে আজ আম্বাসায় প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের লক্ষ্য হল যেসব উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করা। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার জন্য অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে জলজীবন মিশন, সড়ক যোগাযোগ, VBG রামজি প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে প্রজ্ঞামদীপ টপার্স মিটের উদ্বোধন করেন। উদ্ভাবনী সামাজিক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর, ব্যাংক সমূহের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যামাপ্রসাদ প্রকাশ কুমার, আয়োজক উদ্ভাবনী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা রণদীপ রুদ্রপাল প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে এখানে ঊনকোটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বা তার বেশি নম্বর প্রাপকদের সংবর্ধনা জানানো হয়। খোয়াই জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে অফিস টিলা খাদ্য গুদামে ধান ক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। তিনি জানান, এই বছর খোয়াই কৃষি মহকুমায় ধান ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে 1200 মেট্রিক টন। এর মধ্যে খোয়াইয়ে 900 মেট্রিক টন এবং রামচন্দ্র ঘাটে 300 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। পেনশন সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার আগামী 30 জুলাই শালবাগানে বিএসএফ সদর দপ্তরে পেনশন আদালতের আয়োজন করবে। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা এতে অংশ নিতে পারবেন। এই পেনশন আদালতে পেনশন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি, দীর্ঘদিনের বকেয়া সমস্যার সমাধান এবং পেনশনের নথিপত্র ও বিভিন্ন সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরার উদ্যোগে আজ ওএনজিসি আগরতলায় ত্রিপুরা অ্যাসেটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের

136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এবারে আবহাওয়া। ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের কিছু স্থানে আগামী 29 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতি, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়ি দেখুন, সময় রাত 8:08 হয়ে 5 সেকেন্ড। শুরু হতে যাচ্ছে পাখি কুইজ, যেহেতু আজ চতুর্থ বৃহস্পতিবার, আমরা দ্বিতীয় প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবারে এই পাখি কুইজ আপনাদের জন্য নিয়ে আসি। আপনারা অংশগ্রহণ করেন এবং এই সমগ্র অনুষ্ঠানটাকে একটা সার্থক রূপ প্রদানে আপনাদের ভূমিকা ছিল, আছে এবং বিশ্বাস রাখি আগামী দিনও থাকবে। শুরু করার আগে যারা নতুন বন্ধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইচ্ছা মনের মধ্যে চেপে রেখেছেন, তাদের উদ্দেশ্য বলছি, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আবারও বলছি 8731875545 এই নম্বরে আপনারা ফোন করুন, আর পরপর দুটো প্রশ্নের উত্তর দিয়ে আপনি আজকের বিজয়ী অর্থাৎ এ পাখি কুইজের বিজয়ী হন এবং পুরস্কারে পুরস্কৃত হন। সে সঙ্গে বলে রাখছি, আপনার পরপর দুটো প্রশ্নের উত্তর দেবেন খুব অল্প সময়ের মধ্যে, এবং যদি দিতে পারেন আপনার পুরস্কার প্রাপকের তালিকায় আপনার নাম আমরা লিপিবদ্ধ করব বা অন্তর্ভুক্ত করব। যদি একের অধিক সেখানে থেকে থাকেন তাহলে পরে অনুষ্ঠান শেষ হওয়ার প্রাক মুহূর্তে আমরা লটারি করব এবং লটারির মধ্য দিয়ে একজনকে আজকে বিজেতা বলে আমরা ঘোষণা দেব। যিনি বিজয়ী হবেন পরবর্তী সময়ে এই আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র আয়োজিত কোনো একটি অনুষ্ঠানে আপনার হাতে সে মূল্যবান পুরস্কারটি আমরা তুলে দেব।

তাহলে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের অপেক্ষায় রইলাম। আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে।

তো শুরু করতে যাচ্ছি আজকের পাখি কুইজ। আপনারা সবাই প্রস্তুত আছেন নিশ্চয়ই, এবং বেশ রাখি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি বা আপনারা আজকের অনুষ্ঠানে বিজয়ী হবেন সে প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন, যে ক্রাউডটা শুনতে পাচ্ছেন, সেটা শুনে নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না এটা কিসের শব্দ বা কোন খেলার সঙ্গে এই যে কলরবটা সেটা সংযুক্ত বা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। এই তো মাত্র গত 19 জুলাই সেই মহারণ শেষ হল, এবং সেই মহারণে স্পেন এক 1-0 আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করে এবং ফিফা আয়োজিত যে ফুটবল প্রতিযোগিতা হয়েছিল বিশ্বকাপ, সেখানে তারা চূড়ান্ত স্কোরে বিশ্ব জয় করে। এখন আপনাদের জন্য প্রশ্ন থাকবে, আজকের প্রশ্ন প্রথমে দেখে নিচ্ছি আজকে কে আছেন, তারপরে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করা হবে এই যে ফিফা বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, সেখান থেকে আমরা করব, দেখছি কে আছেন। আপনাদের অপেক্ষায় রইলাম। এবারে যে খেলা হয়েছিল সেই খেলায় বিশ্বকাপ ফাইনালে স্পেন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ের পর, নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি, অতিরিক্ত সময়ের পর তারপরে সেখানে একটি গোল করে স্পেন,

0: জয় করে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হোসেন সরকার? আচ্ছা, স্বাগত আপনাকে, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আপনি অনেক পুরনো শ্রোতা আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আপনি পুরনো শ্রোতা, আপনি ফোন করে থাকেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলেই বা আপনারা করেন বলেই আমাদের এই যে অনুষ্ঠান, আমাদের এই আয়োজন, সেটা সার্থক হয়। যাই হোক, তাহলে আপনি প্রস্তুত? প্রশ্ন করব?
1: আচ্ছা করেন।
0: আচ্ছা ঠিক আছে। এই যে 2026 সাল ফিফা বিশ্বকাপ হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা, সেখানে স্পেন জয়লাভ করেছিল আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলে, ঠিক আছে, খেলা দেখেছেন? আচ্ছা শুনেছেন। আচ্ছা আচ্ছা, আসলে মধ্যরাত্রিগুলো খেলা হয়, তো আমাদের ভারতীয় সময়ে অনেকে সেখানে দেখতে পারেন না। যাই হোক, তারপরও বিশ্বাস রাখি আপনি এই ফিফা সম্পর্কে অনেক নলেজ রাখেন বা তথ্য রাখেন। এই 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালে যে জয়সূচক গোলটা করেছিলেন অতিরিক্ত সময়ের পর, সেটা কে করেছিলেন? খুব অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে। অপশান? না, কোনো অপশন দেওয়া হবে না।
1: একদম বদলি খেলোয়াড় করছে, এটাও জানি।
0: 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোলটি কে করেছিলেন? খুব তাড়াতাড়ি প্লিজ।
1: না মনে শুনেছি কিন্তু মনে নাই
0: এই মুহূর্তে মনে পড়ছে না, তাই তো? ওকে, কোনো ব্যাপার নয়, মনে আমাদের নাই হতে পারে।
1: বদলি খেলোয়াড় এতটুকু জানি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে,
1: বদলি খেলোয়াড়,
0: বদলি খেলোয়াড়, ওকে। অংশগ্রহণ করবেন পরবর্তী সময়ে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। ফিফা বিশ্বকাপ 2026 ফাইনালে যে চূড়ান্ত স্কোর হয়েছিল, সেখানে স্পেন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে 1 গোল করে জয়লাভ করে। এখন প্রশ্ন হলো, সে গোলটা কে করেছিলেন? আরেকজন এসেছেন, আরেকজন ফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: অরিজিৎ মিত্র বলছি।
0: অরিজিৎ মিত্র?
2: হ্যাঁ।
0: কোথা থেকে?
2: আর্য কলোনি।
0: আর্য কলোনি থেকে, বিলোনি আর্য কলোনি। উত্তরটা, প্রশ্ন শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি।
0: উত্তর দিন প্লিজ। এটা ঠিক আছে, আপনার নাম আমরা এই মুহূর্তে অন্তর্ভুক্ত করছি না, দেখছি দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন কিনা। ওকে, খেলা থেকেই করছি। আচ্ছা, 2026 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট কে কে জিতেছিলেন? কিলিয়ান এমবাপ্পে ইজ রাইট আনসার। খুব ভালো, ব্রিলিয়েন্ট আনসার। নামটা বলুন প্লিজ।
2: অরিজিৎ মিত্র।
0: অরিজিৎ মিত্র, অরিজিৎ মিত্র, মিত্র, বিলোনি আর্য কলোনি, ঠিক আছে, বিলোনিয়া আর্য কলোনি।
2: ফোন নাম্বার?
0: হ্যাঁ বলছি বলছি বলছি, আর্য কলোনি। ফোন নাম্বার? ফোন নাম্বার
2: 8118 9 4 9 138 138।
0: আমি আবার বলছি, 8118 4 9 1 3 8। হ্যাঁ তাই তো বললাম, 8118 9 8 9। আচ্ছা, এরপরে আবার 9 আছে, ঠিক আছে, 8118 9

0: फोर
1: फोर
0: नाइन
1: नाइन वन थ्री एट।
0: 138। ओके অভিনন্দন, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কার প্রাপকের তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে। দেখা যাক পরবর্তী সময়ে আর কোনো নাম আমরা সেখানে যুক্ত করতে পারি কিনা, অন্যথায় আপনার নাম আমরা এই অনুষ্ঠান শেষে প্রাক মুহূর্তে ঘোষণা করছি। অপেক্ষা করুন, অভিনন্দন।
1: থ্যাংক ইউ স্যার।
0: পরবর্তী প্রশ্নের দিকে যাব।

0: हेलो हेलो, কেউ আছেন সঙ্গে?
1: আছে।
0: হ্যাঁ, হ্যালো, কে বলছেন?
1: আমি বলছি ওই সীমন্ত,
0: শ্রীমন্ত? কোথা থেকে?
1: গন্ডাছড়া থেকে,
0: গন্ডাছড়া থেকে? শ্রীমন্ত কি?
1: চাকমা।
0: শ্রীমন্ত চাকমা। আচ্ছা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার জন্য প্রশ্ন, খেলা থেকে করছি। আচ্ছা, ফিফা বিশ্বকাপ 2026, ঠিক আছে, এই যে ফুটবল খেলা হয়েছিল বিশ্ব, সারা বিশ্ব সেখানে মুখিয়েছিল, এই বিশ্বকাপ 2026 ফাইনাল খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হ্যালো, হ্যাঁ বলুন, প্লিজ তাড়াতাড়ি করুন। ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাইনটা কেটে গেল, বা উনি কেটে দিলেন। দেখছি আরেকজন ফোন করেছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: সুমন মুহুরি বলছি, আগরতলা থেকে।
0: সুমন মুহুরি, আগরতলা থেকে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। প্রশ্ন শুনেছেন,
2: বলবেন
0: ফিফা বিশ্বকাপ 2026 তার ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোন স্টেডিয়াম?
2: জার্সি স্টেডিয়াম,
0: নিউ ইয়র্ক,
2: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম।
0: নিউ জার্সি স্টেডিয়াম। আচ্ছা, নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম, সেটা একেবারে কোথায় অবস্থিত সেটা বলতে পারবেন?
2: এটা
0: রাদার ফোর্স,
2: রাদার
0: ইস্ট রাদার ফোর্স, একেবারে। আপনার উত্তরটা আমি আগেই নিতাম। যাই হোক, প্রথম প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, যথাযথ উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন, আপনি প্রস্তুত? এই যে এতগুলো খেলা হয়েছে, বা এই যে 2026 পর্যন্ত, তার মধ্যে যতগুলো বিশ্বকাপ হয়েছে ফিফার, তার মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জিতেছে? সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে, ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ? তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, স্পেন। স্পেন বললেন তো, আপনি নিশ্চিত উত্তরটা নেব? ভুল উত্তর, ভুল উত্তর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আরেকজন ফোন করেছেন। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে?
3: হ্যাঁ।

0: মহাজন বলছি কলসি থেকে।
1: গোপাল মহাজন কলসি থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, স্বাগত আপনাকে।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন প্রশ্ন শুনেছেন?
0: জার্মান
1: জার্মান
0: হ্যাঁ
1: হয়নি।
0: আচ্ছা ঠিক আছে স্যার, নমস্কার।
1: নমস্কার পরবর্তী শ্রোতা বন্ধু, দেখছি অরিজিৎ মিত্রের পরে কার নাম আমরা নথিভুক্ত করতে পারি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? লক্ষ্মী ছড়া থেকে মতিলাল রিয়াং, তাই তো? হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে?
0: একটু লাইনটা ডিস্টার্ব করে।
1: আচ্ছা ঠিক আছে, এবার স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন?
0: প্রশ্ন করুন স্যার,
1: প্রশ্ন শুনেননি?
0: একটু ডিস্টার্ব হয়।
1: আচ্ছা ঠিক আছে, বলছি এখন পর্যন্ত বিশ্বে যতগুলো ফিফা বিশ্বকাপ হয়েছিল, অর্থাৎ ফুটবল খেলার প্রতিযোগিতা হয়েছিল, বিশ্বকাপ হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি কোন দেশ বিশ্বকাপ জিতেছে, ফিফা বিশ্বকাপ জিতেছে সবচেয়ে বেশি বার?
0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: ব্রাজিল স্যার।
1: ব্রাজিল?
0: হ্যাঁ
1: কতবার?
0: পাঁচবার।
1: পাঁচবার? পাঁচবার জিতেছে?
0: হ্যাঁ হ্যাঁ স্যার,
1: ইজ রাইট আনসার, একেবারে সঠিক উত্তর দিলেন, পাঁচবার জিতেছে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুত? হ্যালো,
0: হ্যালো স্যার।
1: হ্যাঁ বলছি পরবর্তী প্রশ্ন করব তো? আচ্ছা আপনি কোথা থেকে বললেন?
0: হ্যালো
1: হ্যালো বলছি,
0: বলুন স্যার।
1: 2026 ফিফা বিশ্বকাপে কোন দেশ তৃতীয় স্থান অর্জন করেছে?
0: হ্যালো,
1: আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না?
0: হ্যাঁ স্পষ্ট আছে না তো স্যার।
1: এখন শুনতে পাচ্ছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: 2026 ফিফা বিশ্বকাপে কোন দেশ তৃতীয় স্থান অর্জন করেছে?
0: ফিফা
1: 2026 ফিফা বিশ্বকাপে কোন দেশ তৃতীয় স্থান অর্জন করেছে? প্রথম স্পেন, দ্বিতীয় আপনার আর্জেন্টিনা, এবং তৃতীয় কে? প্লিজ তাড়াতাড়ি, অতটা সময় দিতে পারছি না।
0: হ্যালো,
1: আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো
0: হ্যালো,
1: এখন শুনতে পাচ্ছেন কি? দুঃখিত, এতটা সময় দেওয়ার মতো, অর্থাৎ নির্ধারিত সময়ে আপনাকে উত্তর দিতে হবে। আমরা উত্তরটা বা আপনাকে আজকের অনুষ্ঠানে সুযোগ দিতে পারলাম না। পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন দেখছি।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কি বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারসীমা থেকে বিশ্বজিৎ পাল।
0: উত্তর সারসীমা থেকে বিশ্বজিৎ পাল।
1: হ্যাঁ, ভালো আছেন স্যার?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: প্রশ্ন শুনেছেন?
1: হ্যাঁ, শুনেছি।
0: উত্তর দিন।
1: অস্ট্রেলিয়া?
0: অস্ট্রেলিয়া?
1: হ্যাঁ,
0: নো, ভুল
1: ঠিক
0: উত্তর,
1: আছে, চেষ্টা
0: ভুল উত্তর।
1: করছিলাম,
0: ঠিক আছে, কোনো
1: ভালো
0: ব্যাপার না।
1: লাগলো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো
0: অবশ্যই।
1: আজকে জাতীয় সম্প্রচার দিবস, তো সেটা থেকে একটু প্রশ্ন করুন, তা আমরা শুনবো, ভালো লাগবে।
0: জাতীয় সম্প্রচার থেকে প্রশ্ন করব।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক
1: আজকে তো
0: আছে,
1: জাতীয় সম্প্রচার দিবস,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে জাতীয় সম্প্রচার দিবস। ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে। নমস্কার,
0: আপনার
1: ভালো থাকবেন,
0: কথা আমরা
1: শুভরাত্রি।
0: রাখার চেষ্টা করছি। তারপরে কেউ আছেন কিনা আমরা দেখছি। হ্যালো, হ্যাঁ, কেউ আছেন?
1: হ্যাঁ, আমি মেলাঘর থেকে
0: মেলাগড়
1: রতন
0: থেকে
1: দাস।
0: রতন দাস?
1: হ্যাঁ
0: মেলাগড় থেকে রতন দাস?
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ

0: প্রশ্ন শুনেছেন?
1: হ্যাঁ, উত্তর হলো ইংল্যান্ড।
0: ইংল্যান্ড। ইয়েস, একেবারে সঠিক উত্তর, ইংল্যান্ড। আচ্ছা, তারপরের প্রশ্ন,
1: হ্যাঁ বলুন।
0: খেলা থেকে করব না সাহিত্য থেকে করব?
1: সাহিত্য থেকে শুনুন।
0: সাহিত্য থেকে। আচ্ছা, বাঙালি লেখকদের মধ্যে অনেকে ছদ্মনামে লিখতেন, ঠিক আছে, বা ব্যবহার করতেন ছদ্মনাম। তাদের মধ্যে কালপেঁচা এই ছদ্মনামটা কোন লেখক ব্যবহার করতেন? কালপেঁচা, কালপেঁচা, কালপেঁচা, কালো পেঁচা আর কি।
1: না শুনলাম না।
0: পারলেন না, ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আমরা দেখছি কে আছেন আর।

0: हेलो हेलो हेलो
1: हेलो, रिया
0: কি বলছেন?
1: দাস,
0: রিয়া দাস কোথা থেকে?
1: কাশীনগর থেকে।
0: আইসি নগর থেকে। আপনার জন্য প্রশ্ন, একটু আগে করেছিলাম, কোন বিখ্যাত লেখক? হ্যাঁ,
1: বিনয় ঘোষ।
0: বিনয় ঘোষ ইজ রাইট আনসার। বিনয় ঘোষ কালপেচা ছদ্মনামে উনি লিখতেন। তারপরের প্রশ্ন, ঠিক আছে, বিশ্বকাপ ফুটবল থেকে করছি, ফুটবল থেকেই করছি, 2018 সালে, 2018 সালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? ইয়েস, কোন দল চ্যাম্পিয়ন হয়? খুব তাড়াতাড়ি প্লিজ। একটু তাড়াতাড়ি করবেন। দুঃখিত, আর সময় দিতে পারলাম না, আর সময় দিতে পারলাম না। 2018 সালে কোন দল, এই যে ফিফা বিশ্বকাপ হয়েছিল, ফুটবল খেলা হয়েছিল, সেখানে ফ্রান্স 4 গোলে তারা ক্রোয়েশিয়াকে পরাজিত করে, ক্রোয়েশিয়া সেখানে রানার্স আপ হয় 2018 সালে।

0: হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন?
1: হ্যাঁ, নলছর থেকে সঞ্জীব সেন।
0: নলছড় থেকে সঞ্জীব সেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, স্বাগত আপনাকে।
1: হ্যাঁ
0: আচ্ছা, আপনার জন্য আজকের প্রশ্ন,
1: হ্যাঁ হ্যালো।
0: আপনি প্রস্তুত তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, ভারতের, হ্যালো সঞ্জীববাবু সঙ্গে আছেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: ভারতের প্রথম
1: হ্যাঁ
0: ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন?
1: হ্যাঁ
0: ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন?
1: এটা বলতে পারবো না কাকা।
0: ঠিক আছে, ওকে। আমরা আরেকজন ফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি দক্ষিণ শ্রীরামপুর থেকে টিটু দাস।
0: টিটু দাস।
1: হ্যাঁ হ্যাঁ
0: প্রশ্ন শুনেছেন?
1: না না, মানে কাইন্ডলি একটু
0: আচ্ছা
1: আস্তে
0: আচ্ছা
1: বলুন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন?
1: ঠিক আছে, মানে
0: চিফ জাস্টিস, চিফ, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?
1: ভারতীয় না,
0: হ্যাঁ, ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন, যিনি 1950 থেকে 51 সন পর্যন্ত, এই সময়টাতে তিনি বিচারপতি হিসাবে ছিলেন, মানে
1: আচ্ছা
0: প্রধান
1: একটু কি
0: বিচারপতি।
1: ইয়ে দিয়ে হবে, মানে অপশন কাইন্ডলি।
0: দুঃখিত
1: হ্যাঁ
0: দুঃখিত,
1: ওকে, থ্যাংক ইউ।
0: ওকে, সঙ্গে থাকবেন।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: রিয়া দাস,
0: রিয়া দাস। কোথা থেকে?
1: আসি নগর।
0: আইসিনগর থেকে। প্রশ্ন শুনেছেন,
1: হ্যাঁ,
0: বলুন।
1: জাস্টিস হেরিলাল, জেকি সুন্দর, কানিয়া,
0: জাস্টিস?
1: জাস্টিস
0: হ্যাঁ,
1: হরিলাল, জেকি সুন্দর, কানিয়া।
0: হরিলাল,
1: হ্যাঁ,
0: হরিলাল যে কানিয়া,
1: যে কি সুন্দর কানিয়া।
0: যে কি সুন্দর কানিয়া, আপনি এইটাই বললেন তো, জাস্টিস হরিলাল যে কি
1: যে
0: সুন্দর
1: কি
0: কানি
1: সুন্দর।
0: কানিয়া।
1: হ্যাঁ,
0: আপনি কাছাকাছি গিয়েছিলেন, তারপরও আমরা উত্তরটা,
1: জাস্টিস।
0: হ্যাঁ জাস্টিস, ঠিক আছে, জাস্টিস তো বিচারপতি, ঠিক আছে, হিরালাল যে, হরিলাল নয়, হিরালাল, হিরালাল যে কানিয়া,
1: স্বাধীনভাবে প্রথম বিচারপতি।
0: হ্যাঁ প্রথম বিচারপতি, যিনি 1950 থেকে 51 সালে পর্যন্ত
1: হ্যাঁ,
0: ছিলেন। অনেক অনেক শুভেচ্ছা। তারপরের প্রশ্নের জন্য প্রস্তুত? হ্যাঁ
1: হ্যাঁ, হ্যাঁ,
0: আচ্ছা। ভারতের বৃহত্তম মা

0: মালভূমি কোনটা?
1: ভারতের বৃহত্তম মালভূমি কোনটা?
0: মালভূমি কোনটা? তাড়াতাড়ি,
1: ভারতের বৃহত্তম
0: বৃহত্তম
1: মালভূমি
0: মালভূমি কোনো?
1: ভারতের বৃহত্তম মালভূমি কোনটা?
0: ইয়েস,
1: এটাই তো
0: হ্যাঁ, এতক্ষণ তাই বলছিলাম এবং শুনেছেন আপনি, তাই দুঃখিত, আর সময় দিতে পারলাম না। আমরা বারবার বলে থাকি, দেখুন এখন টেকনোলজির যুগ, তো আমরা বলছি না সেই দোষে, আমরা দোষারোপ করছি না, কারণ টেকনোলজির যুগ, হাই টেকনোলজি, আমাদের সবার হাতে এখন মুঠোফোন আছে, খুব সহজে এবং অতি সহজে খুব অল্প সময়ের মধ্য দিয়ে আমরা হয়তো গুগল সার্চ করে আমরা উত্তরটা বের করে নিতে পারি। আমরা বারবার বলে থাকি খুব সততার সঙ্গে, অনেকেই একেবারে অনেস্টলি এখানে অংশগ্রহণ করে থাকেন, আপনারা সবাই অংশগ্রহণ করেন সততার সঙ্গে, আমরা বিশ্বাস রাখি। অনেকে আবার একেবারে সংখ্যাটা নগণ্য, দু একজন হয়তো আছেন যে তারা মুঠোফোন ব্যবস্থা, মানে মুঠোফোনের সাহায্য নেন, এটা না করাটাই বাঞ্ছনীয়। কেননা আপনি উত্তরটা দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই যে আপনি অনেষ্টির সঙ্গে, সততার সঙ্গে, সরলতার সঙ্গে অংশগ্রহণ করছেন, পারলে সেখানে উত্তর দিচ্ছেন, না পারলে কোনো ব্যাপার নয়। এই যে উত্তর না দিয়েও যে অংশগ্রহণ করা, এই অনুষ্ঠানটার সার্থক রূপ দেওয়ার আপনি একজন অন্যতম কারিগর, অন্যতম এবং প্রধান, প্রত্যেকেই আপনারা, আপনারা অংশগ্রহণ না করলে এই অনুষ্ঠানটা থাকতোই না। আপনারা করেন বলেই সাবলীলভাবে, উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন বলে আমরা উৎসাহিত হই। যাই হোক, আমরা পরবর্তী শ্রোতাবন্ধুর কাছে যাচ্ছি। হ্যাঁ, দেখছি কে আছেন।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, প্রথম রাজ্যে
0: প্রেমজিৎ
1: শ্রীমতি
0: চক্রবর্তী। প্রেমজিৎ চক্রবর্তী শ্রীপুর থেকে,
1: প্রেমজিৎ বলছি,
0: শ্রীপুর থেকে,
1: শ্রীভূমি অসম
0: শ্রীভূমি
1: থেকে।
0: থেকে, শ্রীভূমি থেকে।
1: আপনাকে আপনাকে নমস্কার দাদা,
0: প্রতি নমস্কার রইল, ভালো থাকবেন, নিশ্চয়
1: সুন্দর
0: ভালো
1: একটা
0: আছেন।
1: অনুষ্ঠান করছেন, খুব সুন্দর একটা অনুষ্ঠান করছেন দাদা।
0: আচ্ছা
1: আপনি
0: ঠিক
1: দেখুন,
0: আছে।
1: সেই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখাচ্ছি দাঁড়া করি, বুঝতে পেরেছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বিশেষ করে আমি তো সঠিকভাবে ঠিকঠাক উত্তর দিতে পারি না, হয়তো একটা বিরাট দিতে পারি না, কিন্তু অনুষ্ঠান শুনি মনোযোগ দিয়ে,
0: আচ্ছা
1: আর আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে।
0: বাহ,
1: আর বিশেষ করে আপনি যেভাবে উপস্থাপনা করছেন, সত্যি কথা বলতে গেলে ইউ প্রেজেন্টেশন প্রোগ্রাম ভেরি নাইস, সত্যি খুবই
0: অনেক
1: ভালো
0: অনেক
1: লাগে।
0: ধন্যবাদ।
1: কিন্তু কিছু শ্রোতা বন্ধুরা, মানে আসলে দেখুন দাদা,
0: হুম
1: এখন তো টেকনোলজির ব্যাপার রয়েছে,
0: হুম
1: অনেক
0: হুম
1: মাধ্যম এসেছে, সেই
0: হুম হুম
1: মাধ্যমের মধ্যে হয়তো বা একটিতে রেডিও শুনবেন, আর
0: হ্যাঁ
1: একটি মানে ফোনে লাগবেন, আর একটি মানে রেখে দেবেন হাতের মধ্যে।
0: হুম হুম
1: তার
0: হুম
1: জন্য আপনি যখন এদিকে বলবেন
0: হ্যাঁ
1: এই সেটি আর সেটি মানে বড় করে কথা বলবেন, আর গুগলের মধ্যে উঠে যাবে সবকিছু লিস্টে এসে।
0: যাই হোক, ওগুলো আমরা আলোচনা নাই বা আনলাম। আপনার
1: আচ্ছা
0: জন্য
1: ঠিক আছে,
0: প্রশ্ন, ঠিক আছে?
1: বলুন।
0: আজ জাতীয় সম্প্রচার দিবস,
1: আচ্ছা
0: ন্যাশনাল ব্রডকাস্টিং ডে,
1: আচ্ছা বলুন।
0: আপনাকে বলতে হবে এই দিনটা ঠিক কবে থেকে চালু হয়েছিল।
1: দেখুন, আমরা যতটুকু জানি সেই দিন 1927 ইংরেজির 23শে জুলাই।

0: তেইশে জুলাই ইজ রাইট অ্যান্সার। ব্রিলিয়ান্ট অ্যান্সার, খুব অল্প সময়ের মধ্যে উত্তরটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কলকাতা এবং বোম্বে থেকে সেখানে সেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। এবারে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করছি। আচ্ছা, এই যে তারপরে পরবর্তী সময় অল ইন্ডিয়া রেডিও, এই যে অল ইন্ডিয়া রেডিও, এখন অল ইন্ডিয়া রেডিও, এটা কবে থেকে
1: দেখুন
0: নতুন নামকরণ করা হয়?
1: অল ইন্ডিয়া রেডিও নামকরণ হয়েছে জুন মাসের 8 তারিখ 1936 ইংরেজি থেকে।
0: বাহ, সত্যি আমি মানে মুগ্ধ আপনার এই যে উত্তর, এত সঠিক উত্তর এবং খুবই অল্প সময়ের মধ্যে, মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার উত্তর দেওয়া, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে।
1: বলি আমি আপনাকে সত্যি একটা কথা বলি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আসলে সত্যি কথা বলতে গেলে আমার যখন জন্ম হয়েছে,
0: আচ্ছা,
1: তখন কিন্তু রেডিও শুনে শুনে জন্ম হয়েছে।
0: বাহ বাহ বাহ,
1: তবে আমার বাবা রেডিও বাজাতেন, বা আমি ছোটবেলা থেকে যখন এলপি স্কুলে পড়াশোনা করেছিল, এম ই স্কুলে বা এস স্কুলে, তখন থেকে কিন্তু আমি রেডিও কিন্তু মানে শুনেছিলাম বা বাজিয়েছিলাম।
0: আচ্ছা,
1: থেকে রেডিওর মধ্যে মানে আমি বলেছি কি, আমি যদি পৃথিবীতে এখন চলে যাই, আমার সঙ্গে রেডিও একটা দেওয়ার জন্য।
0: আচ্ছা, বাহ বাহ বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আপনার নামটা আরেকবার দয়া করে বলবেন।
1: আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: প্রেমজিৎ চক্রবর্তী, আচ্ছা, প্রেমজিৎ চক্রবর্তী, আপনার শ্রীভূমি থেকে, আসাম শ্রীভূমি, আসাম শ্রীভূমি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন প্লিজ।
1: আমার ফোন নাম্বারটা আমি বলছি আপনাকে।
0: হ্যাঁ,
1: 9957
0: 9957
1: 28
0: 28
1: 94 67 67।
0: আমি আরেকবার বলছি, আপনি একটু আমাকে কনফার্ম করবেন। 9957 28 9467। ঠিক আছে, ওকে, অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, অভিনন্দন রইল। এই প্রথম জিতলেন নাকি আগেও জিতেছিলেন আমাদের এখানে?
1: আমি অনেক আগে একবার ইয়ে করেছিলাম, মানে অনুষ্ঠানে বলেছিলাম, কিন্তু এখানে লটারি যখন করা হয়েছিল তখন কিন্তু আমার নামটা উঠেনি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেও লটারি হবে, আজকেও লটারি হবে। এই এখন পর্যন্ত দুজন
1: ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর কি করেন দেখি।
0: হ্যাঁ, অপেক্ষা
1: একটু বলবেন, আপনি একটু ঈশ্বরকে বলবেন।
0: অবশ্যই অবশ্যই, ঈশ্বর
1: যাতে আমার নামটা উঠে যায়।
0: দেখুন, আপনার পক্ষ যদি নিই তাহলে অরিজিৎ যিনি আছেন, অরিজিৎ মিত্র, উনি রাগ করবেন, ওনার পক্ষ নিলে আপনি রাগ করবেন। তো সুতরাং আমরা নিরপেক্ষ, সবার জন্য আমরা প্রার্থনা করছি। সবাই তো পাবে না, একজন সবার কাছে বলতে পারি, ঈশ্বরের কাছে বলতে পারি, আপনারা সবাই ভালো থাকুন। আপনারা ভালো থাকলে পরে আমাদের অনুষ্ঠান ভালোভাবে চলবে। ঠিক আছে, ওকে,
1: মহাভারতের বিশ্ব হয়ে গেছেন আপনি,
0: হতেই হবে। ওকে ওকে, ভালো থাকবেন, অংশগ্রহণ করবেন, অনেক অনেক অভিনন্দন। প্রেমজি চক্রবর্তী অসম শ্রীভূমি থেকে অংশগ্রহণ করেছিলেন, উনি আমাদের নিয়মিত শ্রোতা এবং প্রায় অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করে থাকেন, আমাদের যে সমস্ত ফোন ইন প্রোগ্রামগুলো থাকে। আজকে উনি দ্বিতীয়বারের জন্য এই যে ফোর্টনাইট কুইজ বা আমাদের এই যে পাক্ষিক কুইজ, সেখানে দুটো প্রশ্নের উত্তর খুবই অল্প সময়ের মধ্যে স্মার্টলি সেটা দিতে পেরেছেন। তার জন্য ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং আকাশবাণী বিলোনী কেন্দ্রের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দেখা যাক এই অনুষ্ঠান শেষে কার নাম আমরা ঘোষণা করতে পারি। আমরা আরেকজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: শ্যামল রায় বলছি।
0: শ্যামল রায় উদয়পুর থেকে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনাকে ফোন, আপনাকে প্রশ্ন করছি, তৈরি তো?
2: হ্যাঁ দাদা, করুন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিসের থেকে প্রশ্ন করব, সাহিত্য থেকে, খেলা থেকে, কোথা থেকে করব বলুন? যে কোনো যায়, আমার ইচ্ছে। ঠিক আছে, আপনি অনেক প্রবীণ মানুষ, সাহিত্য রস মানুষ, আপনাকে সাহিত্য থেকেই প্রশ্ন করছি। ওকে,

0: কিছুদিন আগে এই বিখ্যাত লেখক মৃত্যুবরণ করেন, মাত্র কিছুদিন আগে, বেশিটা সময় হয়নি।
1: শঙ্কর
0: শঙ্কর,
1: শঙ্কর নামে
0: শঙ্কর বিখ্যাত বিখ্যাত গল্প আমাদের উপহার দিয়েছেন, উপন্যাস আমাদের, বিশেষ করে উপন্যাসের জন্য তিনি সমাদৃত।
1: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
0: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? না না না না না, হয়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো অন্য নামে পরিচিত ছিলেন।
1: দুঃখিত,
0: ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই যে ফোন করলেন, এটাই অনেক বেশি।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: রাখলাম।
0: হ্যাঁ, অবশ্যই। শঙ্কর, মণিশঙ্কর মুখোপাধ্যায়, প্রেমময় বাবু সম্ভবত ছিলেন ফোনে। মণিশঙ্কর মুখোপাধ্যায়, উনি শঙ্কর নামে সমধিক পরিচিত ছিলেন পাঠক দরবারে, এবং এই বিখ্যাত লেখক কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যাচ্ছি। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি শান্তিতে অমিত বলছি।
0: শান্তির বাজার থেকে অমিত শোর, আমাদের নিয়মিত শ্রোতা। স্বাগত আপনাকে অমিত বাবু।
2: হ্যাঁ স্বাগত।
0: আচ্ছা,
2: আচ্ছা, আমার তো ওই ছদ্মনামগুলি বলেন দেখি,
0: ছদ্মনাম থেকে?
2: হ্যাঁ বলি না, চেষ্টা করি দেখি।
0: আচ্ছা ঠিক আছে, আপনি চেয়েছেন তাই বলছি, ছদ্মনাম থেকেই আপনাকে প্রশ্ন করছি। ওকে,
2: হ্যাঁ দেখি চেষ্টা করি।
0: লীলাময় রায় কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম?
2: অন্নদাশঙ্কর রায়।
0: অন্নদাশঙ্কর রায় ইজ রাইট আনসার। অন্নদাশঙ্কর রায়, খুব ভালো।
2: বিশ্বকাপ ফুটবল বলুন কবে শুরু হয়েছিল বা এগুলি?
0: বিশ্বকাপ থেকে?
2: হ্যাঁ বিশ্বকাপ ফুটবল।
0: তাহলে তো আপনি যেভাবে নির্বাচন করে দিচ্ছেন, সাবজেক্ট নির্বাচন করে দিচ্ছেন, অন্য শ্রোতা বন্ধুরা তো বলবে, অন্য শ্রোতা বন্ধু দাদা নিশ্চয়ই, বা আমি নিশ্চয়ই আপনাকে কোথাও না কোথাও একটু বাড়তি সুযোগ দিচ্ছি। প্রথম প্রশ্নটা আপনার পছন্দসই করেছি, এবারের প্রশ্নটা আমার পছন্দ অনুসারে করছি, ঠিক আছে? হ্যাঁ, এবারের প্রশ্নটা আমার পছন্দসই করছি, আশা করছি আপনি সেখানে উত্তর দিতে পারবেন। আসলে আপনারা অংশগ্রহণ করেন, এবং অংশগ্রহণ করে আপনার জন্য প্রশ্ন ইতিহাস থেকে করছি, কেমন? খানোয়ার যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? পারবেন না, বাবরের সঙ্গে যেখানে মেবারের রানা সংগ্রাম সিংয়ের যুদ্ধ হয়েছিল, বাবরের সঙ্গে মেবারের রানা সংগ্রাম যুদ্ধে সংগ্রাম সিংহের যুদ্ধ হয়েছিল, সেটা 1500-র পরে কোনো একটা সময়ে। সময়টা বলবে না, আমি জানি আপনি ইতিহাসে একটু, ইতিহাস নিয়ে আপনি একটু উৎসাহী।
2: ১৫৩০ সাল,
0: দুঃখিত, আর তিনটি বছর যদি এগিয়ে বলতেন 1527 সাল। ধন্যবাদ অমিত বাবু, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। আমরা দেখছি একেবারে অনুষ্ঠানের আমরা কাছাকাছি, শেষের কাছাকাছি এসে পৌঁছেছি, দেখছি পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন, হয়তো উনি আজকের শেষ শ্রোতা বন্ধু বা অংশগ্রহণকারী। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: দীপরাজ রায়, বিলোনিয়া থেকে।
0: দীপরাজ রায়?
3: হ্যাঁ।
0: আচ্ছা, কি করা হয়?
3: আমি তো মেইনলি কম্পিটিটিভ এক্সামগুলির জন্য প্রস্তুতি চলছে।
0: বাহ, খুব ভালো, খুব ভালো, কম্পিটিটিভ এক্সাম। তাহলে একটা প্রশ্ন করছি, একজন সুস্থ ব্যক্তির দেহে রক্তের পরিমাণ কত?
3: 4.5 লিটার।
0: 4.5?

0: লিটার?
1: লিটার
0: হ্যাঁ,
1: এক্স্যাক্টলি।
0: মনে হচ্ছে তো তাই।
1: 4.5, মানে 4 থেকে 5 লিটার ইজ রাইট আনসার। সঠিক উত্তর আমরা নিচ্ছি। তারপরের প্রশ্ন, ঠিক আছে,
0: হ্যাঁ করুন।
1: 2000, এই যে 26 সালে একটা মহারণ হয়ে গেল, ফিফা ওয়ার্ল্ড
0: ফিফা?
1: কাপ,
0: হ্যাঁ
1: ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফিফার
0: হ্যাঁ,
1: পূর্ণাঙ্গ নাম কি? ফিফার কথার পূর্ণ নাম কি? FIFA, তার পুরো নাম কি?
0: ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন
1: ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন
0: অ্যাসোসিয়েশন
1: ইজ
0: হ্যাঁ
1: রাইট আনসার। কি নাম বললে?
0: দীপরাজ রায়।
1: দীপরাজ রায়। দীপরাজ রায়, দীপরাজ রায় কোথা থেকে? বিলোনিয়া।
0: বিলোনিয়া?
1: বিলোনিয়া কোথায়?
0: বিলোনিয়া আপনার জেল রোডের এদিকে।
1: জেল রোড, জেল রোড। আচ্ছা, ফোন নাম্বারটা প্লিজ।
0: 9862
1: 9862 06394 06394 ওকে, আমি আবার বলছি, 9862 06394
0: 06394
1: হ্যাঁ 06394 বলেছি তো, ঠিক আছে,
0: ওকে
1: ওকে। আমরা এবার যাচ্ছি আমাদের আজকের এই যে পাখি কুইজ, এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে জানিয়ে দিচ্ছি, আমরা এই লটারিতে যাচ্ছি, লটারিতে দেখছি কে জিতেন। আমার হাতে 3টা চিরকুট আছে, এই 3টা চিরকুটে 3 জনের নাম, অরিজিৎ মিত্র, প্রামোজি চক্রবর্তী, অসম শ্রীভূমি থেকে অরিজিৎ মিত্র লিখে, যিনি আজকের প্রথম প্রশ্নের উত্তরদাতা ছিলেন বিলোনি আর্য কলোনি থেকে, এবং দীপরাজ রায়, এই 3 জনের নাম আমরা লিখলাম এবং সেখানে আমরা লটারি করছি, লটারিতে দেখছি কে সেখানে 1 2 3 3 জনের নাম লিখেছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এই 3 জনের থেকে আমরা দেখছি কে লটারি হচ্ছেন। জানি না কার ভাগ্য লুকিয়ে আছে, এই যে এটা এটা না, বাহ, আজকের সঠিক 3 জন উত্তরদাতা ছিলেন, তার মধ্যে লটারির মধ্য দিয়ে আমরা তাকেই বেছে নিলাম যিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তার নামটা যেন বলি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা সবার জন্য করেছি, তার মধ্যেও প্রেমজি চক্রবর্তী শ্রীভূমি থেকে আজকের পাখি কুইজ অনুষ্ঠানে বিজয়ী বলে আমরা ঘোষণা করছি। প্রেমজি চক্রবর্তী, অসম শ্রীভূমি থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা রইল প্রেমজি চক্রবর্তী আপনাকে প্রতি। আমরা বিশ্বাস রাখি আপনি আমাদের ত্রিপুরার, এই যে ত্রিপুরা রাজ্যের বাইরে হলেও অন্য একটি আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাজ্য অসম, সেখানে আপনি বসবাস করেন, এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে পরবর্তী সময়ে কোনো একটি সময়ে আমাদের অনুষ্ঠানে এসে আপনি আপনার পুরস্কার গ্রহণ করবেন, সেই আমন্ত্রণ রইল, যদিও পরবর্তী সময়ে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। ধন্যবাদ তার সঙ্গে যারাই অংশগ্রহণ করেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভরাত্রি, ভালো থাকবেন।

আকাশবাণী বিলোনিয়া, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান পাক্ষিক কুইজ। শুরু হচ্ছে অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় স্বর্ণালী সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: আকাশবাণী বিলোনিয়া যুববাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বর্ণালী সংস্থার পক্ষ থেকে আমরা সবাই রয়েছে অদ্রিজা, অর্পিতা, অনন্যা, পিনাকি এবং পারমিতা, রয়েছে প্রসেনজিৎ। আমরা গত অনুষ্ঠানেও বসন্ত নিয়ে অনুষ্ঠান করেছিলাম। আজকে কিন্তু আমরা শুধু বসন্তেই সীমাবদ্ধ থাকব না, আমরা নানা রঙের নানা স্বাদের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করব, কথায় গানে কবিতায় ছন্দে। আজকে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি, প্রথমেই আমরা চলে যাব গানে। কি গান শুনব?
1: প্রথম আমরা বসন্তের গান দিয়ে শুরু করছি।
0: ঠিক আছে, বসন্তের রেশ যেহেতু আছে,

ফাগুনেরই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। আসলে আমরা মানুষ কিন্তু প্রকৃতির সন্তান, মানব জীবনে প্রকৃতির কোনো বিকল্পই নেই। প্রকৃতির মধ্যেই মানুষ খুঁজে পায় অনাবিল শান্তি আর আনন্দ। আধুনিক যান্ত্রিক যুগেও মুক্ত প্রকৃতির রূপ এবং বৈচিত্র্য আস্বাদনের জন্য আমরা কিন্তু ব্যাকুল হয়ে থাকি। বৈচিত্র্য মানুষের জীবনের উপভোগ্যতাকেও বাড়িয়ে দেয়, বৈচিত্র্য জীবনকে বর্ণময় করে তোলে, বিশেষ করে বাঙালি জীবনকে তো অবশ্যই। তাই আমরা আবারও চলে যাব গানে। কি শুনবো এবার?

0: দারুণ। তাহলে এবারে আমরা কি শুনবো? প্রকৃতির কিছু না অন্য স্বাদে যাচ্ছি?
1: আমি একটা আধুনিক করছি।
0: ঠিক আছে।

বাহ, দারুণ। এবারে আমি কবি মন্দাক্রান্তা সেনের একটি কবিতা আবৃত্তি করছি, অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর, কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে, নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গতরাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার।

0: অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে, কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকোবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে, ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্যপুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হেরিজু, রক্ত ছড়ালে বাকল খুশিয়ে ডেকো। আমাকে চিনতে ভুল করো না হেরিজু, রক্ত ঝরালে বাকল খুশিয়ে ডেকো। এবারে আমরা আবার চলে যাই গানে। এবারে পিনাকি কি শোনাবে?
1: আমি বসন্তের একটা গান শোনাচ্ছি কবিগুরু।
0: ঠিক আছে।

বাহ, এবারে আমরা একটা সবাই মিলে যদি কোরাস কিছু শুনতে পাই ভালো ভালো লাগবে। হবে কি কোরাস? ঠিক আছে, তাহলে সবাই মিলে এবার একটা কোরাস শুনি।

0: তার পরও কথা থাকে, বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠান্ডা বাতাসের মাটিমাখা গন্ধের মতন আবছায়া মেঘ মেঘ কথা। হ্যাঁ, আমাদেরও আরও অনেক কথা রয়ে গেল, গান রয়ে গেল, কবিতা রয়ে গেল। আবার আরেক দিন আমরা সবাই মিলে আমাদের শ্রোতা বন্ধুদের শুনিয়ে যাব। তবে আজকে আমরা এখানেই শেষ করব আমাদের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন যুববাণী অনুষ্ঠানে স্বর্ণালী সাংস্কৃতিক সংস্থা পরিবেশিত সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা আকাশবাণী মিলনিয়া। শুরু হচ্ছে সরগম অনুষ্ঠানে সানাই বাদন, শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান এবং তাঁর দল। আজ শুনবেন রাগ মারু বিহাগ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বর্গম অনুষ্ঠানের সানাই বাদন। কম্পিট ডিস্কে শিল্পী ছিলেন ওস্তাদ বিসমিল্লা খান। আজ শুনলেন রাগ মারুবি হাগ। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান বিভাবরী। এতে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন শিল্পী চৈতালি মজুমদার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিবাহবাড়ি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন চৈতালি মজুমদার। আকাশবাণী বিলোনিয়া।

জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল শুক্রবার 24 জুলাই 2026 ইংরেজি, 7 জুলাই 1433 বঙ্গাব্দ। যথারীতি আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে উপনিষদ থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 6:10। ককবরক তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুনি খরাং প্রচারিত হবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে 6:25। তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে যা প্রচারিত হবে আমাদের আকাশবাণী বিলুনি কেন্দ্র থেকে সকাল 7টায়। 7:45 শুনতে পাবেন গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপন চক্রবর্তী। আজকের কবিতা কবিতা পাঠ করবেন সাবরুম গার্লস হাই সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী দীপশিতা দে। এর অবহিত পরে শুনতে পাবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি। এই অনুষ্ঠানটি শুনতে পাবেন সকাল 8:15। 8:30 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আগামীকাল শুনতে পাবেন চণ্ডীর নিকট চাঁদের হেমতাল প্রাপ্তি এবং সনকা কর্তৃক পুত্রবর প্রাপ্তি পরিবেশনায় অনিতা দেবনাথ এবং তার দল। সকাল 9:05

হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে দেশবন্দনা শোনা যাবে 10:05। 10:30 পুরাতনী অনুষ্ঠানে রাগ প্রধান গান, 11:05 ককপুরে অনুষ্ঠান FM পর্যন্ত শোনা যাবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে, 2:15 সাহিত্য পাঠের আসর। আগামীকাল শুনতে পাবেন গল্প প্রেমপত্র এর দ্বিতীয় ভাগ, পাঠ করবেন দেবাশিস চক্রবর্তী। 2:30 সুরমালিকা।

আগামীকাল শুনতে পাবেন গল্প প্রেমপত্র এর দ্বিতীয় ভাগ, পাঠ করবেন দেবাশিষ চক্রবর্তী। 2:30 মিনিটে সুরমালিকা।